بسم الله الرحمن الرحیم, السلام علیکم, বাংলাদেশ বেতার খুলনা, সকাল 7:59। আজ মঙ্গলবার, 31শে ভাদ্র, 1433 বঙ্গাব্দ, 3রা রবিউল সানি 1448 হিজরি, 15ই সেপ্টেম্বর 2026 খ্রিস্টাব্দ। শুরু হলো আমাদের আজকের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্সে। একই সাথে FM 88.8 মেগাহার্সে এছাড়াও শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। অনুষ্ঠান ঘোষণায় রয়েছি মরিয়াম সুলতানা, প্রকৌশল তত্ত্বাবধানে প্রদীপ কুমার মেধা এবং প্রকৌশল সহযোগিতায় আছেন মোহাম্মদ রাকিবুল হাসান। প্রিয় শ্রোতা, অনুষ্ঠান শুরুতেই ইংরেজি সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে এবং এর পরপরই শুনতে পাবেন স্থানীয় সংবাদ বাংলায়।

0: Assalamu alaikum. 8 a.m. This is Bangladesh Betar, broadcasting on the morning of Tuesday, the 31st of Bhadra, the 3rd of Rabiu Sani, and September the 15th. The news read by Teslima Omar. First, the headlines. Industrial gas supply will rebound to 1.5 month ago level from today, hopes Prime Minister Tariq Rahman. President calls upon United Kingdom to further strengthen bilateral cooperation, trade and investment. ICT to pronounce verdict of crimes against humanity case against 7, including Awami League leader Ubaidul Qadir, today. Election Commission plans to hold Union Parishad polls in 7 phases. First phase of voting will be on 12th November. United Nations calls for urgent action to rein in AI in face of unprecedented risks. And Afghanistan will face hosts India in second T20 cricket match in Delhi today. Now, on to the details. Prime Minister Tariq Rahman has expressed hope and said the gas supply to industries would return to 1.5 months ago level from today as the government has resolved the problem caused by an accident at one of the country's 2 floating LNG terminals. He said this while exchanging views with business leaders and media personalities at the Prime Minister's office at the Secretariat in the capital yesterday. The meeting discussed the current situation, challenges and future plans in the country's power and energy sector, with participants putting forward their views on various issues. State Minister for Power, Energy and Mineral Resources Anindo Islam Omit made a presentation titled Challenges and Future Roadmap of Bangladesh's Power and Energy Sector at the meeting. The Prime Minister sought cooperation from the business community and the media in implementing the government's plans for the power and energy sector. He also urged all not to create instability in the country so the plans would be implemented without disruption. Tariq Rahman described the current problems in the country's power and energy sector as inherited, saying it would not be possible to resolve the entire crisis within 6 months or a year. To address the supply deficit, he said the government had taken an initiative to set up a 3rd floating LNG terminal. The Prime Minister expressed hope that the government would be able to connect the 3rd terminal to the gas supply system by December next year. He called on the media to publish government's development works accurately to the people. President Mirza Fakhrul Islam Alamgir has urged the United Kingdom to enhance cooperation on education, human resource development and technology sectors in Bangladesh and further strengthen bilateral business and investment. He made the call while British High Commissioner to Bangladesh, Sarah Cook, paid a courtesy call on him at Bongo Bhavan yesterday. Referring to the UK's Westminster-style democracy, the President stressed the importance of regular contacts, mutual visits and exchange of experience between parliamentarians of the two countries. At the meeting, Sarah Cook disclosed that nearly 7% of Bangladeshi products, including ready-made garments, will enjoy duty-free and unrestricted access to the UK market for another 3 years after elevating from the LDC category. President Mirza Fakhrul Islam Alamgir has urged universities to strengthen policymaking and intensify research activities to improve the quality of higher education. He made the urge while delegations from Khulna University and Islamic University Bangladesh paid separate courtesy calls on him at Bongo Bhavan yesterday. The president urged the university authorities to make all-out efforts to produce competent graduates capable of contributing at national and international levels. Speaker of the Jatiyo Shongshod, Major Retired Hafizuddin Ahmed Bir Bikram, has said it is essential to maintain good neighbor-like relations between Bangladesh and India based on mutual respect. He said this to the journalists at the Bhola Circuit House after holding a meeting with government officials yesterday. The speaker also stressed on the importance of maintaining friendly relations with all nations across the globe. The International Crimes Tribunal, ICT, has fixed today to pronounce the verdict of Crimes Against Humanity case filed over killings during the July uprising against seven individuals, including Awami League General Secretary Ubaidul Qadir. The three-member tribunal, headed by Justice Nazrul Islam Chaudhary, set the date yesterday. The first phase of the local government Union Purishad elections will be held on 12th November. Election Commissioner, retired Brigadier General Abul Fazal Mohammed Sanaullah, revealed this information at a press briefing at the Election Commission Bhavan yesterday. He said the first phase will cover Union Purishads of 80 upazilas. Abul Fazal Mohammed Sanaullah said Election Commission has decided to hold Union Purishad elections across the country in seven phases. As per the schedule, the second phase will take place on 13th December, while the third phase will be on 30th December. Besides, the fourth phase is scheduled for 17th January of next year, the fifth for 4th February, the sixth for 22nd April, and the seventh for 27th May. This is Bangladesh Betar giving you the news. Law, Justice and Parliamentary Affairs Minister Mohammad Asaduzzaman has said the government is committed to ensuring justice for all crimes, including crimes against humanity. He said this while addressing a views exchange meeting in Khulna yesterday. The minister warned that no one involved in political criminal activities would be spared even if they belong to his own party. He also said law enforcement agencies had been given strict instructions to take action against terrorists and criminals. United Nations Human Rights Chief Volker Turk has called for urgent action to rein in frontier artificial intelligence, warning that the technology poses unprecedented risks. In a letter sent to countries and AI developers and shared with the media, he cautioned that the world was on the cusp of irreversible change affecting not just us, but generations of humanity to come. Volker Turk called on states and companies to mobilize urgently through multilateral fora to chart a path for action to govern advanced frontier AI models grounded in international human rights law. Yemen's Houthi group has said they seized the islands of Greater and Lesser Hanish in the southern Red Sea. The group has also taken several areas previously controlled by government forces in Hodeidah and neighboring Taiz provinces. Earlier, they launched a large-scale ballistic missile and drone attack on Saudi Arabia's King Khalid Air Base. The Houthis group said Saudi warplanes carried out 58 airstrikes in six provinces over the past 24 hours as clashes between the Houthis and Yemeni government forces intensified on several fronts. Cricket. And India will take on visiting Afghanistan in the second match of the three-match T20 series at Delhi today. The match is scheduled to begin at 8 p.m. Bangladesh time. India are leading the series 1-0. Meanwhile, host Zimbabwe will take on Australia in the first match of the three-match ODI series at Harare today. The match is scheduled to start at 1:30 p.m. Bangladesh time. Finally, weather and focus valid till 1 this afternoon says there is no inland river port warning and no signal is to be hoisted. To end the news, the main points again. Industrial gas supply will rebound to 1.5 month ago level from today, hopes Prime Minister Tariq Rahman. President calls upon United Kingdom to further strengthen bilateral cooperation, trade and investment. ICT to pronounce verdict of crimes against humanity case against seven, including Awami League leader Ubaidul Qadir today. Election Commission plans to hold Union Purishad polls in seven phases. First phase of voting will be on 12th November. United Nations calls for urgent action to rein in AI in face of unprecedented risks. And Afghanistan will face hosts India in second T20 cricket match in Delhi today. That is the end of the news. Our next bulletin will be at 9 this morning in Bangla.
1: Assalamu alaikum. Bangladesh Betar Khulna, Khobor Porchi, Abdul Sabur. আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সরকারের প্রধান অগ্রাধিকার। আইন শৃঙ্খলা রক্ষায় সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। বিচারপ্রার্থী যেন দ্রুত ও হয়রানিমুক্ত সেবা পান, সেদিকে প্রশাসনকে সজাগ দৃষ্টি রাখতে হবে। তিনি গতকাল খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। আইনমন্ত্রী বলেন, সন্ত্রাস দমনে বিচার বহির্ভূত বা ক্রসফায়ারের পথে যাবে না সরকার। প্রয়োজনে প্রচলিত আইনকে আরও শক্তিশালী বা যুগোপযোগী করে সন্ত্রাস দমন করা হবে। তিনি আরও বলেন, বর্তমান সরকার জনগণের সেবায় বিশ্বাসী। সরকার ক্ষমতা গ্রহণের পর কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড ও কৃষি ঋণ মকুব সহ নানা কল্যাণমুখী পদক্ষেপ গ্রহণ করেছে। ইমাম মুয়াজ্জিন ও পুরোহিতদের ভাতা প্রদান করেছে। জেলা প্রশাসক মিজহুরে জান্নাতের সভাপতিত্বে জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল, সংসদ সদস্য আজিজুল বারী হেলাল ও আমির এজাজ খান, বিভাগীয় কমিশনার আবদুল্লাহ হারুন, পুলিশ কমিশনার মোহাম্মদ সাজ্জাদুর রহমান, ডিআইজি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, কেসিসির প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, ওয়াসার চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান, কেডিএ চেয়ারম্যান এস এম শফিকুল আলম মোনা ও জেলা পরিষদের প্রশাসক এস এম মনিরুল হাসান বাপ্পি সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। এর আগে আইনমন্ত্রী জেলা জজ আদালত মিলনায়তনে বিচার বিভাগীয় কর্মকর্তাদের সাথে মত বিনিময় করেন। পরে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী এবং খুলনা জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান খুলনা প্রেস ক্লাবের ব্যাংকোয়েট হলে খুলনা মহানগর ও জেলা বিএনপি আয়োজিত মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন। এ উপলক্ষে বক্তৃতায় তিনি বলেন, রাজনীতিতে সুস্থ প্রতিযোগিতা থাকতে পারে, তবে সেই প্রতিযোগিতা কোনোভাবে ব্যক্তিগত আক্রোশ, শত্রুতা কিংবা বিভেদে রূপ নেওয়া উচিত নয়। দলের ভেতরে অনৈক্য তৈরি হলে ফ্যাসিবাদের দোসর ও কায়েমী স্বার্থান্বেষী মহল সুযোগ নেবে। তাই তৃণমূলের নেতাকর্মীদের নিজেদের মধ্যকার দূরত্ব কমিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং সাধারণ মানুষের আস্থা অর্জন করতে হবে। নির্বাচনে প্রার্থী মনোনয়ন প্রসঙ্গে মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, সারাদিন দলীয় কার্যালয়ে সময় কাটানো কিংবা মিছিল মিটিংয়ে অংশ নেয় মনোনয়নের যোগ্যতার একমাত্র মাপকাঠি হবে না। সাধারণ ভোটারের কাছে যার গ্রহণযোগ্যতা বেশি এবং নির্বাচনের মাঠে যিনি জয়ী হওয়ার সক্ষমতা রাখেন, দল তাকেই মনোনয়ন দেবে। মহানগর বিএনপি সভাপতি শফিকুল আলম মোনার সভাপতিতে জাতীয় সংসদের হুইপ ও কেন্দ্রীয় বিএনপি ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল এমপি, আমির এজাজ খান এমপি, কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, খুলনা ওয়াসার চেয়ারম্যান মনিরুজ্জামান, জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও বিসিবির পরিচালক শফিকুল আলম তুহিন ও জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা প্রশাসক পরিষদের প্রশাসক এস এম মনিরুল হাসান বাপ্পি সময় উপস্থিত ছিলেন। জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল বলেছেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কারের 31 দফার অন্যতম লক্ষ্য হল দেশের প্রতিটি অঞ্চলে যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করা এবং তরুণ প্রজন্মকে আধুনিক ও কারিগরি শিক্ষায় দক্ষ ও সুশিক্ষিত করে গড়ে তোলা। তিনি গতকাল খুলনা রোটারি স্কুলের নতুন ভবন আলহাজ মোহাম্মদ সরোয়ার খান একাডেমিক ভবনের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। হুইপ বলেন, তারেক রহমানের নির্দেশিত শিক্ষা সংক্রান্ত দূরদর্শী চিন্তাভাবনাকে বাস্তবে রূপ দিতে খুলনার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে কাজ করা হচ্ছে। শিক্ষার্থীদের জন্য মানসম্মত ও আধুনিক শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। রোটারি স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি অ্যাডভোকেট শেখ মোহাম্মদ আলী বাবুর সভাপতিতে মহানগর বিএনপি সভাপতি ও কেডিএ চেয়ারম্যান শফিকুল আলম মনোয়া, মহানগর বিএনপি সাংগঠনিক সম্পাদক শেখ সাদী সহ মহানগর জাসাসের সিনিয়র যুগ্ম আহ্বায়ক, জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির আহ্বায়ক, বিদ্যালয় পরিচালনা পর্ষদ ও শিক্ষকবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। বাগেরহাটের বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা হাসপাতালগুলোতে প্রতিনিয়ত চাপ বাড়ছে ডেঙ্গু রোগীর। এবার এর উপর শুনুন আমাদের জেলা সংবাদদাতার পাঠানো একটি প্রতিবেদন।
2: সারা দেশের মতো বাগেরহাটেও বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। প্রতিদিন নতুন নতুন রোগী ভর্তি হচ্ছেন সরকারি বেসরকারি হাসপাতালে। বিপুল পরিমাণ রোগীদের সুস্থ করতে সর্বোচ্চ চেষ্টা করছেন নার্স ও চিকিৎসকরা।
3: আমরা চেষ্টা করতেছি, আমাদের যত সংখ্যক জনবল আছে সেখান থেকে সর্বোচ্চতম চেষ্টা করতেছি যাতে চিকিৎসার কোনো তাদের গাফলতি না থাকে।
4: আমাদের অনেক ডেঙ্গু পেশেন্ট, তবুও আমরা চেষ্টা করছি আমাদের যথাসাধ্য চেষ্টা দিয়ে আমরা রোগী সেবা করে তাদের সুস্থ করে আমরা বাড়ি পাঠানোর চেষ্টা করি।
2: ডেঙ্গু থেকে বাঁচতে স্বাস্থ্যবিধি মেনে চলা, আক্রান্তদের মশারি ব্যবহার, শরীর ঢেকে রাখা, বাড়ির আশপাশে থাকা ঝোপঝাড়, জমে থাকা পানি এবং ময়লা আবর্জনা পরিষ্কারের পরামর্শ দেন বাগেরহাট 250 শয্যা জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার অসীম কুমার সমাদ্দার।
5: প্রত্যেকে যেন মশারি ব্যবহার করে, এই রোগী যারা রোগীরা মশারি ব্যবহার করবে, অযথা হাসপাতাল আসার নিরুৎসাহিত করতেছি, যেন ওই রোগীটা যে মশাই কামড় দিয়েছে পরবর্তী আরেকটা ওই মশাটায় আরেকজনকে কামড় দিলেই কিন্তু ডেঙ্গু রোগ হওয়ার সম্ভাবনা থেকে যায়। শরীরে যদি সব জায়গায় ঢেকে রাখা থাকে মশা তাহলে কামড়াবে না, মশা যদি না কামড়ায় ডেঙ্গু রোগ হবে না। আমরা আমাদের বাড়ির আশেপাশে যে জায়গাটায় আমরা এই এডিস মশা বৃদ্ধি পায় সেই জায়গাটাকে পরিষ্কার রাখতে হবে, বৃদ্ধি হতে দেব না। এই কাজটুকু যদি আমরা করতে পারি তাহলেই কিন্তু রোগ প্রতিরোধ করা সম্ভব।
2: এদিকে ডেঙ্গুর বিস্তার রোধে বাগেরহাটে একযোগে কাজ করছে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ, রেড ক্রিসেন্ট সহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান। ডেঙ্গু থেকে বেঁচে থাকার উপায় সম্বলিত প্রচারপত্র বিতরণ, মশক নিধন স্প্রে ছিটানো, পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান সহ ডেঙ্গু রোধে সাধারণ মানুষকে নানা পরামর্শ দেওয়া হচ্ছে। সকলের সহযোগিতা ও আন্তরিক চেষ্টায় বাগেরহাটকে ডেঙ্গু মুক্ত করা সম্ভব হবে বলে মনে করেন জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন।
6: বড় দায়িত্ব মনে করে আমরা এই পরিচ্ছন্নতা কার্যক্রমটি পরিচালনা করব। এখানে জোনিং করা হয়েছে, এখানে ওয়ার্ড ডিস্ট্রিবিউশন করা হয়েছে এবং আমরা কেন্দ্রীয়ভাবে জেলা প্রশাসন থেকে এটি মনিটর আমরা পর্যবেক্ষণ করছি। আমরা আশা করছি যে এই সেপ্টেম্বরের শেষ নাগাদ এই প্রকোপটি কমে আসবে। বাগেরহাটের যে ভৌগোলিক অবস্থান এবং এখানকার যে ঝোপ জঙ্গল এবং জলাভূমি সেটি কিন্তু মশার বিস্তারের জন্য অনুকূল। তো আমাদের সদিচ্ছা এবং সবার সম্মিলিত প্রয়াসে আমরা ডেঙ্গুকে আমরা নিয়ন্ত্রণে আনতে পারব বলে আমরা বিশ্বাস করছি।
2: জানুয়ারি থেকে 13 সেপ্টেম্বর পর্যন্ত বাগেরহাট জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে 1413 জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিয়েছেন, মৃত্যু হয়েছে 2 জনের। শেখ শাহানশাহ সোহান, বাংলাদেশ বেতার, খুলনা।
1: বাল্যবিবাহ, সাইবার বুলিং, নারী নির্যাতন ও নারী পাচার সহ নারীর প্রতি সকল ধরনের সহিংসতা প্রতিরোধে এক সচেতনতামূলক সভা গতকাল সাতক্ষীরা সদর উপজেলার আলিপুর মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় বাল্যবিবাহ, সাইবার বুলিং, নারী নির্যাতন ও নারী পাচারের ঘটনা প্রতিরোধে সচেতনতা গড়ে তোলা ও আইনি ব্যবস্থার উপর গুরুত্বারোপ করা হয়। জেলা প্রশাসক কাউসার আজিজ এতে প্রধান অতিথি ছিলেন। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সভাপতিতে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক, ইউপি চেয়ারম্যান ও বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। খেলার খবর, ফুটবল। চুয়াডাঙ্গা পুরাতন স্টেডিয়ামে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের গতকালের খেলায় আলমডাঙ্গা উপজেলা 1-6 গোলে জীবননগর উপজেলা 1-1 পরাজিত করে দ্বিতীয় রাউন্ডে উন্নীত হয়েছে। এদিকে খুলনা রূপসা উপজেলার নৈহাটি স্কুল মাঠে গতকাল প্রীতি ফুটবল ম্যাচে সান ফুটবল একাডেমি 4-1 মেহেরপুরের খোকসা ফুটবল একাডেমিকে পরাজিত করেছে। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে দুপুর 12:10 বাংলায়।
7: বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা, এখন শুনবেন দেশাত্মবোধক গান। প্রথম শিল্পী খুরশিদ হাসান খান, গীতিকার গোলাম সরোয়ার শলখ।

0: অগ্নি দুর্ঘটনা মোকাবেলায় করণীয়। অসাবধানতাই অগ্নিকাণ্ডের প্রধান কারণ, তাই আগুন ব্যবহারে সতর্ক হন। অগ্নি দুর্ঘটনার অন্যতম কারণ হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট বা বৈদ্যুতিক গোলযোগ, তাই নিয়মিত বৈদ্যুতিক সংযোগ ও লোড পরীক্ষা করুন। যেখানে সেখানে সিগারেটের জ্বলন্ত অংশ না ফেলে নিরাপদ স্থানে ফেলুন। রান্নার পর চুলার আগুন সম্পূর্ণ নিভিয়ে ফেলুন। ছেলেমেয়েদের আগুন নিয়ে খেলা থেকে বিরত রাখুন। খোলা বাতির ব্যবহার বন্ধ রাখুন। আগুন ছোট হোক বা বড় হোক, ফায়ার সার্ভিসকে দ্রুত সংবাদ দিন। হাতের কাছে সবসময় দুই বালতি পানি এবং বালু মজুদ রাখুন। অগ্নি নির্বাপনে সতর্ক হন।
1: প্রিয় শ্রোতা, এবার এই গানটি শুনবেন আবিদা সুলতানার কণ্ঠে, গীতিকার মাসুদ করিম।

প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন দেশাত্মবোধক গান, প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। এবারে গানটিতে কণ্ঠ দিয়েছেন এস কে সাইদুর রহমান, কথা সাজিয়েছেন মোহাম্মদ জাকারিয়া।

দেশাত্মবোধক গান শুনলেন। বাংলাদেশ বেতার খুলনা, প্রিয় শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি বর্ণালী অনুষ্ঠানে স্থানীয় শিল্পীদের গাওয়া আধুনিক গান শোনার জন্য। এ অনুষ্ঠানের প্রথম শিল্পী আঞ্জুমান আরালা মিয়া, কথা লিখেছেন নারায়ণ চন্দ্র রায়, সুর করেছেন অপূর্ব রায়।

ভীষণ সুন্দর একটি গান আমরা উপভোগ করছিলাম প্রিয় শ্রোতা। এবারে রয়েছে সৌমিত্র কুমারের কণ্ঠে গান, কথা লিখেছেন ফিরোজ খান নুন এবং সুর করেছেন তৌহিদ হাসান ফারুকী।

0: সুপ্রিয় কৃষিজীবী ভাই বোনেরা, আপনাদের অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আসরে। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে প্রতিনিয়ত, আর এই বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাচ্ছে। এতে করে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে সমুদ্র উপকূলবর্তী যে অঞ্চল রয়েছে সেগুলো। এই সংকট থেকে উত্তরণের উপায় হিসেবে পৃথিবীর বিভিন্ন দেশ কাজ করছে বৃক্ষরোপণ কর্মসূচি নিয়ে। আমাদের সরকার এই বৃক্ষরোপণ কর্মসূচিকে গুরুত্ব আরোপ করেছেন, তারাও এই কর্মসূচি হাতে নিয়েছেন, প্রস্তুতি এবং সেই কাজ শুরু হয়েছে। এই কর্মসূচি ইতোমধ্যে তারা শুরু করেছেন, কর্মসূচিটি শুরু হয়ে এখন সেটা বাস্তবায়নের পথে রয়েছে। আজকে আমরা জানব বৃক্ষরোপণের গুরুত্ব এবং বর্তমান কর্মপরিকল্পনা নিয়ে। এ বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে রয়েছেন আফরোজা বেগম, গবেষণা কর্মকর্তা, বন অধিদপ্তর, আগারগাঁও, ঢাকা। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আসরে।
1: ধন্যবাদ আপনাকেও।
0: আপনার কাছে একটু জানতে চাই, বর্তমান প্রেক্ষাপটে বৃক্ষরোপণ কর্মসূচির প্রয়োজনীয়তা কেন এত বেশি জরুরি?
1: আপনারা জানেন বর্তমান সময়ে জলবায়ু পরিবর্তন, পরিবেশ দূষণ এবং বন উজাড়ের কারণে বিশ্বের অনেক দেশ পরিবেশগত ঝুঁকির মুখে রয়েছে। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। ঘূর্ণিঝড়, বন্যা, ভূমিধস, তাপমাত্রা বৃদ্ধি এবং জীববৈচিত্র্যের ক্ষয়, এসব সমস্যার অন্যতম সমাধান হল ব্যাপক বৃক্ষরোপণ এবং বনভূমির বৃদ্ধি। এই প্রেক্ষাপটে বর্তমান সরকার দেশব্যাপী 25 কোটি বৃক্ষরোপণ ও সবুজ কর্মসংস্থান সৃষ্টির একটি বৃহৎ কর্মসূচি গ্রহণ করেছে। এই কর্মসূচির মাধ্যমে দেশের বনভূমি বৃদ্ধি, পরিবেশগত ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা এবং জনগণের অর্থনৈতিক উন্নয়ন সবকিছুই সমন্বিতভাবে অর্জনের চেষ্টা করা হচ্ছে।
0: সত্যি বেশ প্রশংসিত একটি কর্মসূচি বর্তমান সরকার হাতে নিয়েছে, যেটা আমাদের দেশের বনভূমি এবং বৃক্ষরোপণের যে গুরুত্ব সেটাকে আরো বেশি আমাদের সামনে নিয়ে আসছে। আমরা একটু জানতে চাই যে কোটি চারা, অর্থাৎ এই যে 25 কোটি চারার কথা আমরা বলছিলাম, এই 25 কোটি চারা রোপণ কর্মসূচির প্রধান উদ্দেশ্য কি?
1: এই কর্মসূচির প্রধান উদ্দেশ্য হল দেশের পরিবেশগত ভারসাম্য পুনরুদ্ধার করা এবং বনভূমির পরিমাণ বৃদ্ধি করা। এছাড়া এই কর্মসূচির মাধ্যমে কয়েকটি গুরুত্বপূর্ণ লক্ষ্য অর্জনের পরিকল্পনা রয়েছে, যেমন উপকূলীয় অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি কমানো, পার্বত্য অঞ্চলের অবক্ষয়িত বন পুনরুদ্ধার করা, পানির উৎস সংরক্ষণ করা এবং নগর এলাকায় সবুজায়ন বৃদ্ধি করা। অন্যদিকে এই কর্মসূচি অর্থনৈতিকভাবেও গুরুত্বপূর্ণ। কাঠ, বাঁশ ও অন্যান্য বনজ সম্পদের উৎপাদন বৃদ্ধি করা, গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টি করা এবং বেসরকারি নার্সারি উদ্যোক্তাদের সম্পৃক্ত করা, সব মিলিয়ে এই কর্মসূচি শুধু পরিবেশ রক্ষার জন্য নয় বরং দেশের অর্থনীতি ও সামাজিক উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
0: এই যে আপনি বলছিলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, একটু জানতে চাই যে কর্মসূচি ইতোমধ্যে শুরু হয়েছে, বাস্তবায়ন শুরু হয়েছে, এটা কিভাবে বাস্তবায়ন করা হবে?
1: সারা দেশে আগামী 5 বছরে সরকারি বনাঞ্চলে, উপকূলীয় চর অঞ্চলে সড়ক, মহাসড়ক, বাঁধ, নদী ও খাল

0: কার্যক্রমে 25 কোটি বৃক্ষরোপণ করা হবে। এর মধ্যে উপকূলীয় বনায়ন সবচেয়ে বড় অংশ, যেখানে প্রায় 40% চারা উপকূলের নতুন জেগে ওঠা চর এবং অবক্ষয়িত উপকূলীয় বনাঞ্চলে রোপণ করা হবে। এর মাধ্যমে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের ক্ষতি কমানো এবং ভূমিক্ষয় রোধ করা সম্ভব হবে। দ্বিতীয়ত গুরুত্বপূর্ণ খাত হল বন পুনরুদ্ধার। পার্বত্য চট্টগ্রাম, চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলের অবক্ষয়িত বনভূমিতে গাছ লাগিয়ে প্রাকৃতিক বন পুনরুদ্ধার করা হবে। এতে মাটির উর্বরতা বাড়বে, পানির উৎস সংরক্ষিত হবে এবং জীববৈচিত্র্য বৃদ্ধি পাবে। এছাড়া নগর বনায়ন, উৎপাদনমুখী বনায়ন, কমিউনিটি ভিত্তিক প্রান্তিক ভূমিতে বনায়ন এবং প্রতিষ্ঠান ও বসতবাড়ি ভিত্তিক বনায়ন, এই খাতগুলোতেও ব্যাপকভাবে বৃক্ষরোপণ করা হবে। এর ফলে দেশের প্রায় সব অঞ্চলেই বৃক্ষরোপণ কার্যক্রম বিস্তৃত হবে।
1: অনেক ধন্যবাদ, খুব গুরুত্বপূর্ণ বিষয় আপনি আমাদেরকে জানাচ্ছিলেন। একটু জানতে চাইব, এই কর্মসূচিতে আধুনিক প্রযুক্তির কোনো ভূমিকা থাকবে কি?
0: অবশ্যই, বর্তমান যুগে প্রযুক্তির ব্যবহার ছাড়া বড় কোনো প্রকল্প সফলভাবে বাস্তবায়ন করা কঠিন। তাই এই কর্মসূচিতেও আধুনিক প্রযুক্তির ব্যবহার বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। নগর বনায়নের ক্ষেত্রে একটি বিশেষ মোবাইল অ্যাপ মাই ট্রি অ্যাপ ব্যবহার করা হবে। এতে গাছের সঠিক তথ্য সংরক্ষণ ও পর্যবেক্ষণ সহজ হবে। এছাড়াও বনায়ন পর্যবেক্ষণের জন্য ড্রোন প্রযুক্তি, লাইডার প্রযুক্তি, স্যাটেলাইট ইমেজ এবং জিআইএস প্রযুক্তি ব্যবহার করে কোথায় গাছ লাগানো হয়েছে, কতটা বৃদ্ধি পেয়েছে এবং কোথায় সমস্যা রয়েছে, এসব তথ্য সহজেই পর্যবেক্ষণ করা সম্ভব হবে।
1: তথ্য প্রযুক্তির উন্নতির ফলে আমরা খুব সহজেই এগুলোকে ট্রেস করতে পারবো। এবার একটু জানতে চাই আপনার কাছে যে এই কর্ম পরিকল্পনা যেটা রয়েছে বা যে কর্মসূচি রয়েছে, আড়াই 25 কোটি বৃক্ষরোপণের যে কর্মসূচি, এটা বাস্তবায়নের ক্ষেত্রে সাধারণ মানুষ কিভাবে ভূমিকা রাখতে পারে?
0: এই কর্মসূচির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো জনগণের অংশগ্রহণ। শুধু সরকারি উদ্যোগে এত বড় কর্মসূচি সফল করা সম্ভব নয়, এজন্য সমাজের সকল শ্রেণীর মানুষের অংশগ্রহণ প্রয়োজন। এই পরিকল্পনার আওতায় সামাজিক বনায়ন কর্মসূচি চালু থাকবে, যেখানে স্থানীয় জনগণ অংশীদারিত্বের ভিত্তিতে বনায়নে অংশ নিবে এবং সুফল ভাগাভাগি করে নিবে। এছাড়া এক শিক্ষার্থী একটি গাছ কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের বৃক্ষরোপণে সম্পৃক্ত করা হবে। এর ফলে ছোটবেলা থেকেই পরিবেশ সম্পর্কে সচেতনতা তৈরি হবে এবং বৃক্ষরোপণ একটি সামাজিক আন্দোলনে পরিণত হবে। বসতবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের খালি জায়গা, ফলদ, ঔষধি এবং বনজ গাছ লাগানোরও পরিকল্পনা রয়েছে। এতে পরিবেশের পাশাপাশি মানুষের পুষ্টি ও অর্থনৈতিক সুবিধাও বাড়বে। 25 কোটি বৃক্ষরোপণের এই কর্মসূচি বাংলাদেশের জন্য একটি সম্ভাবনাময় সবুজ উদ্যোগ। সঠিক পরিকল্পনা, আধুনিক প্রযুক্তি ব্যবহার এবং জনগণের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে এই উদ্যোগ সফলভাবে বাস্তবায়িত হলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ, নিরাপদ এবং টেকসই বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।
1: একেবারেই তাই, আমরা আপনার সাথে গলা মিলিয়ে বলতে চাই, আসুন আমরা প্রত্যেকে মিলে এই 25 কোটি বৃক্ষরোপণ ও সবুজ কর্মসংস্থান কর্মসূচির যে বৃহৎ পরিকল্পনা, এটা বাস্তবায়নে সকলে মিলে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাই, এই কর্মসূচি বাস্তবায়ন করি এবং পৃথিবীর বুকে সবুজ সুন্দর একটি পৃথিবী, সুস্থ পৃথিবী আমাদের পরবর্তী প্রজন্মকে উপহার দিয়ে যাই। সকলের জন্য নিরন্তর শুভকামনা। আপনাকে অনেক ধন্যবাদ বাংলাদেশ বেতারে সময় দেওয়ার জন্য।
0: আপনাকেও ধন্যবাদ।
2: প্রিয় শ্রোতা, আপনারা রয়েছেন বর্ণালী আয়োজনের সাথে, শুনছেন স্থানীয় শিল্পীদের গাওয়া আধুনিক গান, প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে আপনারই জন্য। এবারে রয়েছে সাহারা ইরানি পিয়ার কণ্ঠে গান, কথা লিখেছেন অচিন্ত্য কুমার ভৌমিক, সুর করেছেন শেখ আলী আহমেদ।

প্রিয় শ্রোতা, এবারে গানটি সুর করেছেন শাহ আলম বাদল, কথা সাজিয়েছেন ডক্টর পি আর মোহাম্মদ এবং কণ্ঠ দিয়েছেন দেবপ্রসাদ রায়।

বাংলাদেশ বেতার খুলনা একটি ঘোষণা। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ 15 সেপ্টেম্বর 2026 খ্রিস্টাব্দ মঙ্গলবার সিলেট জেলা সফর করবেন। সফরকালীন বিকেল 3:30 সিলেট সিটি কর্পোরেশনের নগর ভবন প্রাঙ্গণে সংবর্ধনা স্থলে উপস্থিত হবেন। অনুষ্ঠানটি ঢাকা কেন্দ্রের মাধ্যমে রিলে করে শোনানো হবে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে 558 কিলোহার্সে, একই সাথে FM 88.8 মেগাহার্সে। এছাড়াও শুনতে পাবেন বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। ঘোষণাটি শুনলেন প্রশ্রোতা। চলে যাচ্ছি অনুষ্ঠানে একেবারেই শেষ গানটি শুনতে, সাবিহা সুলতানার স্মরণের কণ্ঠে। গীতিকার রফিকুর রশিদ, সুরকার অপূর্ব।

প্রিয় শ্রোতা, এর সাথে শেষ হচ্ছে বর্ণালী, স্থানীয় শিল্পীদের গাওয়া আধুনিক গানের অনুষ্ঠান। বাংলাদেশ বেতার খুলনা, এখন সকাল 9টার বাংলা সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম। সকাল 9টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি রীতা চৌধুরী। প্রধানমন্ত্রী তারেক রহমান আশাবাদ ব্যক্ত করে বলেছেন, আজ থেকে শিল্প কারখানায় গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে। তিনি গতকাল সচিবালয়ে ব্যবসায়ী নেতা ও মিডিয়া ব্যক্তিত্বদের সঙ্গে মতবিনিময়কালে এ আশাবাদ ব্যক্ত করেন। প্রধানমন্ত্রী বিদ্যুৎ ও জ্বালানি খাতে সরকারি পরিকল্পনা বাস্তবায়নে ব্যবসায়ী নেতৃবৃন্দ ও গণমাধ্যমের সহযোগিতাও কামনা করেন। বর্তমান গ্যাস সংকটের কারণ ব্যাখ্যা করে প্রধানমন্ত্রী বলেন, ঘাটতি মোকাবেলায় তৃতীয় একটি ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। সরকার আগামী 2027 সালের মধ্যে তৃতীয় টার্মিনাল সরবরাহ ব্যবস্থার সঙ্গে যুক্ত হতে পারবে বলেও আশা প্রকাশ করেন তিনি। তারেক রহমান সরকারি পরিকল্পনা সঠিকভাবে দেশবাসীর কাছে তুলে ধরতে গণমাধ্যমের প্রতি আহ্বান জানান। সভায় বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ পথরেখা শীর্ষক একটি উপস্থাপনা তুলে ধরেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের শিক্ষা, মানব সম্পদ, উন্নয়ন ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা বৃদ্ধি ও দুদেশের মধ্যকার ব্যবসা ও বিনিয়োগ আরও জোরদারে আহ্বান জানিয়েছেন। গতকাল বঙ্গভবনে ব্রিটিশ হাইকমিশনার সারা কুক তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি আহ্বান জানান। সাক্ষাৎকালে সারা কুক রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লসের পক্ষ থেকে একটি অভিনন্দন পত্র হস্তান্তর করেন। রাষ্ট্রপতি শুভেচ্ছা ও অভিনন্দন পত্রের জন্য রাজা তৃতীয় চার্লসের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান এবং ব্রিটিশ হাইকমিশনারের মাধ্যমে রাজাকে শুভেচ্ছা জানান। বৈঠকে হাইকমিশনার জানান, তৈরি পোশাক সহ বাংলাদেশের প্রায় শতভাগ পণ্য এলডিসি থেকে উত্তরণের পর আরও তিন বছর যুক্তরাজ্যের বাজারে শুল্কমুক্ত অবাধ প্রবেশাধিকার সুবিধা পাবে। রাষ্ট্রপতি এই সুবিধাকে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও সম্প্রসারণের গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে উল্লেখ করেন। এদিকে গতকাল বঙ্গভবনে খুলনা বিশ্ববিদ্যালয় ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের দুটি পৃথক প্রতিনিধি দল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে। এ সময় রাষ্ট্রপতি উচ্চশিক্ষার মান উন্নয়নে বিশ্ববিদ্যালয়গুলোকে পলিসি মেকিং ও গবেষণা কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানান। স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বলেছেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে মর্যাদার ভিত্তিতে প্রতিবেশী সুলভ সুসম্পর্ক বজায় থাকা প্রয়োজন। তিনি গতকাল ভোলা সার্কিট হাউসে জেলা প্রশাসক ও পুলিশ সুপার সহ সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের একথা বলেন। স্পিকার ভারত সহ বিশ্বের সকল রাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের উপর জোর দেন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ পলাতক সাত আসামির বিরুদ্ধে 24 জুলাই-আগস্টের গণ অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার রায় আজ ঘোষণা করা হবে। গতকাল বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুই রায়ের দিন ধার্য করেন। প্রথম ধাপের স্থানীয় সরকারি ইউনিয়ন পরিষদ নির্বাচন আগামী 12ই নভেম্বর অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনের অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ গতকাল নির্বাচন কমিশন ভবনে এক সংবাদ ব্রিফিংয়ে তথ্য জানান। তিনি বলেন, প্রথম ধাপে 80টি উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচন দিয়ে স্থানীয় সরকার নির্বাচন শুরু করা হতে পারে। স্থানীয় সরকারি ইউনিয়ন পরিষদ নির্বাচন 7 ধাপে আয়োজনের পরিকল্পনা করা হয়েছে উল্লেখ করে নির্বাচন কমিশনার বলেন, পরিকল্পনা অনুযায়ী দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন হবে 13ই ডিসেম্বর এবং তৃতীয় ধাপের ভোট 30শে ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এছাড়া চতুর্থ ধাপ আগামী বছরের 17ই জানুয়ারি, পঞ্চম ধাপ 4ঠা ফেব্রুয়ারি, ষষ্ঠ ধাপ 22 এপ্রিল এবং সপ্তম ধাপের ভোট 27শে মে অনুষ্ঠিত হবে। বিশ্বে অন্যান্য স্থানের মতো দেশে আজ পালিত হচ্ছে আন্তর্জাতিক গণতন্ত্র দিবস। এবছর দিবসটি প্রতিপাদ্য হচ্ছে রেইজিং হ্যান্ডস অ্যান্ড ভয়েসেস ফস্টারিং এজেন্সি অ্যান্ড ওনারশিপ থ্রু ডেলিভারেটিভ ডেমোক্রেসি। দিবসটি উপলক্ষে এক বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, একটি কল্যাণমূলক রাষ্ট্র সমাজ প্রতিষ্ঠা করাই এই মুহূর্তে জনগণের প্রতি সরকারের অঙ্গীকার। দিবস উপলক্ষে সরকার এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করেছে। জাতিসংঘে মানবাধিকার বিষয়ক প্রধান ফলকার তুর্ক অত্যাধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তাকে নিয়ন্ত্রণে আনার লক্ষ্যে জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন। বিভিন্ন দেশ এআই প্রযুক্তি উদ্ভাবনকারী ও গণমাধ্যম বরাবর চিঠি পাঠিয়ে তিনি এই আহ্বান জানান। এ ধরনের প্রযুক্তি অভূতপূর্ব ঝুঁকি তৈরি করতে পারে বলে সতর্ক করেন ফলকার তুর্ক। খেলার খবর ক্রিকেট। দিল্লিতে 3 ম্যাচ টি টোয়েন্টি ক্রিকেট সিরিজের দ্বিতীয় জিতে আজ স্বাগতিক ভারত আফগানিস্তানের মোকাবেলা করবে। বাংলাদেশ সময় রাত 8টায় খেলা শুরু হবে। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 10টায়।
1: আসসালামু আলাইকুম, শুভ সকাল। স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 9:05। আপনি শুনছেন বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রকে।

প্রিয় শ্রোতা, শুরু হচ্ছে আপনাদের সবার পছন্দের ছায়াছবির গান নিয়ে সাজানো অনুষ্ঠান রূপালী। আর আজকে রূপালী উপস্থাপনায় আপনাদের সাথে আছি আমি মরিয়াম সুলতানা জিনিয়া, এবং প্রকৌশল দায়িত্বে আছেন মোহাম্মদ রাকিবুল হাসান, অধিবেশন তত্ত্বাবধান করছেন নূরজাহান আক্তার। আর হ্যাঁ, আমরা জানি অসংখ্য শ্রোতা বন্ধু এই মুহূর্তে আমাদেরকে শোনার জন্য টিউন করেছেন, তাদেরকে অনেক অনেক ভালোবাসা আমাদের পক্ষ থেকে। তো প্রথমেই চলে যাব চিঠিতে, কারণ অসংখ্য চিঠির মাঝ থেকে আজকে একটি চিঠি পেয়েছি। সেটি লিখেছেন শেখ আমিনুর রহমান, সভাপতি ভালোবাসি বেতার শ্রোতা সংঘ, ভান্ডারখোলা মোল্লারহাট বাগেরহাট থেকে। তার সাথে আরও রয়েছেন মিষ্টির দোকানদার সুনীল ও অসিত, আচ্ছা আরও রয়েছে জামাল, কদর, মুক্তিযোদ্ধা কবির, কাকলি মণ্ডল, রেজাউল ও মানিক ড্রাইভার। আচ্ছা, তারা সবাই মিলে কিন্তু আমাদেরকে সালাম দিয়েছেন, এবং আলোমতি প্রেম কুমার ছায়াছবির গান শুনতে চেয়েছেন রুনা লায়লার কণ্ঠ। হ্যাঁ প্রিয় শ্রোতা, আপনাদের পছন্দের গানটি সবার প্রথমেই রয়েছে, তবে তার মাঝে বলতে চাই গানটি শোনার আগেই যে আপনারা চাইলেই কিন্তু আমাদেরকে ফোন করতে পারেন 01974121970 এই নাম্বারটিতে। তো কথা হবে খানিকক্ষণ পরে, চলুন গানটি শুনে আসি।

প্রিয় শ্রোতা, এবারে রয়েছে শেষ খেলার ছবি থেকে রুনা লায়লা, এন্ড্রু কিশোর ও সৈয়দ আব্দুল হাদির কণ্ঠে একটি গান, চলুন শুনে আসি। একটু পরে কিন্তু ফিরবো ফোন নিয়ে, আমাদের সাথেই থাকবেন।

0: বাবারে,
1: দুলাল ও বাবা, বাবারে খুব কষ্ট হইতেছে না রে?
0: মা গো, খুব কষ্ট।
1: সব ঠিক হয়ে যাইব বাবা, সব ঠিক হয়ে যাইব। তোর দাদাই জ্বরের ওষুধ আনছে, এইটা খাইলে জ্বর ভালো হয়ে যাইব বাবা।
2: বৌমা,
1: আব্বা
2: আগে কিছু খাবার দাও, খালি পেটে জ্বরের ওষুধ খাওয়া নিষেধ আছে।
1: খাবার লই এই তো বইয়া রইছি, কিছু মুখে দেয় না।
2: দাদা রে, না খাইলে চলবো কেমনে?
1: এই যে বাবা দেখ, অল্প করে একটু মুখে দে, এই যে একটু যাও খাও, আমি দেই মুখে দিয়ে তুলে দিই, আর এই যে দুধটা মুখে দাও, তারপরে ওষুধটা খাও বাবা, দেখবা সব কষ্ট দূর হয়ে যাইব। নাও হা করো, নাও মুখে নাও।
0: ও মা, খাওন দেখলে বমি আসে।
1: আব্বা সকাল থেকে কিছু খাওয়াইতে পারতাছি না, কিছু মুখে দিলেই উটকানি আসে, বমি বমি ভাব করে।
0: ও মা গো, ব্যথা
2: ব্যথা। দাদু, তোমার কোথায় ব্যথা করে?
0: সারা শরীরে, হাড়ি মাংস সব, এই সব জায়গায়।
2: আল্লাহ, মুশকিলের কথা।
1: আজ তিন দিন হয়ে গেল আব্বা, জ্বরের ওষুধে তো কোনো কাজ হইতাছে না।
2: ইয়ে বৌমা, নাকি দুলালদের ডাক্তারের কাছে নিয়ে যাবো?
1: আপনি আবার কষ্ট করবেন আব্বা, সামান্য জ্বরই তো, দুদিন পরে তোর বাপে আইব, তখন না হয়
2: ওর বাপের আশায় বসে থাকবো আরো দুই দিন। না গো বৌমা, আমি দেখি কি করণ যায়।
0: দাদা দাদা, তুমি যাইও না, তুমি কাছে থাকো।
2: হ্যাঁ ভাই, আমি কাছেই আছি, দূরে কোথাও যাবো না। দাদা, তোমার কি খাইতে মনে কয় আমারে বলো, আমি নিয়ে আসবো।
0: কিছু খাইতে মনে কয় না,
2: কিছু খাইতে মনে কয় না। বৌমা, চেষ্টা করে দেখো, সামান্য কিছু খাওয়ায়া ওষুধটা খাওয়াইতে পারো কিনা। আমি আসতেছি এক্ষুনি।
3: ও মা, দুলালের জ্বর তো দেখতেছি 102 এর উপরে।
1: জি স্বাস্থ্য আপা, আরো বেশিও হয়, কষ্ট করে জ্বরের ওষুধ খাওয়াই, কপালে জল পট্টি দেই, কিন্তু সহজে জ্বর নামে না আপা।
3: গায়ে তো র্যাশ হয়েছে মনে হইতেছে, এই যে দেখছো, এই যে ঘামাচির মতন বিসি বিসি। এই কয়দিন ধরে জ্বর হয়েছে বলো তো?
1: আজ তিন দিন হয়ে গেছে আপা।
2: কি মনে হয় আপনার কাছে?
3: রোগ নিয়ে মনে হওয়ার কিছু নাই, যেহেতু তিন দিন ধরে জ্বর, আমার মনে হয় ডেঙ্গুটা টেস্ট করিয়ে নেওয়া ভালো। আপনি চিন্তা করবেন না, আমাদের যে স্বাস্থ্য কেন্দ্র, এখানে ডেঙ্গুর টেস্ট করা হয়।
1: ডেঙ্গু?
3: হ্যাঁ, ভয়ের কিছু নাই, ডেঙ্গু না হলে তো ভালোই, আর যদি ডেঙ্গু হয় তাহলে তাড়াতাড়ি চিকিৎসা শুরু করলে দ্রুত ভালো হয়ে যাব।
2: মুশকিলের কথা, আমাগো আমলে এইসব ডেঙ্গু মেঙ্গুর নাম কখনো শুনি নাই।
3: এখন হইতেছে, বছরে বছর হইতেছে, আমাগো দেশে এটা একটা জনস্বাস্থ্য সমস্যা। আগে শহরেই এই সমস্যাটা বেশি ছিল, কিন্তু আজকাল শহরের বাইরেও ডেঙ্গুর প্রাদুর্ভাব দেখা যায়। এটা একটা ভাইরাসজনিত অসুখ, সাধারণ সর্দি কাশির মতোই, তবে সময় মতো চিকিৎসা না হইলে কিন্তু মারাত্মক। ওর রক্ত পরীক্ষাটা করতে হইব।
2: রক্ত পরীক্ষা না করে ডেঙ্গুর লক্ষণগুলো বোঝা যায় না।
3: খুব বেশি জ্বর যখন হয় 102 বা 3 এর বেশি, আবার মাথা আর চোখের পেছনে ভীষণ ব্যথা, মাংসপেশি হাড় ও জয়েন্টে ব্যথা, তারপরে ধরেন বমি বমি ভাব, বমি হওয়া, খাইতে ইচ্ছা না করা, মাড়ি অথবা নাক থেকে সামান্য রক্তপাত হওয়া। জ্বরের 2-5 দিনের মধ্যে দেখবেন চামড়ায় র্যাশ বা লাল হয়ে যাওয়া, এইসব মোটামুটি ডেঙ্গুর লক্ষণ। তবে কিছু কিছু ক্ষেত্রে আরো ভয়ানক উপসর্গও দেখা যায়, সেই জন্য ডেঙ্গুর টেস্টটা করানো দরকার।
2: কেমনে কি করি কিছুই বুঝি না।
3: শুনেন, এই যে এডিস মশা সাধারণত জমে থাকা পরিষ্কার পানিতে ডিম পারে আর বংশ বিস্তার করে, যেমন ধরেন ওই যে ফুলের টব। হ্যাঁ, ফুলের টবে জমে থাকা পানি, উঠানে পইড়া থাকা কোনো পাত্রের মধ্যে জমে থাকা পানি, তারপরে ওই যে ডাবের খোসা,
1: হ্যাঁ
3: ডাবের খোসার মধ্যেও পানি জমে থাকে, পুরানো টায়ারের মধ্যে জমে থাকা পানিতে থাকে।
2: এইসব খেয়াল কইরা পরিষ্কার রাখুন দরকার গো।
3: ঠিক বলছেন
1: জি আপা।
3: আর রোগীকে আলাদা কইরা মশারির মধ্যে রাখতে হবে।
1: আপনি যা যা বললেন সব আমি বিশেষভাবে পালন করুম আপা।
3: আর শুনেন, সবাইরে কিন্তু জানাইবেন, কারণ ডেঙ্গু প্রতিকারের চাইতে প্রতিরোধের বিষয়টাতেই সবাইরে সচেতন থাকতে হবে।
1: জি আপা।
4: প্রচারে বাংলাদেশ বেতার খুলনা সহযোগিতায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
5: প্রিয় শ্রোতা, চলে এসেছি সেই কাঙ্ক্ষিত মুহূর্তে, যেই মুহূর্তটার জন্য আপনারা সবাই অপেক্ষা করে থাকেন। এই মুহূর্তে চলছে ফোন ইন প্রোগ্রাম 01974121970 নাম্বার চিতে দেখছি প্রথমেই কে যোগ দিয়েছেন আমাদের সাথে। ওয়ালাইকুম আসসালাম। প্রিয় শ্রোতা ধন্যবাদ ফোন কলের জন্য। এবার কে আছেন?
6: আসসালামাইকুম।
5: ওয়ালাইকুম আসসালাম।
6: কথা বলছি মোহাম্মদ কাসেম সর্দার, উলাগ্রাম ডুমুরিয়া, খুলনা জেলা থেকে।
5: আচ্ছা,
6: আমি গান শুনতে চাই, গানের শিরোনাম ও লাল বাসনা কন্যা নাম কি বলো, ছায়া ছবির নাম আখে
5: কি? আচ্ছা ঠিক আছে প্রিয় শ্রোতা, আগে কথাটা শেষ করতে হবে, তারপরে ফোন কলটি কাটতে হবে। দেখছি কে আছেন আমাদের সাথে।
7: আমি ঢাকা মিরপুর এক থেকে বলছিলাম, শাকিন আহমেদ টুটুল। আর আমাকে গান শোনাবেন হচ্ছে গরিবের ভাই ফাঁসি থেকে, চন্দ্র তুই সূর্য তুই, এন্ড বিষয়ের কন্টে। অনেকদিন পরে লাইন থেকে,
5: ধন্যবাদ। ঠিক আছে, ধন্যবাদ টুটুল আপনাকে। চন্দ্র তুই সূর্য তুই এই গানটি শুনতে চেয়েছেন। প্রিয় শ্রোতা আমাদের সাথে থাকবেন, যে যেখান থেকে আছেন না কেন সব সময় সুস্থ থাকেন, ভালো থাকেন, আমাদের সাথে থাকেন, বিনোদনের মাঝে থাকেন। দেখছি এবার কে আছেন।
8: আসসালামু আলাইকুম।
5: ওয়ালাইকুম আসসালাম।
8: কথা বলছি মিলন কুমার মন্ডল, উত্তরপাড়া পাংশা থেকে।
5: মিলন বাড্ডা পাংশা,
8: মিলন কুমার মন্ডল উত্তরপাড়া পাংশা থেকে। আমার পছন্দের ছবি আইনের হাত, আর গানের কথা আমি জীবন যুদ্ধে হেরে গেছি শুধু গরিব বলে। আমার সাথে কোকন আছে, আব্দুল সালাম ভাই আছে,
5: ইসমাইল জি।
9: জি আপু কেমন আছেন?
5: জি ভালো আছি।
9: আমাকে গান শুনাবেন হৃদয় শুধু তোমার জন্য ছবি থেকে, মনের খানো কনস্তাবার কণ্ঠে, ভালোবাসার সারা জানি বাঁচে না হৃদয়, এখানে শোনাবেন।
5: আচ্ছা ঠিক আছে, ভালোবাসা ছাড়া জানি বাঁচে না হৃদয়, আসলে তো তাই, তাই না? দেখছি কে আছেন আমাদের সাথে।
10: আসসালামু আলাইকুম।
5: ওয়ালাইকুম আসসালাম।
10: মরিয়াম সুলতানা জিনি আপু ভালো আছেন?
5: জি আলহামদুলিল্লাহ, কে বলছেন?
10: জি জিনি আপু, আমি আপনার ছোট্ট ভাই, অনেক পুরনো শ্রোতা, রাজমিস্ত্রি, রাজমিস্ত্রি মোহাম্মদ আব্দুল সামাদ শেখ। জিনি আপু
5: জি জি,
10: সদর বাজার বলবাড়ি ফরিদপুর থেকে।
5: জি জি বলুন।
10: আর জিনি আপু আপনার ছোট ভাইকে একটা গান শোনাবেন, সেটি হচ্ছে আইনের হাত ছবি থেকে।
5: আচ্ছা ধন্যবাদ ফোন করবার জন্য প্রিয় শ্রোতা, আপনাদের সাথে যখন গানটা বাজে আমরাও কিন্তু শুনি। দেখছি এবারে কে আছেন আমাদের সাথে। হ্যালো আসসালামু আলাইকুম।
11: দিদি নমস্কার।
5: জি আদাব, কে বলছেন?
11: আমি নন্দনপুর তপকুলা থেকে দীপক বলছিলাম।
5: দীপক? হ্যাঁ
11: হ্যাঁ দীপক, নন্দনপুর তপকুলা।
5: জি জি বলুন।
11: নসিমন ছায়া ছবি থেকে আমাকে যে কোনো একটা গান শোনাবেন।
5: জি, ধন্যবাদ ফোন করবার জন্য প্রিয়শ্রোতা, ভালো লাগছে আপনাদের সাথে কথা বলতে পেরে। কারণ সকালটা চনমনে হয় ঠিক আপনাদের জন্যই আপনাদের সাথে যখন কথা বলি। এবার কে আছেন?
12: হ্যালো,
5: শুভ সকাল, কে বলছেন?
12: সুফল দেশের বলছিলাম আপু।
5: সুফল, হ্যাঁ বলুন। আমাদের খুব কাছের শ্রোতা দেখছি, এবারে কে আছেন? শুভ সকাল, কে বলছেন?
12: দিদি কথা বলছি, পলাশ কুমার সরকার। হ্যাঁ, ঠিকানা কাঞ্চননগর ডুমুরিয়া। দিদি অনেকদিন পর আপনার উপস্থাপনা শুনছি, খুব ভালো লাগছে দিদি।
5: আচ্ছা ঠিক আছে, তাহলে শুনতে থাকুন শেষ পর্যন্ত।
12: আমাকে আগামীতে গান্ধনগর মায়ের হাতে বেহেশতে চাবি এটা থেকে
5: জি
12: এন্ডুকশোর ও কনকসভা কণ্ঠে ওই প্রেমেরই গল্পের সবাই জানে, আমি নায়ক তুমি নায়িকা।
5: তাই
12: ভালো দেখেন দিদি।
5: ঠিক আছে, ধন্যবাদ ফোন করবার জন্য প্রিয় শ্রোতা। আপনারা সবাই ভালো থাকুন, এটাই যাই সবসময়। আর চলছে ফোন ইন 01974121970। এবারে কে যোগ দিয়েছেন? হ্যালো জি, কে বলছেন? ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন?
13: আব্দুল সালাম, এরিয়া পাঁচা রাজবাড়ি থেকে।
5: আচ্ছা, আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। সবার জীবনেই যেন এরকম বসন্ত চলতেই থাকে, এই প্রত্যাশা রেখে শেষ করছি আজকের ফোন ইন প্রোগ্রাম। তবে হ্যাঁ, কোথাও যাবেন না, কারণ এখন অসম্ভব সুন্দর একটা গান রয়েছে রং নাম্বার ছবি থেকে সাবিনা ইয়াসমিনের কণ্ঠে। অনুরোধ করেছেন আকসারুল গাঙ্গনী থেকে।

কি ছিলে আমার বলো না, তুমি আছি তো আগে যে মতো এখনো আমি। মণিকিশোরের কণ্ঠে কে অপরাধী ছায়াছবি থেকে ঝন্টু বাগেরহাট থেকে অনুরোধ করেছেন।

প্রিয় শ্রোতা, গান শুনতে শুনতে অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। চলুন শেষ গানটি শুনে আসি, বন্ধু চলে যাও নাকো। সত্যি আমি কিন্তু একটুও যেতে চাইছি না, কিন্তু সময় বলছে যেতে হবেই হবে। তো এরকমই একটা গান দিয়ে শেষ করি আজকের আয়োজন। অগ্নিসাক্ষী ছবি থেকে নেওয়া হয়েছে রিজিয়া পারভিনের কণ্ঠে, অনুরোধ করেছেন ইব্রাহিম বাগেরহাট থেকে।

প্রিয় শ্রোতা, এর সাথে শেষ হচ্ছে আমাদের আজকের রূপালী ছায়াছবির গানের অনুষ্ঠান। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, হ্যাঁ সবসময় বাংলাদেশ বেতার খুলনার সাথেই থাকবেন। বিদায় নিচ্ছি, শুভ সকাল।

বাংলাদেশ বেতার খুলনা, প্রিয় শ্রোতা, এখন শুরু হচ্ছে রাগ রং, উচ্চাঙ্গ সঙ্গীতের অনুষ্ঠান। এতে আজ আহির ভৈরব রাগে খেয়াল শুনবেন শিল্পী প্রাণ কৃষ্ণ বিশ্বাস।

প্রিয় শ্রোতা, এতক্ষণ আহির ভৈরব রাগে খেয়াল শুনলেন। শিল্পী ছিলেন প্রাণকৃষ্ণ বিশ্বাস। বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা, অনুষ্ঠান ঘোষণায় ছিলাম আমি মরিয়াম সুলতানা, অধিবেশন তত্ত্বাবধানে নূরজাহান আক্তার, প্রকৌশল তত্ত্বাবধানে ছিলেন প্রদীপ কুমার মৃধা, প্রকৌশল সহযোগিতায় ছিলেন মোহাম্মদ রাকিবুল হাসান। সুপ্রিয় শ্রোতা, আমাদের দ্বিতীয় অধিবেশন শুরু হবে বেলা 11:59। সকলে ভালো থাকবেন, সেই প্রত্যাশায় আমাদের প্রথম অধিবেশনের এখানেই সমাপ্তি ঘোষণা করছি।

শুনলেন শিল্পী ছিলেন প্রাণকৃষ্ণ বিশ্বাস। বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা, অনুষ্ঠান ঘোষণায় ছিলাম আমি মরিয়াম সুলতানা, অধিবেশন তত্ত্বাবধানে নূরজাহান আক্তার, প্রকৌশল তত্ত্বাবধানে ছিলেন প্রদীপ কুমার মৃধা, প্রকৌশল সহযোগিতায় ছিলেন মোহাম্মদ রাকিবুল হাসান। সুপ্রিয় শ্রোতা, আমাদের দ্বিতীয় অধিবেশন শুরু হবে বেলা 11:59। সকলে ভালো থাকবেন সেই প্রত্যাশায় আমাদের প্রথম অধিবেশনের এখানেই সমাপ্তি ঘোষণা করছি।

بسم الله الرحمن الرحیم. السلام علیکم. বাংলাদেশ বেতার খুলনা, সকাল 11:59। শুরু হলো আমাদের আজকের দ্বিতীয় অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্টজে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্টজে। এছাড়াও শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। অনুষ্ঠান ঘোষণায় রয়েছে মরিয়ম সুলতানা, অধিবেশন তত্ত্বাবধানে নূরজাহান আক্তার, প্রকৌশল তত্ত্বাবধানে আছেন প্রদীপ কুমার মৃধা, প্রকৌশল সহযোগিতায় রয়েছেন মোহাম্মদ রাকিবুল হাসান। প্রিয় শ্রোতা, শুরুতেই বাংলা সংবাদ ও আবহাওয়া বার্তা ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম। দুপুর ১২টা, বাংলাদেশ বেতার। খবর পড়ছে ইশরাত জাহান নীলা। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আজ থেকে শিল্প কারখানায় গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে। তিনি গতকাল সচিবালয়ে ব্যবসায়ী নেতা ও মিডিয়া ব্যক্তিত্বদের সঙ্গে মতবিনিময়কালে এই আশাবাদ ব্যক্ত করেন। প্রধানমন্ত্রী বিদ্যুৎ ও জ্বালানি খাতে সরকারের পরিকল্পনা বাস্তবায়নে ব্যবসায়ী নেতৃবৃন্দ ও গণমাধ্যমের সহযোগিতাও কামনা করেন। বর্তমান গ্যাস সংকটের কারণ ব্যাখ্যা করে প্রধানমন্ত্রী বলেন, ঘাটতি মোকাবেলায় তৃতীয় একটি ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। সরকার আগামী ২০২৭ সালের মধ্যে তৃতীয় টার্মিনাল সরবরাহ ব্যবস্থার সঙ্গে যুক্ত হতে পারবে বলেও আশা প্রকাশ করেন তিনি। তারেক রহমান সরকারের পরিকল্পনা সঠিকভাবে দেশবাসীর কাছে তুলে ধরতে গণমাধ্যমের প্রতি আহ্বান জানান। সভায় বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ পথরেখা শীর্ষক একটি উপস্থাপনা তুলে ধরেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দায়িত্ব গ্রহণের পর প্রথম সফরে সিলেট পৌঁছেছেন। আমাদের সিলেট প্রতিনিধি জানিয়েছেন, সফরকালে রাষ্ট্রপতি হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি ও হজরত শাহপরান রহমতুল্লাহি আলাইহির মাজার জিয়ারত করবেন। এছাড়া বিকেলে তিনি নগর ভবন প্রাঙ্গণে সিলেট সিটি কর্পোরেশন আয়োজিত নাগরিক সংবর্ধনায় অংশ নেবেন। রাষ্ট্রপতির সিলেট সফর উপলক্ষে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম বলেছেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে মর্যাদার ভিত্তিতে প্রতিবেশী সুলভ সুসম্পর্ক বজায় থাকা প্রয়োজন। তিনি গতকাল ভোলা সার্কিট হাউসে জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের একথা বলেন। স্পিকার ভারতসহ বিশ্বের সকল রাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের উপর জোর দেন। প্রথম ধাপের স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদ নির্বাচন আগামী ১২ নভেম্বর অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ গতকাল নির্বাচন কমিশন ভবনে এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান। তিনি বলেন, প্রথম ধাপে ৮০টি উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচন দিয়ে স্থানীয় সরকার নির্বাচন শুরু করা হতে পারে। ইউনিয়ন পরিষদ নির্বাচন ৭ ধাপে আয়োজনের পরিকল্পনা করা হয়েছে উল্লেখ করে নির্বাচন কমিশনার বলেন, পরিকল্পনা অনুযায়ী দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন হবে ১৩ই ডিসেম্বর এবং তৃতীয় ধাপের ভোট ৩০শে ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এছাড়া চতুর্থ ধাপ আগামী বছরের ১৭ই জানুয়ারি, পঞ্চম ধাপ ৪ঠা ফেব্রুয়ারি, ষষ্ঠ ধাপ ২২শে এপ্রিল এবং সপ্তম ধাপের ভোট ২৭শে মে অনুষ্ঠিত হবে। শিল্প বাণিজ্য এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির চামড়া ও চামড়াজাত পণ্য, জাহাজ নির্মাণ ও পুনর্ব্যবহার এবং হালকা প্রকৌশল সহ সম্ভাবনাময় শিল্পখাতে জার্মান বিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতা কামনা করেছেন। গতকাল বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ডক্টর রুডিগার লোর্ডস বাণিজ্যমন্ত্রীর সঙ্গে তার কার্যালয়ে বৈঠক করেন। খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, পণ্যের বৈচিত্র্য, মূল্য সংযোজন, মান উন্নয়ন ও প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে দ্বিপক্ষীয় অর্থনৈতিক সম্পর্ককে আরও গভীর ও বহুমুখী করার সুযোগ রয়েছে। বিশ্বের অন্যান্য স্থানের মতো দেশে আজ পালিত হচ্ছে আন্তর্জাতিক গণতন্ত্র দিবস। এবছর দিবসটির প্রতিপাদ্য হচ্ছে রেইজিং হ্যান্ডস অ্যান্ড ভয়েসেস, ফস্টারিং এজেন্সি অ্যান্ড ওনারশিপ থ্রু ডেলিভারি ডেমোক্রেসি। দিবসটি উপলক্ষে এক বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, একটি কল্যাণমূলক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠা করাই জনগণের প্রতি সরকারের অঙ্গীকার। হরমুজ প্রণালীর পশ্চিমাংশে একটি অত্যাধুনিক ড্রোন প্রতিহত ও ধ্বংস করেছে ইরানের ইসলামিক লিবারেশন গার্ড ক্রপস IRGC। এদিকে মধ্যপ্রাচ্য হামলা পাল্টা হামলার কারণে বিশ্বব্যাপী জ্বালানি তেল সরবরাহের গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল দিন দিন কমে আসছে। গতকাল এই প্রণালী দিয়ে ৪টি জাহাজ চলাচল করলেও আগের দিন পারাপার হয়েছে ১০টি নৌযান। হরমুজ প্রণালী পাড়ি দিতে বর্তমানে দুপাশে অবস্থান করছে ৪৩৬টি জাহাজ। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান ফলকার তুর্ক অত্যাধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তাকে নিয়ন্ত্রণে আনার লক্ষ্যে জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন। বিভিন্ন দেশ, এআই প্রযুক্তি উদ্ভাবনকারী ও গণমাধ্যম বরাবর চিঠি পাঠিয়ে তিনি এ আহ্বান জানান। এ ধরনের প্রযুক্তি অভূতপূর্ব ঝুঁকি তৈরি করতে পারে বলেও সতর্ক করেন ফলকার তুর্ক। খেলার খবর ক্রিকেট। দিল্লিতে তিন ম্যাচ টি-20 ক্রিকেট সিরিজের দ্বিতীয়টিতে আজ স্বাগতিক ভারত আফগানিস্তানের মোকাবেলা করবে। বাংলাদেশ সময় রাত ৮টায় খেলাটি শুরু হবে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধে ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলে আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা ১টায় ইংরেজিতে।
1: বাংলাদেশ বেতার আজ সন্ধে ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোন আবহাওয়ার পূর্বাভাস, দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। আজ ঢাকা ও ঢাকার আশেপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে আকাশ আংশিক মেঘলা থাকবে, শুষ্ক আবহাওয়া বিরাজ করবে, দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন। এ অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
2: বাংলাদেশ বেতার খুলনা জানিয়ে দিচ্ছি আমাদের আজকের দ্বিতীয় অধিবেশনের অনুষ্ঠান পরিচিতি। আজ বিকেল ৩:৩০ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিলেট জেলা সফর করবেন। সিলেট সিটি কর্পোরেশনের নগর ভবন প্রাঙ্গণে সংবর্ধনা স্থলে উপস্থিত হবেন। অনুষ্ঠানটি ঢাকা কেন্দ্রের মাধ্যমে রিলে করে শোনানো হবে মিডিয়াম ওয়ে ৫৩৭.৬৩ মিটারে ৫৫৮ কিলোহার্জে। একই সাথে এফএম ৮৮.৮ মেগাহার্জে এছাড়া শুনতে পাবেন বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। বিজ্ঞাপন তরঙ্গ বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান প্রচারিত হবে বেলা ১টা বেজে ৫ মিনিটে। সঙ্গীতানুষ্ঠান দেশাত্মবোধক গান শুনবেন দুপুর ১২টা১৫ মিনিটে এবং সন্ধ্যে ৬টা৫৫ মিনিটে। আধুনিক গান শুনবেন মেহেরুননেসা ও মোহাম্মদ আব্দুল হাকিমের কণ্ঠে দুপুর ১২টা৩০ মিনিটে। বেলা ২টা৪০ মিনিটে লাভলী রহমান ও শেখ হাফিজুর রহমানের কণ্ঠে। নজরুলসঙ্গীত পরিবেশন করবেন মণিশঙ্কর বালা বেলা ২টা৩০ মিনিটে। রবীন্দ্রসঙ্গীত শুনবেন দুপুর ১২টা২০ মিনিটে শিল্পী প্রমোদ দত্ত ও রুকসানা পারভিনের কণ্ঠে। পল্লিগীতি মোহাম্মদ আতিয়ার রহমান ও প্রীতিলতা বিশ্বাসের কণ্ঠে দুপুর ১২টা৪০ মিনিটে। বেলা ২টা৫০ মিনিটে মুক্তি বসু ও অনিল চন্দ্র হালদারের কণ্ঠে। অচিন পাখি লালন গীতির অনুষ্ঠান প্রচারিত হবে সন্ধ্যে ৬টায়। এছাড়া এফএম ৮৮.৮ মেগাহার্জে এনএইচকে জাপানের বাংলা বিভাগের অনুষ্ঠান শুনতে পাবেন রাত ৯টায়। শুনলেন আমাদের আজকের দ্বিতীয় অধিবেশনের অনুষ্ঠান পরিচিতি।

0: বাংলাদেশ বেতার খুলনা, প্রিয় শ্রোতা, এখন শুনতে পাবেন স্থানীয় সংবাদ বাংলায়।
1: আসসালামু আলাইকুম, বাংলাদেশ বেতার খুলনা, খবর পড়ছি শরণী ইসলাম। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, তরুণ সাংবাদিকদের সব ভয়কে উপেক্ষা করে সত্য ও ন্যায়ের পথে থেকে দেশ ও সমাজের জন্য সঠিক সংবাদ প্রকাশ করতে হবে, সঠিক তথ্য তুলে ধরে মানুষের কল্যাণে কাজ করতে হবে, সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার, সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরতে হবে। তিনি গত সন্ধ্যায় খুলনা প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। আইনমন্ত্রী বলেন, তরুণ সাংবাদিকদের সত্যের পথে লিখতে হবে। সাংবাদিকতা শুধু সংবাদ প্রকাশের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এর সাথে দেশের মানুষের স্বার্থ, সমাজের উন্নয়ন এবং জনকল্যাণের বিষয় জড়িত। তাই সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। প্রেস ক্লাবের সভাপতি মোস্তফা সরোয়ারের সভাপতিত্বে জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল, খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, খুলনা ওয়াসার চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শফিকুল আলম তুহিন, সাধারণ সম্পাদক মোহাম্মদ তরিকুল ইসলাম সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ এ সময় উপস্থিত ছিলেন। জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল বলেছেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কারের 31 দফার অন্যতম লক্ষ্য হল দেশের প্রতিটি অঞ্চলে যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করা এবং তরুণ প্রজন্মকে আধুনিক ও কারিগরি শিক্ষায় দক্ষ ও সুশিক্ষিত করে গড়ে তোলা। তিনি গতকাল খুলনা রোটারি স্কুলের নতুন ভবন আলহাজ মোহাম্মদ সরোয়ার খান একাডেমিক ভবনের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। হুইপ বলেন, তারেক রহমানের নির্দেশিত শিক্ষা সংক্রান্ত দূরদর্শী চিন্তাভাবনাকে বাস্তবে রূপ দিতে খুলনার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন ও শিক্ষার মান উন্নয়নে কাজ করা হচ্ছে। শিক্ষার্থীদের জন্য মানসম্মত ও আধুনিক শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। রোটারি স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি অ্যাডভোকেট শেখ মোহাম্মদ আলী বাবুর সভাপতিত্বে মহানগর বিএনপির সভাপতি ও কেডিআর চেয়ারম্যান শফিকুল আলম মনা, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ সাদিসহ মহানগর জাসাসের সিনিয়র যুগ্ম আহ্বায়ক, জেলা পুস্তক ও প্রকাশক বিক্রেতা সমিতির আহ্বায়ক, বিদ্যালয় পরিচালনা পর্ষদ ও শিক্ষকবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। সংসদ সদস্য ও বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, দেশের নদী, খাল, বিল, প্লাবনভূমি ও জলাশয় আমাদের প্রাকৃতিক সম্পদ। এসব জলাশয় রক্ষা করা শুধু মৎস্য উৎপাদন বৃদ্ধির জন্য নয়, বরং কৃষি, পরিবেশ, জীববৈচিত্র্য ও সাধারণ মানুষের জীবন জীবিকার স্বার্থে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি গতকাল খুলনা রূপসা উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে প্লাবনভূমি, বর্ষাপ্লাবিত ধানক্ষেত ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় কথা বলেন। আজিজুল বারী হেলাল বলেন, দখল ও ভরাটের কারণে অনেক জলাশয়ের পানি প্রবাহ বন্ধ হয়ে যাচ্ছে এবং মাছের স্বাভাবিক প্রজনন ও বিচরণ ক্ষেত্র নষ্ট হচ্ছে। তাই অবৈধ দখলে থাকা জলাশয়গুলোকে চিহ্নিত করে পর্যায়ক্রমে জনগণকে সঙ্গে নিয়ে আইন শৃঙ্খলা বাহিনী ও প্রশাসনকে সেগুলো দখলমুক্ত করতে হবে। তিনি আরো বলেন, মাছের অভয়াশ্রম ও প্রজনন ক্ষেত্র সংরক্ষণ করতে হবে এবং প্রজনন মৌসুমে মাছ ধরার ক্ষেত্রে সরকারি বিধিনিষেধ যথাযথভাবে বাস্তবায়ন করতে হবে। পোনাগুলো যাতে নিরাপদে বেড়ে উঠতে পারে সেজন্য স্থানীয় জনগণকেও দায়িত্ব নিতে হবে। আজিজুল বারী হেলাল মোট 16টি জলাশয়ে মৎস্যের পোনা অবমুক্ত করেন। উপজেলা মৎস্য কর্মকর্তা, থানা অফিসার ইনচার্জ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও উপজেলা বিএনপির আহ্বায়ক এ সময় উপস্থিত ছিলেন। মানব পাচার থেকে ফিরে আসা নারীদের আত্মনির্ভরশীলতা ও অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে গতকাল যশোর শহরের একটি বেসরকারি সংস্থার কনফারেন্স রুমে নারী উদ্যোক্তা নেটওয়ার্ক সভা অনুষ্ঠিত হয়। সভায় নারী উদ্যোক্তাদের পারস্পরিক সহযোগিতা, ব্যবসার সম্ভাবনা, আত্মনির্ভরশীলতা এবং সম্মিলিতভাবে এগিয়ে যাওয়ার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক এতে প্রধান অতিথি ছিলেন। মানব পাচার থেকে ফিরে আসা জেলার 18 জন নারী এ সময় উপস্থিত ছিলেন। সাতক্ষীরার আশাশুনি উপজেলা জামায়াত ইসলামের কার্যালয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক বরাদ্দকৃত 90টি ক্লাব ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের মধ্যে গতকাল ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার প্রধান অতিথি হিসেবে এসব ক্রীড়া সামগ্রী বিতরণ করেন। জেলা জামায়াত ইসলামের কর্মপরিষদ সদস্য উপাধ্যক্ষ আব্দুস সবুর ও উপজেলা জামায়াত ইসলামের আমির আবু মুসা তারিকুজ্জামান তুষার সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাবের কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। এদিকে সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা নিবন্ধন কৃত স্বেচ্ছাসেবী মহিলা সমিতির সদস্যদের মধ্যে গতকাল চলতি অর্থবছরের অনুদানের অর্থ বিতরণ করা হয়। জেলা প্রশাসক কাউসার আজিজ প্রধান অতিথি হিসেবে 50টি স্বেচ্ছাসেবী সংগঠনের মধ্যে 15,11,600 টাকার চেক বিতরণ করেন। জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ও যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক সহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান ও সুশীল সমাজের প্রতিনিধিগণ সহ গণমাধ্যম কর্মীগণ এ সময় উপস্থিত ছিলেন। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের একটি দল গতকাল ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার শিবনগর এলাকায় একটি খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশ সহ নানা অনিয়মের অভিযোগে প্রতিষ্ঠানের মালিকের কাছ থেকে ৫০,০০০ টাকা জরিমানা আদায় করে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক এ অভিযানে নেতৃত্ব দেন। খেলার খবর ফুটবল। সাতক্ষীরা দেভাটা উপজেলার ঘলঘলিয়া ফুটবল মাঠে ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের গতকালের খেলায় ঘলঘলিয়া ফুটবল একাদশ ২-০ গোলে আজিজপুর ফুটবল একাদশকে পরাজিত করে। এদিকে মাগুরার মোহাম্মদপুর উপজেলার বিনোদপুর বি কে মাধ্যমিক বিদ্যালয় মাঠে শাকিল স্মৃতি ফুটবল টুর্নামেন্টের গতকালের খেলায় রাজাপুর ফুটবল একাদশ ৩-১ গোলে ঘুলিয়া ফুটবল একাদশকে পরাজিত করে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সন্ধ্যে ৬:৩৫ ইংরেজিতে।
0: বাংলাদেশ বেতার খুলনা, এখন শুনবেন দেশাত্মবোধক গান। কণ্ঠ দিয়েছেন মোহাম্মদ খুরশিদ আলম, কথা লিখেছেন মোহাম্মদ রফিকুজ্জামান।

দেশাত্মবোধ গানটি শুনলেন বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি এবারে রবীন্দ্রসঙ্গীত শোনার জন্য। প্রথম গানটিতে কণ্ঠ দিয়েছেন প্রমোদ দত্ত।

আপনারা উপভোগ করছেন রবীন্দ্রসঙ্গীত, প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। এবারের শিল্পী রোকসানা পারভীন।

0: প্রিয় শ্রোতা, পরপর দোকানে রবীন্দ্রসঙ্গীত উপভোগ করলেন। বাংলাদেশ বেতার খুলনা।
1: অগ্নি দুর্ঘটনা মোকাবেলায় করণীয়। ব্যবসা প্রতিষ্ঠান, বাসস্থানে ফায়ার এক্সটিংগুইশন সংরক্ষণ করুন এবং মাঝে মাঝে তা কাজের উপযোগী আছে কিনা পরীক্ষা করুন। নিয়মিত অগ্নি নির্বাপন, উদ্ধার, ইভাকুয়েশন মহড়ায় অংশগ্রহণ করুন। দুর্যোগকালীন মুহূর্তে সম্ভব হলে বিদ্যুৎ বা গ্যাসের লাইন সংযোগ বিচ্ছিন্ন করতে হবে অথবা মেন সুইচ বন্ধ করতে হবে। বিপজ্জনক রাসায়নিক দ্রব্যসমূহ নিরাপদ স্থানে সংরক্ষণ করতে হবে। প্রতিষ্ঠান বা বাসস্থানের দৃশ্যমান স্থানে এবং নিজস্ব মোবাইল ফোনে স্থানীয় ফায়ার স্টেশনের ফোন নম্বর সংরক্ষণ করুন। অগ্নিকাণ্ড সহ যে কোনো জরুরি পরিস্থিতিতে ভবন থেকে বের হওয়ার জন্য লিফট ব্যবহার করবেন না, সিঁড়ি ব্যবহার করুন। শরীরের পোশাকে আগুন লাগলে তৎক্ষণাৎ দুহাতে মুখ ঢেকে মাটিতে গড়াগড়ি দিন।
0: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে 598 কিলোহার্টজে, একই সাথে FM 88.8 মেগাহার্টজে। এছাড়াও শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি আধুনিক গান শোনার জন্য। প্রথম গানটির শিল্পী মেহেরুন্নেসা, গীতিকার হাবিবুর রহমান।

ভীষণ সুন্দর কিছু গান আমরা উপভোগ করছি বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। এবারে গানের শিল্পী হচ্ছেন মোহাম্মদ আব্দুল হাকিম, কথা সাজিয়েছেন সৈয়দ আব্দুল মতিন।

পরপর দুখানি আধুনিক গান শুনলেন। বাংলাদেশ বেতার খুলনা, প্রিয় শ্রোতা, আসনমালায় এখন রয়েছে পল্লীগীতি। শুনবেন প্রথম গানটি মোহাম্মদ আতিয়ার রহমানের কণ্ঠে। প্রথম গানটির কথা সাজিয়েছেন মোহাম্মদ রেজাউল করিম।

প্রিয়শ্রোতা, পরপর দুখানি পল্লীগীতি শুনলেন বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন নাতি রাসুল, কণ্ঠ দিয়েছেন খালিদ হোসেন, কথা লিখেছেন আব্দুল হাই আল হাদী।

সব মানুষের সেরা মানুষ নবীজি আমার, তোমার দয়ার কাঙাল আমি কাঁদি সারা দিবস।

0: روز حشر شفا یا تیر کھلی او دوار سب منوشر.
1: শুনলেন নাতি রাসুল। আল্লাহ তাআলা খাস বান্দা তারা যারা জমিনের উপর বিনয়ের সঙ্গে চলে। আল কোরআন। মানুষের সঙ্গে অবজ্ঞাসূচক ব্যবহার করিও না এবং জমিনের উপর দম্ভভরে চলিও না। নিশ্চয় আল্লাহ তাআলা দাম্ভিক ও অহংকারীকে পছন্দ করেন না। আর তুমি নিজ চলনে মধ্যপন্থা অবলম্বন করো এবং কথা বলার সময় নিম্নস্বরে বলো, অর্থাৎ শোরগোল করিও না। আল কোরআন। বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা, এখন প্রচারিত হচ্ছে পবিত্র জোহরের নামাজের আজান ও দোয়া।

0: محمد الوسيلة والفضيلة، وبعثه مقاما محمودا الذي وعدته، إنك لا تخلف الميعاد.
1: هي الله এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমি তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: ধোকাবাজ কৃপণ ও দান করে খোঁটা প্রদানকারী বেহেশতে প্রবেশ করবে না। যার অন্তরে অনুপরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না। শক্তিশালী সে ব্যক্তি নয় যে অন্যকে ধরাশায়ী করতে পারে, বরং শক্তিশালী ওই ব্যক্তি যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। যে ব্যক্তি বড়কে সম্মান করে না, ছোটকে স্নেহ করে না এবং আলেমকে ইজ্জত করে না, সে আমার উম্মত নয়। কোনো ভাইয়ের উপকারের জন্য পায়ে হেঁটে যাওয়া 10 বছরের এতেকাফ অপেক্ষা উত্তম। তোমরা বংশজ্ঞান লাভ করো, যাতে নিজেদের আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক বজায় রাখতে পারো। আল হাদিস বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা, এখন বেলা 1টার সংবাদ ইংরেজিতে ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: দূরে ও কাছে যে যেখানে বসে আমাদেরকে শুনছেন তাদের সকলকে একরাশ প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বিজ্ঞাপন তরঙ্গ বাণিজ্যিক কার্যক্রমের আয়োজন। বন্ধুরা, প্রতিদিনকার মতো আজও আয়োজনে থাকছে আপনাদেরই পছন্দ করা বিভিন্ন ছায়াছবি থেকে গান এবং ফোন ইন পর্বের মাধ্যমে আজও আপনাদের নতুন অনুরোধগুলো আমরা জানব। ফোন করতে পারবেন 01974121970 এই নম্বরে। আজ আপনাদের সাথে কথা বন্ধু হয়ে রয়েছেন
1: আমি অনামিকা কুণ্ডু।
0: আছি আমি সামিয়া আক্তার। শ্রোতা বন্ধুরা, এছাড়াও এই মুহূর্তে প্রকৌশল সহযোগিতায় রয়েছেন মোহাম্মদ রাকিবুল হাসান এবং প্রকৌশল তত্ত্বাবধানে প্রদীপ কুমার মৃধা। শ্রোতা বন্ধু, চলে যাব গানে, শোনাব অশান্তি ছবি থেকে গান। যুগলে গিয়েছেন এন্ড্রু কিশোর ও সাবিনা ইয়াসমিন। শুনতে চেয়ে অনুরোধ জানিয়েছিলেন লুৎফর জোয়াদ্দার পাংশা রাজবাড়ি থেকে।

এবারে শুনবেন নরম গরম ছায়াছবি থেকে গান, শিল্পী রুনা লায়লা। আর গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছেন আব্দুল মজিদ শৈলগাড়ি কুষ্টিয়া থেকে।

0: রিতা, রিতা কই তুমি, কোথায় গেলে? রিতা, রিতা
1: কি হয়েছে, এত ডাকাডাকি কেন? পানি আনতে গিয়েছিলাম।
0: কলসটা রেখে এদিকে একটু এসো।
1: আসছি। কি হলো তোমাকে, আজ এত খুশি খুশি লাগছে, ব্যাপারটা কি?
0: দেখো তো কেমন হয়েছে।
1: বাহ, চমৎকার হয়েছে। সবুজ শাড়ি, লাল পাড়, এমন একটা শাড়ির আমার অনেক দিনের শখ।
0: কিনে তো দিতে ইচ্ছে করে, কিন্তু টাকার সাথে তো পেরে উঠি না। আর এই টাকাগুলো রাখো, তোমার কানের দুল বানাবার প্রথম কিস্তির টাকা। এমনি ভাবে জমিয়ে জমিয়ে যখন পুরোটা হবে, তখন আমরা দুজনে সোনার দোকানে গিয়ে তোমার পছন্দ মতো কানের দুল গড়তে দিয়ে আসবো।
1: তুমি শত অভাব অভিযোগের মধ্যেও এমনি ভাবে আমার শখের কথা চিন্তা করো, ভাবলে মনে হয় পৃথিবীতে আমি সবচেয়ে সুখী।
0: তোমার শখ আর পূরণ করতে পারলাম কই রিতা? তারপর মেয়েটা বড় হচ্ছে, ওকে লেখাপড়া শিখিয়ে পরের ঘরে পাঠাতে পারলে আর কোনো চিন্তা থাকবে না।
1: আমাদের সোহানাটা লেখাপড়ায় ভালো, স্কুল থেকে এসেই খেলতে চলে যায়, জানো?
0: বলো।
1: যেদিন খেলতে না যায় সেদিন শুধু পড়ে পড়ে ঘুমায়।
0: বাচ্চাদের দিনে এত ঘুমানো ঠিক না। ওই যে বলতে বলতে মামুনি চলে এসেছে।
2: আব্বু, তুমি হাট থেকে আমার জন্য কি এনেছো, দাও না।
0: এই নাও মামুনি।
2: এতগুলো দানাদার, কি মজা, কি মজা। আম্মু, আমার মোটেও ভালো লাগছে না, আমার কেমন যেন বমি বমি আসছে।
1: একি কালকে চেয়ে দেখছি তোর জ্বর আরো বেড়েছে, জ্বরে গা একদম পুড়ে যাচ্ছে।
2: মা, আমাকে আসতে ধরো, আমার সারা শরীরে ব্যথা, আমার একটুও ভালো লাগছে না।
1: ওগো সোহানার বাপ,
0: কি হয়েছে?
1: তাড়াতাড়ি চলো, সোহানাকে এক্ষুনি ডাক্তারের কাছে নিতে হবে।
0: কেন, ওর জ্বর কমেনি?
1: কমবে কি, আরো বেড়েছে, সঙ্গে ওর গায়েও অনেক ব্যথা হয়েছে।
0: ঠিক আছে, তাহলে নিয়ে চলো।

0: ডাক্তারাপা, কি বুঝলেন ওর জ্বর?
1: ভয়ের কোনো কারণ নেই, ঠিক হয়ে যাবে।
2: ওর কি কোনো জটিল রোগ? মানে
1: এই টেস্টগুলো আগে করে নিয়ে আসুন, তারপর দেখি।
2: আচ্ছা আপা।
1: টেস্টগুলো, হ্যাঁ, যা ভেবেছিলাম, ওর ডেঙ্গু পজিটিভ। তবে খাবারাবার কিচ্ছু নেই, রোগীর অবস্থা ভালো আছে, চিকিৎসা আর পর্যাপ্ত বিশ্রাম নিলে সুস্থ হয়ে উঠবে।
0: ডাক্তারাপা, এ ডেঙ্গু জ্বরের কারণ কি?
1: সাধারণত এক শ্রেণীর মশা, যার নাম এডিস মশা। এই মশাগুলো আকারে একটু বড় হয়, গায়ে সাদা সাদা ডোরা কাটা। এরা সাধারণত দিনে কামড়ায়। এই মশা কামড়ালেই ডেঙ্গু জ্বর হয়।
0: আমাদের মেয়েটার আবার দিনে ঘুমানোরও অভ্যাস আছে।
1: দিনে ঘুমালে গা হাত পা ঢেকে রাখতে হবে। সবচেয়ে ভালো হয় রাতের মতো দিনের বেলাও মশারি টানিয়ে ঘুমানো।
2: এসব মশা কোথায় জন্ম নেয় আপা?
1: এরা সাধারণত স্বচ্ছ জমাট বাঁধা পানিতে জন্ম নেয়। এই মশা আমাদের বাড়ির আশেপাশে জমে থাকা পানি, ডাবের খোলা, ফুলের টব, ভাঙা পাত্র, টায়ারের ভেতর জমা পানি, এই সব পানিতে এডিস মশা ডিম পাড়ে। তাই আমাদের সকলে সচেতন থাকতে হবে যেন কোনো ক্রমে এইসব স্থানে পানি জমে এই মশা বংশবিস্তার করতে না পারে।
0: এইসব ডেঙ্গু রোগীকে কি খাবার দিতে হবে ডাক্তারাপা?
1: ডাবের পানি, লেবুর শরবত, ফলের রস, স্যালাইন ইত্যাদি তরল খাবার বেশি বেশি করে খেতে দিতে হবে এবং পর্যাপ্ত বিশ্রাম নিতে হবে। এসব নিয়ম মেনে চললে মামনি অতি শীঘ্রই সুস্থ হয়ে উঠবে।
3: প্রচারে বাংলাদেশ বেতার খুলনা সহযোগিতায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
4: হ্যাঁ শ্রোতা বন্ধুরা, বর্তমানে ডেঙ্গুর প্রকোপ যেভাবে বেড়েছে তাতে আমাদের সকলকেই সাবধানতা অবলম্বন করতে হবে। বন্ধুরা, আয়োজনের শুরুতে যেমনটি বলছিলাম, আপনাদের সাথে কথা হবে ফোন ইন পর্বে। 01974-1219-70 এই নম্বর এবং ফোন চলে এসেছে। কোন বন্ধু প্রথমে যুক্ত হয়েছেন?
5: হ্যালো।
4: হ্যালো,
5: নমস্কার।
4: জি আদাব, কে বলছেন, কোথা থেকে?
5: কথা বলছি অঞ্জন, সোপাসম্পাল থেকে।
4: জি জি, অঞ্জন, অনুরোধ জানাবেন।
5: দিরাইন, ছায়াছবির নাম দিরাইন, শিল্পী রুনারেলা।
4: ছবির নামটি শ্রোতা আরেকবার বলুন।
5: কোনো কাজে মন কেন বসে না, এই গানটি শোনাবেন, ভালো থাকুন।
4: ছবির নামটি আরেকবার বলবেন শ্রোতা।
5: দিরাইন,
4: দি রেইন। আচ্ছা ঠিক আছে শ্রোতা, আপনার পছন্দের গানটি শোনানোর চেষ্টা থাকবে। দি রেইন ছবি থেকে শুনতে চেয়েছেন গান।
6: ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? জি ভালো আছে।
5: হ্যাঁ, আমি মোহাম্মদ লুৎফা সর্দার, বড়খোলা পাংশা থেকে বলছি। আমার প্রথম অশান্তি গান
4: আজকের অনুরোধটি জানাবেন শ্রোতা একটু দ্রুত। জি বলুন। প্রাণের চেয়ে প্রিয়, ঠিক আছে শ্রোতা, প্রাণের চেয়ে প্রিয় ছবির গান শুনতে চেয়েছেন শ্রোতা। একটু দ্রুত বলতে হবে, কারণ আরো অনেক শ্রোতারা অপেক্ষায় থাকেন তাদের অনুরোধ জানানোর জন্য। কোন বন্ধু এবার যুক্ত হয়েছেন?
5: নালির ছবি থেকে রচনা টায়ার কণ্ঠে শোনাবেন। ওদার ঘরে নাচ করতে দিল না মারে, পাপ পণ্যের বিচার এখন মানুষ কি করে। শোনাবেন নালির ছবি থেকে।
4: ধন্যবাদ ধন্যবাদ শ্রোতা। আর সকলের প্রতি আমাদের বিনীত অনুরোধ থাকবে, যারা একবার আমাদের সাথে যুক্ত হবেন তারা দ্বিতীয়বার যুক্ত না হলেই ভালো হয়। আরেকজন বন্ধু রয়েছেন আমাদের সাথে। হ্যালো,
7: আসসালামু আলাইকুম।
4: ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন, কোথা থেকে?
7: কথা বলছি মোহাম্মদ উসমান খান,
4: ফতেপুর
7: মহেশপুর জিনেদা থেকে।
4: জি,
7: আমাকে শোনাবেন অজানা শত্রু। অজানা শত্রু ছায়াছবি থেকে রুনা লায়লা ও অ্যান্ড ফিশারের কণ্ঠে গানের শিরোনাম হচ্ছে তোমার সাথে আমার কিছু কথা আছে, আমারও তো কিছু বলার আছে।
4: ঠিক আছে শ্রোতা, ধন্যবাদ। আমরা পরিচ্ছন্ন একটি ফোন কল পেলাম, খুবই অল্প সময়ের মধ্যে নাম ঠিকানা জানিয়ে সুন্দরভাবে অনুরোধটি জানিয়েছেন। আমরা যাই, প্রত্যেক বন্ধুই এভাবে আমাদেরকে অনুরোধ জানান, তাহলে আমাদের যেমন বুঝতে সুবিধা হয়, লিপিবদ্ধ করতে সুবিধা হয়, পরবর্তীতে আপনাদের পছন্দের গানও শোনানো কিন্তু আমাদের জন্য সহজ হয়ে যায়। বন্ধুরা, 01974121970 এই নম্বরে আমরা রয়েছি, জানাতে পারেন আপনার অনুরোধের কথা। আর যেহেতু ফোনে কথা বলছি, কথা বলতে বলতে আপনাদের জন্য একটি ঘোষণা রয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ 15 সেপ্টেম্বর 2026 খ্রিস্টাব্দ মঙ্গলবার সিলেট জেলা সফর করবেন। সফরকালীন বিকেল 3:30 সিলেট সিটি কর্পোরেশনের নগর ভবন প্রাঙ্গণে সংবর্ধনা স্থলে উপস্থিত হবেন। অনুষ্ঠানটি ঢাকা কেন্দ্রের মাধ্যমে রিলে করে শোনানো হবে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্জে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। আরেকজন বন্ধু যুক্ত হয়েছেন, কে রয়েছেন সাথে? হ্যাঁ শ্রোতা, আপনার অনুরোধটি আমরা রেখেছি। আরেকজন বন্ধু রয়েছেন।
8: হ্যালো,
4: তন্ময় বলছেন বাহির গ্রাম
8: থেকে।
4: জি, অনুরোধ জানাবেন। ঠিক আছে শ্রোতা, ধন্যবাদ, সাথেই থাকবেন। আপনার অনুরোধের গানটি আমরা প্রচার করার চেষ্টা করব, তবে অবশ্যই আপনার পছন্দের গান শুনতে হলে আপনাকে থাকতে হবে আমাদের সাথে, অর্থাৎ বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রের সাথে।
8: নমস্কার, আমি জ্ঞানেন্দ্র পাল বলছি ফতেপুর থেকে, মহেশপুর ঝিনাইদহ। দিদি, আপনাদের উপস্থাপনা খুব ভালো লাগছে শুনতে, আগা গোড়া এইভাবে চালিয়ে যান। গায়ক সাহেবের নাম হইল বডিগার্ড, এই বডিগার্ড ওই ছবি থেকে একটি গান শোনাবেন, আর আপনারা ভালো থাকুন দিদি।
4: আপনাকেও ধন্যবাদ শ্রোতা, আমাদের সাথে থাকার জন্য, এবং সবসময় এভাবে সাথে থাকুন তাই চাই। এবারে কোন বন্ধু যুক্ত হয়েছেন? হ্যালো, হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে বলছিলেন?
9: আমি কথা বলছি ইব্রাহিম হাওলাদার, মোড়লগঞ্জ বাগেরহাট থেকে।
4: ইব্রাহিম হাওলাদার, মোড়লগঞ্জ বাগেরহাট থেকে। জি
9: জি, আমি গান শুনতে চাই হৃদয়ের বন্ধন।
4: কোন গানটি?
9: সৈয়দ আব্দুল হাদী উকনক সভা, তুমি আমার ভালোবাসা তুমি হৃদয়ের বন্ধন।
4: ঠিক আছে, ঠিক আছে শ্রোতা, সাথেই থাকুন। আরেকটি ফোন কল রয়েছে।
10: আমার সাথে আছে ওইদুজ্জামান ভাই আর বুলবুল আহমেদ আছে, আমরা তিনজন শুনছি।
4: জি শ্রোতা, অনুরোধ জানাবেন। হ্যাঁ,
10: আমাদের গান শোনাবেন দেশ বিদেশ ছবি থেকে রবীন্দ্রনাথ রায়ের কণ্ঠে।
4: ধন্যবাদ। বন্ধুরা, আপনাদের সাথে আমরা কথা বলছিলাম এবং আপনাদের অনুরোধগুলো আমরা লিপিবদ্ধ করে রাখছি, তবে এই মুহূর্তে চলে যাব আবারও গানের কাছে, পরবর্তীতে আবারও কথা হবে আপনাদের সাথে। শোনাবো আনন্দ অশ্রু ছবি থেকে গান, দ্বৈতকণ্ঠে গিয়েছেন কনক চাপা ও এন্ড্রু কিশোর। গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছিলেন সুফল বিশ্বাস রায়ের মহল খুলনা থেকে।

শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন রাধা কৃষ্ণ ছায়াছবি থেকে গান, শিল্পী সাবিনী ইয়াসমিন। আর গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছেন আনোয়ার হোসেন, মাদারগঞ্জ জামালপুর থেকে।

0: মা মা
1: কি রে সুমন,
0: তোমার না শরীর খারাপ? জ্বর?
1: তেমন কিছু না রে বাপ, একটু ঠান্ডা লাগছে।
0: কি কও মা, তোমার গা দেহি পুইরে যাইতাছে? না আজ তুমি কামে যাইও না মা।
1: কামে না গেলে ভাত আইব কই থেকে রে বাপ? বস্তির ঘরের ভাড়া দিমু কেমনে?
0: কেন, আমি যে রাস্তার মোড়ে পানির বোতল বেছি, দরকার হইলে রাত পর্যন্ত বেসুম।
1: পানি বেচা পয়সায় তো তোর নাস্তার পয়সাই হয় না।
0: পুঁজি থাকলে তো অন্য কিছু বেচতাম।
1: থাক বাপ, যা নাই তা নিয়ে ভাবিস না রে। অহন যাই, দেরি হয়ে গেলে অনেক খিস্তি হুনতে হয় আমার আবার।
0: এই জ্বর নিয়ে তুমি কামে যাইবা মা? আমার খুব কষ্ট লাগতেছে। আমি বড় হইলে আর তোমার বাসার কাম করতে দিব না, যেমনে হোক আমি কামাই কইরা তোমার খাওয়ামু। তুমি হারা দিন ঘরে বসে থাকবা।
1: আইসা রে বাপ, আইসা, বড় হইয়াল তখন আর আমি কাজ করুম না। আর তুইও রোদের মধ্যে বেশিক্ষণ রাস্তা রাস্তা এখন থাকিস না, বুঝছস
0: মা?
1: কি রে আবার কি?
0: কাশিম মামা যে একটা কথা কইছিল মনে আছে?
1: হ মনে আছে, কিন্তু
0: কোনো কিন্তু না, তোমার লগে এখনই আমি বাইর হমু।
1: আইসা আইসা, ল চাই, আই আই তাতে
0: চলো মা।
2: বচপন মহাম্রত কো দিল সে না জুদা করনা, জব ইয়াদ মেরি আয়ে মিলনে কি।
1: কাশিম ভাই,
3: আসিয়া, তোমার কথা ভাবতে না ভাবতে এসে পড়ছো, কি অন্তর যোগাযোগ, তা কেমন আছো?
1: বাইসা আসি, শুধু এই কথাটাই কইতে পারি ভাই।
3: সুমন রো লগ নিয়ে আইছো দেখি।
1: হ, আপনি যে কইছিলেন আপনার গ্যারেজে ওরে কাম দিবেন।
3: দেরি করে ফেলাল তো, অহন আমি লোক রেখে ফেলছি।
1: ও তাইলে জায়গা,
3: বসো বসো বসো, এত তারা কিসের?
1: না
3: যখন চা খেয়া যাও।
1: এই কাশিম ভাই, আমার তো আবার কামে যাইতে হইব ভাই।
3: আরে আসিয়া, এমন সুন্দর গত নিয়া তুমি মাংসের বাসায় কাম করো, বড় আফসোস লাগে আসিয়া। তোমার জামাইটা আসলে একটা মানুষ, এমন সুন্দর বউ আর এমন একটা মাসুম বাচ্চা ফালাইয়া কেউ নিরুদ্দেশ হয়, চরিত্রহীন।
0: মা চলো।
3: না রে, না না না না, আমার দরজায় এসে তো তোমরা ফিরে যেতে পারো না। আসিয়া সুমন আমার গ্যারেজেই কাম করবো, তাতে আমার লাভ হোক লস হোক কিচ্ছু যায় আসে না। হইলে তো ঝঙ্কার উডানির কামে লাগাইয়া দে, একটু শিখায় পরে আলোয় যাতে আতুর না হইয়া যায়। আরে আরে হন হন হন হন, চোখে কালো চশমা লাগাইয়া দিস। বাবা সুমন, যাও যাও লেদুর লগে যাও, কাম শিখো।
1: কাশিম ভাই, আপনি যে কি বইলা?
3: কিচ্ছু কইতে হইব না, তোমার পোলা তো আমারই পোলা। না মানে অপরিচিত পোলা পান রাখলে সমস্যা হয়, চান্স পাইলেই চুরি চামারি করে।
1: আপনার এইখানে কাম কইরা পোলাররা যদি কিছু টাকা পায়?
3: সময় হলে টাকা পাইব, আগে দুই চার মাস যাক কাম শিখুক। কতজনে কাম শিখনের লেগা উল্টা আমার টাকা দিতে চায়, আমি কিন্তু অত লোভী না।
1: কিন্তু কিছু টাকা তো
3: দুপুরে সকলের লগে খাইব।
1: সকালের রাইতের খাবার?
3: সেটাও ধীরে ধীরে হইব, কাম ভালো করলে তাড়াতাড়ি হইব।
1: না মাইনে
3: চিন্তা করো না তো আসিয়া, তোমরা হইলা আমার আপন মানুষ, না খাইয়া থাকবা না, যাও যাও।
1: আল্লাহ আপনার ভালো করুক ভাই। আসসালামু আলাইকুম।
3: ওয়ালাইকুম আসসালাম।
1: আল্লাহর কাছে হাজার শুকর, কষ্ট তো কপালে নিয়েই জন্মাইছি, দেহি না কয়টা মাস।
3: আসিয়া কি চিন্তা করো, ধরো ধরো পঞ্চাশটা টাকা রাখো তোমার কাছে, আর ধরো না।
2: বাচ্চু পান্নি।

0: সুমিনা, কি হয়েছে, হাত কাটা গেছে?
1: আরে অসুবিধা নাই, অসুবিধা নাই, এসব কামে কতবার হাত কাটে আবার ঠিক হয়ে যায়।
0: এ লু সুমনা দে, পটি বান্ধা দে, দে দে দে দে, আরে কাম শেষ করুক, পরে দেখিস।
2: দেখতে
0: মেম্বার সাহেব, আসসালামু আলাইকুম।
2: ওয়ালাইকুম
0: আসসালাম। মেম্বার সাহেব কি মনে করিয়া?
2: তোমার নিয়ে তো এক জ্বালা হয়েছে কাশেম।
0: কেন মেম্বার সাহেব, আমি সরল সিধা মেকানিক, আমার নিয়ে আবার কিসের সমস্যা?
2: তোমার না কতবার মানা করছি, তোমার গ্যারেজের কামে এইসব ছোট ছোট বাচ্চা পোলাপান রাখবা না।
0: কি করুম মেম্বার সাহেব, মানবতার কারণে না রেখেও পারি না, ওরা তো খুবই গরিব মানুষ, কাজে না রাখলে খাউন জুটে না।
2: তোমারও বেশি লাভ, নামমাত্র টাকা পয়সা দিয়া পোলাপান খাটাও। কিন্তু কাশেম মিয়া, একবার চিন্তা করে দেখছো, যেই সময়ে অগো স্কুলে যাওয়ানোর কথা, খেলাধুলা করণের কথা, সেই সময়টা অগরে দিয়া এইসব ঝুঁকিপূর্ণ কাম করাও তুমি? তোমারও তো ছেলে মেয়ে আছে নাকি?
0: কিন্তু কি করুম, আর কোনো উপায় তো নাই, ওলা পান কাম শিক্ষা ভালো মেকানিক হতে পারবো।
2: কিন্তু জানো তো, শিশুশ্রম আইন তো বৈধ না, তাছাড়া এইটাতে শিশুদের শারীরিক আর মানসিক স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হয়। উপায় না থাকলেও সবাই যদি সচেতন হয়, সবাই যদি শিশুদের প্রতি সহৃদয় হয়, শিশুদেরকে দোকানপাট, বাসা বাড়ি, ছোটো কারখানার কাজ থেকে বিরত রাখে, তাইলে কিন্তু শিশুশ্রমের ব্যাপকতা কমে যায়।
0: আমিও তো চাই শিশুরা শিশুগো মতন বাঁচুক।
2: আর শোনো, এই বছরের প্রতিপাদ্য শিশুশ্রমকে লাল কার্ড, শিশুদের জন্য ন্যায্যতা, প্রাপ্তবয়স্কদের জন্য মর্যাদাপূর্ণ কাজ, মনে থাকবে তো?
0: জি জি মেম্বার সাহেব, মনে থাকবো, শিশুশ্রমকে লাল কার্ড।
2: হ্যাঁ,
3: শ্রোতা বন্ধুরা, আপনারা রয়েছেন বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গে, যেখানে আপনারা শুনছেন বিভিন্ন ছায়াছবি থেকে আপনাদের অনুরোধের গান। সঙ্গে থাকছে ফোন ইন পর্ব, যেখানে যুক্ত হতে 01974121970 এই নম্বরে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। চলে যাব পরবর্তী গানে। অন্তরে অন্তরে ছায়াছবি থেকে এবারে গান শোনাব শিল্পী রুনা লায়লা, আর গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছেন মোহাম্মদ ইব্রাহিম হাওলাদার বাগেরহাট থেকে।

এবারে ছায়াছবি হৃদয়ের আয়না, শিল্পী আগুন, আর গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছেন মোহাম্মদ ওসমান খান, ফতেপুর মহেশপুর ঝিনাইদহ থেকে।

0: বর্তমান সরকার আগামী পাঁচ বছরে দেশজুড়ে 20,000 কিলোমিটার নদীনালা খনন ও জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচি গ্রহণ করেছে। একই সঙ্গে 53টি জেলায় মন্ত্রী, উপদেষ্টা, জাতীয় সংসদের চিফ হুইপ এবং সংসদ সদস্যরা সংশ্লিষ্ট জেলায় এ কর্মসূচির উদ্বোধন করবেন। এ কর্মসূচি কৃষি ও সেচ কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখবে, কৃষি উৎপাদন বৃদ্ধিতে সহায়তা হবে এবং গ্রামীণ জনগণের কর্মসংস্থানও সৃষ্টি করবে এই কর্মসূচি। একই সঙ্গে ভূপরিস্থ পানির পরিমাণ বৃদ্ধি পেয়ে ভূগর্ভস্থ পানির উপর নির্ভরতা হ্রাস পাবে। বাংলাদেশ নদী আর খালের দেশ, কিন্তু একসময় এই খালগুলোর অনেকটাই ছিল ভরাট এবং মৃতপ্রায়, ফলে বর্ষায় জলাবদ্ধতা আর শুষ্ক মৌসুমে পানির অভাব দুই সমস্যায় ছিল গ্রাম বাংলার চিরচেনা বাস্তবতা। এই পরিস্থিতি বদলে দিতে 1977 সালে এগিয়ে আসেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।
1: যেসব নদীতে সারা বছর পানি থাকে সেই সব নদীর থেকে খাল কাটতে হবে। প্রত্যেকটি খাল কয়েক মাইল লম্বা হবে। এ খাল কাটতে হবে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে, উলসী স্টাইলে, এবং যারা খুবই গরিব মানুষ সে কাজে অংশগ্রহণ করবে তাদেরকে দেওয়া হবে কাজের বিনিময়ে খাদ্য এবং ক্যাশ টাকা, এবং এর পরিমাণ হবে কাজের শতকরায় 10-15%। এবং যেখানে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে স্থানীয় জনগণ নদীর থেকে খাল কেটে নিয়ে যাবে, সেইখানে নদীর থেকে খালে পানি উঠাবার জন্য যতগুলি পাম্পের প্রয়োজন হবে সরকারের তরফ থেকে সেগুলি বিনামূল্যে দেওয়া হবে। এবং এ কাজের দায়িত্ব আমি নিজে নিয়েছি, আমি নিজে খাল কাটতে যাব, খালে দেখাবে আপনাদের সাথে, মাটির কাজে দেখাবে, এখানে আর দেখা হবে না।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল কাটা কর্মসূচির লক্ষ্য ছিল মৃত খাল পুনরুদ্ধার করা, সেচ ব্যবস্থা উন্নত করা এবং গ্রামীণ অর্থনীতিতে নতুন মাত্রা যোগ করা। এটি শুধু একটি উন্নয়ন প্রকল্প নয়, বরং ছিল গ্রাম ভিত্তিক অংশগ্রহণের এক বৃহৎ আন্দোলন।
1: গ্রামের মানুষকে

0: প্রাণিত করতে হবে। তারা জানে যে খাল কাটলে পানি আসলে তিন মাসের মধ্যে ফসল পেয়ে যাবে এবং প্রতি বছর ক্রমাগত ভাবে পেতে থাকবে। আর আপনাদের যে আয়, সে আয় খাদ্য ডবল হচ্ছে বলে কেবলমাত্র ডবল হবে না, বরঞ্চ আপনাদের আয় কয়েক গুণ বেড়ে যাবে, ডবলের চেয়েও বেশি হবে। সব কিছু আমাদের কাছে রয়েছে, আল্লাহ তাআলা এত বড় জমি দিয়েছে, আমাদের এত পানি রয়েছে, এই খালগুলিতে যেগুলি আপনারা কাটবেন সেখানে মাছের চাষ করতে পারবেন।
1: পানি সম্পদ মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং বিএডিসি সমন্বয়ে এই কর্মসূচি বাস্তবায়িত হবে। একই সাথে খালের পাড় রক্ষা, বাঁধ নির্মাণ ও বৃক্ষরোপণ কর্মসূচিও নেওয়া হবে। উপরন্তু খালের পানি বৈজ্ঞানিকভাবে ব্যবহার করা হবে, আর এতেই সবুজে ভরে উঠবে 56,000 বর্গ মাইলের বাংলাদেশ।
2: খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে, খাল নদী পুনর্খনন করতে হবে, নতুন খাল কাটতে হবে, পানি পাম্প টিউবওয়েল এগুলি জায়গায় জায়গায় ব্যবস্থা করে সেচের ব্যবস্থা করতে হবে, সারা বছর ধরে চাষ আবাদ করতে হবে, খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে, এই পরিকল্পনা আমরা দেশব্যাপী নিচ্ছি।
1: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিশ্বাস করতেন দেশের উন্নয়নের মূল শক্তি হচ্ছে গ্রামের মানুষ, তাই তিনি জনগণকে সঙ্গে নিয়ে শুরু করেন খাল খননের উৎসব।
2: আপনারা নিজ হাতে কোদাল হাতে নিয়ে খাল নদী সংস্কার করবেন কিনা, পুনর্খনন করবেন কিনা, নিজের গ্রাম নিজের হাতে করবেন কিনা, বিপ্লব করবেন কিনা, আপনাদের অবস্থার উন্নতি সাধন করবেন কিনা, দেশকে নিজ হাতে করবেন কিনা, যারা করতে চান তারা দাঁড়িয়ে যাবেন ভাই বোনেরা।
1: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল কাটা কর্মসূচি ছিল আত্মনির্ভরতার বার্তা। এই কর্মসূচির মধ্য দিয়ে জিয়াউর রহমান তুলে ধরেছিলেন নিজেদের শক্তিতে উন্নয়নের পথ তৈরি করা সম্ভব। পুনরুজ্জীবিত খালগুলো নতুন করে প্রাণ ফেরায় গ্রাম বাংলায়। কৃষি, যোগাযোগ, পরিবেশ সব ক্ষেত্রে আসে ইতিবাচক পরিবর্তন। আজও সেই উদ্যোগ স্মরণ করিয়ে দেয় জনগণের অংশগ্রহণেই উন্নয়নের সবচেয়ে বড় শক্তি।
3: নদী ক্ষতি করে, কিন্তু নদীর ভালো দিকও রয়েছে। গত খরা মৌসুমে আমি আপনাদের পাবনা জেলার এই সব অঞ্চলে এসেছিলাম, খরা মৌসুমে অনেক ক্ষতি হয়েছে। প্রতি বছর খরা মৌসুমে আপনাদের ক্ষতি হয়, প্রতি বছর বন্যার জন্য আপনাদের ক্ষতি হয়, কিন্তু যদি এই নদীর পানি আমরা খাল কেটে নিয়ে যাই ভিতরে মাইল কে মাইল, 5 মাইল, 10 মাইল, 15 মাইল, সেই নদী যে নদী আপনাদের ক্ষতি করে, সেই নদীর পানি দিয়ে সেচের ব্যবস্থা করে আপনাদের সারা এলাকাকে সারা বছর ধরে চাষাবাদ করতে পারেন। খরা মৌসুম আসলেও কোনো ক্ষতি হবে না, আর বন্যা আসলেও বন্যার পরে আবার আপনারা ফসল করতে পারবেন, আপনাদের আয় কয়েক গুণ বৃদ্ধি পাবে, আপনাদের এখানে এত ফসল হবে যে নিজেরা খেয়ে বাইরে পাঠাতে পারবেন।
1: 12ই ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে দায়িত্ব গ্রহণের পর থেকেই প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ বিনির্মাণে মনোনিবেশ করেন। সম্প্রতি তিনি রাজধানীতে এক অনুষ্ঠানে বলেন, ভোটের কালে মোজবার আগেই সরকার প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছে।
4: শ্রোতা বন্ধুরা, আপনারা রয়েছেন বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গে, যেখানে আপনারা শুনছেন বিভিন্ন ছায়াছবি থেকে আপনাদের অনুরোধের গান। ফোন ইন পর্বে আমাদের সাথে যোগাযোগ করুন এই নম্বরে 01974121970। এবারে চলে যাব ছায়াছবি জজ ব্যারিস্টার, শিল্পী রুনা লায়লা, আর গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছেন শেখ রেজাউল গোলখালি কয়রা থেকে।

0: সালামু আলাইকুম। বেলা দুটো, বাংলাদেশ বেতার, খবর পড়ছি মাহফুজ আক্তার সুমি। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাঙ্ক ফায়ারিং এর সময় গোলা বিস্ফোরণে শহীদ দুই সেনা সদস্যের পরিবারেরা। এ সময় প্রধানমন্ত্রী তাদের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন। পাশাপাশি তিনি শহীদ সেনা সদস্যদের পরিবারের পাশে সরকার এবং সেনাবাহিনী সবসময় থাকবে বলেও আশ্বাস দেন। আজ সকালে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় প্রধানমন্ত্রী শহীদ সেনা সদস্যের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের প্রতি গভীর সমবেদনা জানান। প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব হাসান শিপলু এ সময় তথ্য জানান। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে তার সহধর্মিনী ডাক্তার জুবাইদা রহমান, সেনাবাহিনীর জেনারেল প্রধান ওয়াকারুজ্জামান এবং ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, দেশের জন্য দায়িত্ব পালন করতে গিয়ে সেনা সদস্যরা প্রাণ দিয়েছেন, তারা দেশের জন্য শহীদ হয়েছেন, তাদের এই আত্মত্যাগ জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। সেনাবাহিনীর পক্ষ থেকে শহীদ সেনা সদস্যদের স্থায়ী ঠিকানায় তাদের পরিবারের জন্য একটি করে বাড়ি নির্মাণ করে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে বলে জানানো হয়েছে। একই সঙ্গে তাদের স্ত্রীদের চাকরির ব্যবস্থা এবং সন্তানদের জন্য মাসিক ভাতা দেওয়ার কথাও জানানো হয়েছে। উল্লেখ্য, গত 9 সেপ্টেম্বর চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাঙ্ক ফায়ারিং এর সময় গোলা বিস্ফোরণে সৈনিক অপারেটর আবু বকর সিদ্দিক এবং সৈনিক গানার মোহাম্মদ তসনিম রিফায়াত শহীদ হন। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিলেট সফরে রয়েছেন। দায়িত্ব গ্রহণের পর সিলেটে এটি তার প্রথম সফর। এর আগে সকালে রাষ্ট্রপতিকে বহনকারী বিমানটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে সিলেটে বিভিন্ন আসনের সংসদ সদস্যগণ, জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন রাজনৈতিক দলের সিনিয়র নেতৃবৃন্দ তাকে অভ্যর্থনা জানান। সার্কিট হাউসে গার্ড অব অনার গ্রহণের পর রাষ্ট্রপতি হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি এবং হজরত শাহপরান রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করেন। বিকেলে নগর ভবনে সিলেট সিটি কর্পোরেশন আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাংলাদেশের সাথে সম্পর্ক আরও ভালো করতে ভারতকে ফ্যাসিস্ট শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ আওয়ামী লীগের দ্বন্দ্বপ্রাপ্ত সবাইকে ফেরত দিতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। তিনি আজ সচিবালয়ে তথ্য অধিদপ্তরে আয়োজিত সাংবাদিক সাপ্তাহিক সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন। ডাক্তার জাহিদুর রহমান বলেন, আগামী 12 নভেম্বর থেকে ইউনিয়ন পরিষদ নির্বাচন শুরু হবে কিনা তা নিশ্চিত নয়। স্থানীয় সরকার নির্বাচনে তফসিল ঘোষণার একক ক্ষমতা নির্বাচন কমিশনের নেই, সরকারের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিতে হবে। প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র মাহদে আমিন বলেছেন, বিএনপির রাষ্ট্র পরিচালনায় আসার পেছনে একমাত্র উৎস জনগণ। গত 7 মাসে মানবাধিকার লঙ্ঘন হয়নি, বরং ইতিহাসের সর্বোচ্চ বাকস্বাধীনতার চর্চা হয়েছে। তিনি আজ রাজধানী ধানমন্ডিতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি আয়োজিত গণতন্ত্র, মানবাধিকার ও জবাবদিহিমূলক সরকার ব্যবস্থা শীর্ষক আলোচনায় একথা বলেন। মাহদি আমিন বলেন, গণতন্ত্র মানে শুধু একদিনের ভোট নয়, তবে ওই একদিনের ভোটের মাধ্যমেই পরবর্তী 5 বছর জনগণের আকাঙ্ক্ষা কতটা এবং কিভাবে পূরণ করা হবে তা নির্ধারিত হয়। তিনি বলেন, ফ্যাসিবাদ পতনের পর বিএনপি অতীতের ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ আবার গণতান্ত্রিক ধারায় ফিরে এসেছে। জুলাই গণ অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ 7 আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেলে রায় দেয়। মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপর আসামিরা হল আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম, সাবেক তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ এবং সাধারণ সম্পাদক মইনুল হোসেন খান নিখিল, এবং ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান। তবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত 7 আসামি বর্তমানে পলাতক রয়েছেন। হরমুজ প্রণালীতে পানামার পতাকাবাহী একটি তেল ট্যাঙ্কারে নৌমাইন আঘাত হেনেছে। ইরানের IRGC করা এ দাবিকে মার্কিন সামরিক কমান্ড সেন্টকম অস্বীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পুনরায় দাবি করেছেন যে ইরান একটি সমঝোতা করতে চায়। তবে ডোনাল্ড ট্রাম্প বলেন, মার্কিন স্বার্থ বিবেচনায় তিনি সিদ্ধান্ত নেবেন সমঝোতা করবেন কিনা। অন্যদিকে ইরানের নিরাপত্তা বাহিনীর প্রধান মেহসেন রেজাই বলেছেন, তেল ও এই প্রণালীকে ঘিরে পরিস্থিতির পরিবর্তন ঘটেছে এবং ইরানের দাবি পূরণ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হবে না। খেলার খবর ক্রিকেট। হারারেতে 3 ম্যাচ একদিনের আন্তর্জাতিক সিরিজের প্রথমটিতে স্বাগতিক জিম্বাবুয়ের বিরুদ্ধে এখন ব্যাট করছে অস্ট্রেলিয়া। শেষ খবর পাওয়া পর্যন্ত তারা 5 ওভার 1 উইকেটে 42 রান করেছে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলে আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা 3টায়।
1: শ্রোতা বন্ধুরা, বেলা 2টার বাংলা সংবাদের পর আবারও ফিরে এলাম আমাদের নিজস্ব আয়োজনে, বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গে। আমাদের সাথে ফোন ইন পর্বে যোগাযোগ করার জন্য 01974121970 নম্বরে ফোন করবেন। এবারে শোনাব পোড়ামন টু ছায়াছবি থেকে গান, শিল্পী নদী ও আকাশ, আর গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছেন প্রকাশ বিশ্বাস ট্যাংরাখালী মাগুরা থেকে।

এবারে শুনবেন প্রজাপতি ছায়াছবি থেকে গান, শিল্পী কুমার বিশ্বজিৎ। আর গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছেন নিখিল মণ্ডল পাংশা রাজবাড়ি থেকে।

0: বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার খুলনা। একটি ঘোষণা। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ 15 সেপ্টেম্বর 2026 খ্রিস্টাব্দ মঙ্গলবার সিলেট জেলা সফর করবেন। সফরকালীন বিকেল 3:30 সিলেট সিটি কর্পোরেশনের নগর ভবন প্রাঙ্গণে সংবর্ধনা স্থলে উপস্থিত হবেন। অনুষ্ঠানটি ঢাকা কেন্দ্রের মাধ্যমে রিলে করে শোনানো হবে। মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে 558 কিলোহার্জে, একই সাথে FM 88.8 মেগাহার্জে, এছাড়া বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে।
1: শ্রোতা বন্ধুরা, আরও একবার সময় হলো আপনাদের সাথে কথা বলবার। কোন বন্ধু যুক্ত হয়েছেন? হ্যাঁ, প্রথমেই সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেল। শ্রোতা, আপনি আরও একবার চেষ্টা করতে পারেন। আরেকজন বন্ধু রয়েছেন আমাদের সাথে। হ্যালো, জি, অনুরোধ জানাবেন।
2: আমি সেই মেয়ে,
1: খুবই চমৎকার একটি গানের অনুরোধ করেছেন আমাদের এই শ্রোতা। সাথেই থাকুন শ্রোতা।
0: কে বলছেন? ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন, কোথা থেকে?
2: আব্দুল মজিদ বলছি, শৈলগাড়ি কুষ্টিয়া থেকে।
0: জি বলুন, আপনার অনুরোধের গান।
2: আমার গান শোনানোর জন্য সবাইকে ধন্যবাদ।
1: আপনাকেও ধন্যবাদ শ্রোতা, আমাদের সাথে থেকে শুনবার জন্য।
2: তুফান ছবিতে কদরী আর পানি পরিবেশন জানিয়ে যায় সবাই গান শোনা।
1: ঠিক আছে শ্রোতা। শ্রোতা, আপনারা যখন গান শুনে আমাদেরকে ধন্যবাদ জানান, সেটি কিন্তু আসলেই ভালো লাগে। কারণ আমরা অনেক অভিযোগও পাই, কিন্তু আসলে সব অভিযোগ ঠিক না। গতকালকে একজন শ্রোতা অভিযোগ করেছিলেন, আজ কিন্তু তার গান তালিকায় রয়েছে। এবারে কোন বন্ধু যুক্ত রয়েছেন?
2: নমস্কার দিদি।
0: নমস্কার,
2: কথা বলছি মোল্লাহাট থেকে।
0: হ্যাঁ বলুন।
2: শুনেন? হ্যাঁ,
0: আপনার অনুরোধ।
2: হ্যাঁ, সবিন না, আমার তো তোমাকে চাই।
1: খুবই সুন্দর একটি গানের অনুরোধ করেছেন আমাদের এই শ্রোতা। ভালো আছি, ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো। গানটি কিন্তু ঠিক আগে যেমনটি জনপ্রিয় ছিল, এখনো কিন্তু তার জনপ্রিয়তা একটুও কমেনি। আরেকজন বন্ধু রয়েছেন।
3: শুভ দুপুর।
1: অবশ্যই শ্রোতা, আপনার পছন্দের গানটি আমরা শোনানোর চেষ্টা করব। আপনাকে এর জন্য অবশ্যই আমাদের সাথে থাকতে হবে। এবং দীপঙ্কর কিন্তু আমাদের নিয়মিত শ্রোতা, সাথে থাকেন, সুন্দরভাবে অনুরোধ জানান এবং তার অনুরোধের গানও কিন্তু প্রায় প্রচার করা হয়ে থাকে। আমরা কথা বলছি 01974-121-970 এই নম্বরে বন্ধুদের সাথে। এবং আমার কেন যেন মনে হচ্ছে আজকে হয়তো বা একটু নেটওয়ার্কের সমস্যা রয়েছে, যার কারণে কিছুক্ষণ পরপর বন্ধুরা আমাদের সাথে যুক্ত হতে পারছেন না। হ্যাঁ, আরেকজন বন্ধু যুক্ত হয়েছেন। হ্যালো, জি আদাব, কে বলছেন, কোথা থেকে? জি খোকন ভাই, অনুরোধ জানাবেন। হ্যালো শ্রোতা, শুনতে পারছি না। ঠিক আছে শ্রোতা, শিমুল পারুল ছবির গান শুনতে চেয়েছেন আমাদের এই শ্রোতা। একটি পুরনো ছবির গান, তবে এখনো কিন্তু প্রত্যেকটি গান আমাদের সকলেরই ভালো লাগে এবং এই গানের অনুরোধ, এই ছবি থেকে আমরা গানের অনুরোধ প্রায় পেয়ে থাকি। আরেকজন বন্ধু সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেল, আপনি আরেকবার চেষ্টা করবেন। আমরা রয়েছি 01974-121-970 এই নম্বরে এবং আপনারা শুনছেন আপনাদেরই পছন্দ করা বিভিন্ন ছায়াছবি থেকে গান। আজকে তালিকায় অনেক শ্রোতার গান রয়েছে, আমরা আরেকটি ফোন কল নিব, নিয়ে চলে যাব গানে। কোন বন্ধু যুক্ত হলেন?
2: হ্যালো, আসসালামু আলাইকুম।
0: ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন, কোথা থেকে?
2: পাগল মন এই ছায়াছবি থেকে বিলডুবা খানো আগুনের কণ্ঠে, গানের শিরোনাম আছে কে বলে পাগল, সে যেন কোথায় রয়েছে কতই দূরে। এই গানটি শোনাবেন আপু।
1: দিলরুবা খান আর আশরাফ উদাসের কণ্ঠে শ্রোতা গানটি শুনতে চেয়েছেন। আজকের মতো ফোন ইন পর্ব থেকে এখানেই বিদায় নিতে হচ্ছে। যাদের সাথে কথা হলো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ, আর যাদের সাথে কথা হলো না শ্রোতা বন্ধু সাথেই থাকবেন, আশা রাখছি আপনাদের সাথে আমরা আগামী দিন অবশ্যই কথা বলবো। চলে যাব গানে, শোনাবো অন্যায় অবিচার, এই ছবির গান কণ্ঠ দিয়েছেন কিশোর কুমার। শুনতে চেয়ে অনুরোধ জানিয়েছিলেন নিখিল বিশ্বাস বিলপাবলা খুলনা থেকে।

শ্রোতা বন্ধুরা, আমাদের আশা থাকে আপনাদের প্রত্যেকেরই গান শোনাবার, কিন্তু সময়ের কাছে আমাদের হাত পা বাঁধা, তাই সকলের গান কিন্তু শোনানো সম্ভব হয় না। আজও গানের তালিকায় শ্রোতা বন্ধু আপনাদের অনেকের পছন্দের গান ছিল। দীপঙ্কর নন্দন প্রতাপ খুলনার বন্ধু, আপনার পছন্দে চাপাডাঙ্গার বউ আবে হায়াত ছবির গান শুনতে চেয়েছিলেন মানিক শৈলকুপা ঝিনাইদহ থেকে, দিল ছবি থেকে গান শুনতে চেয়েছিলেন বুলবুল আহমেদ গাজীপাড়া ভেড়ামারা থেকে। শ্রোতা বন্ধু, সবার গান কিন্তু তালিকায় ছিল, জানিয়ে দিলাম, আর এই মুহূর্তে শোনাবো তোমাকে বউ বানাবো। এই ছবি থেকে গান যুগলে গিয়েছেন রুনা লায়লা ও আসিফ, আর শুনতে চেয়ে অনুরোধ জানিয়েছিলেন খোকন চন্দ্র পাংশা রাজবাড়ি থেকে।

বন্ধুরা, এই গানটির সাথে সাথে আজকের মতো বিদায় নিতে হচ্ছে বিজ্ঞাপন তরঙ্গ বাণিজ্যিক কার্যক্রমের আয়োজন থেকে। আসছে আগামীকাল ঠিক একই সময়ে আবার ওই আয়োজন শুনবার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, থাকুন নিরাপদে। শুভ দুপুর।

বাংলাদেশ বেতার খুলনা। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্জে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জে। এছাড়াও প্রিয় শ্রোতা, আপনারা আমাদেরকে শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। আয়োজনমালায় এখনই নিবেদন নজরুল সঙ্গীত, পরিবেশন করবেন মণিশঙ্কর বালা।

0: পরপর দুখানি নজরুল সঙ্গীত পরিবেশন করলেন মণিশঙ্কর বালা। সঙ্গীত পরিচালনায় প্রদীপ রাহা, প্রকৌশল সহযোগিতায় ছিলেন মোহাম্মদ রাকিবুল হাসান।
1: বাংলাদেশ বেতার খুলনা, এখন শুনবেন আধুনিক গান। গীতিকার অশোক কুমার দে, শিল্পী লাভলী রহমান।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন আধুনিক গান। এবারে শিল্পী শেখ হাফিজুর রহমান এবং গীতিকার ফিরোজ খান নন।

0: পরপর দুখানি আধুনিক গান শুনলেন।
1: বাংলাদেশ বেতার খুলনা, একটি ঘোষণা। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ 15 সেপ্টেম্বর 2026 খ্রিস্টাব্দ মঙ্গলবার সিলেট জেলা সফর করবেন। সফরকালীন বিকেল 3:30 সিলেট সিটি কর্পোরেশনের নগর ভবন প্রাঙ্গণে সংবর্ধনা স্থলে উপস্থিত হবেন। অনুষ্ঠানটি ঢাকা কেন্দ্রের মাধ্যমে রিলে করে শোনানো হবে। শুনতে পাবেন মিডিয়াময় 537.63 মিটার অর্থাৎ 558 কিলোহার্জে, একই সাথে FM ব্যান্ড 88.8 মেগাহার্জে, এছাড়াও বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। ঘোষণাটি শুনলেন। বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা, এখন শুনবেন পল্লীগীতি। প্রথমে গিয়েছেন মুক্তি বসু, গীতিকার প্রীতিলতা বিশ্বাস।

পরপর দুখানি পল্লীগীতি শুনলেন। বাংলাদেশ বেতার খুলনা, এখন বিকেল 3টার সংবাদ বাংলায় ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম। বেলা ৩টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি সালমা ফারুক। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্র্যাঙ্ক ফায়ারিং এর সময় গোলা বিস্ফোরণে শহীদ দুই সেনা পরিবারের সদস্যরা। এ সময় প্রধানমন্ত্রী তাদের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন। পাশাপাশি তিনি শহীদ সেনা সদস্যদের পরিবারের পাশে সরকার ও সেনাবাহিনী সবসময় থাকবে বলেও আশ্বাস দেন। আজ সকালে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় প্রধানমন্ত্রী শহীদ সেনা সদস্যদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের প্রতি গভীর সমবেদনা জানান। প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব হাসান শিপলু এসব তথ্য জানান। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে তার সহধর্মিনী ডাক্তার জুবাইদা রহমান, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকরুজ্জামান ও ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, দেশের জন্য দায়িত্ব পালন করতে গিয়ে সেনা সদস্যরা প্রাণ দিয়েছেন, তারা দেশের জন্য শহীদ হয়েছেন। তাদের এই আত্মত্যাগ জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। সেনাবাহিনীর পক্ষ থেকে শহীদ সেনা সদস্যদের স্থায়ী ঠিকানায় তাদের পরিবারের জন্য একটি করে বাড়ি নির্মাণ করে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে বলে জানানো হয়। একই সঙ্গে তাদের স্ত্রীদের চাকরির ব্যবস্থা এবং সন্তানদের জন্য মাসিক ভাতা দেওয়ার কথাও জানানো হয়। সিলেটে একদিনের সফরে এসে হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাহি ও হজরত শাহপরান রহমতুল্লাহি আলাহি এর মাজার জিয়ারত করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি সেখানে জোহরের নামাজ আদায় করেন। এ সময় রাষ্ট্রপতি দেশ ও জনগণের অগ্রগতি ও সমৃদ্ধি কামনায় মোনাজাত করেন। রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের পর এটাই তার প্রথম সিলেট সফর। রাষ্ট্রপতির সহধর্মিনী রাহাত আরা বেগম এ সফরে তার সাথে রয়েছেন। এর আগে সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান রাষ্ট্রপতি। বিমানবন্দরে রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রবাসী কল্যাণ ও শ্রম এবং শ্রম কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, জাতীয় সংসদের হুইপ মোহাম্মদ জি কে গৌস, সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, স্থানীয় সংসদ সদস্যগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভাগীয় ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ। পরে বিমানবন্দর থেকে সিলেট সার্কিট হাউসে যান রাষ্ট্রপতি। সেখানে পুলিশের একটি চৌকশ দল তাকে গার্ড অফ অনার প্রদান করে। বিকেলে সিলেট নগর ভবন প্রাঙ্গণে সিটি কর্পোরেশন আয়োজিত একটি নাগরিক সম্বর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন রাষ্ট্রপতি। প্রধানমন্ত্রীর তথ্য সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান বলেছেন, ভারতে পলাতক বাংলাদেশের সব আসামিকে ফেরত চায় সরকার। তিনি আজ সচিবালয়ে তথ্য অধিদপ্তরে আয়োজিত সাপ্তাহিক সংবাদ সম্মেলনে একথা বলেন। ডাক্তার জাহিদুর রহমান বলেন, আগামী ১২ নভেম্বর থেকে ইউনিয়ন পরিষদ নির্বাচন শুরু হবে কি না তা নিশ্চিত নয়। স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণার একক ক্ষমতা নির্বাচন কমিশনের নেই। সরকারের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নিতে হবে। প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন বলেছেন, বিএনপির রাষ্ট্র পরিচালনায় আসার পেছনে একমাত্র উৎস জনগণ। গত ৭ মাসে মানবাধিকার লঙ্ঘন হয়নি, বরং ইতিহাসের সর্বোচ্চ বাকস্বাধীনতার চর্চা হয়েছে। তিনি আজ রাজধানীর ধানমন্ডিতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি আয়োজিত গণতন্ত্র, মানবাধিকার ও জবাবদিহিমূলক সরকার ব্যবস্থা শীর্ষক আলোচনায় একথা বলেন। মাহাদি আমিন বলেন, গণতন্ত্র মানে শুধু একদিনের ভোট নয়, তবে ওই একদিনের ভোটের মাধ্যমে পরবর্তী ৫ বছর জনগণের আকাঙ্ক্ষা কতটা এবং কিভাবে পূরণ করা হবে তা নির্ধারিত হয়। জুলাই গণ অভ্যুত্থানের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ ৭ আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ৩ সদস্যের বিচারিক প্যানেল এ রায় দেন। সাদ্দাম হোসেন এবং শেখ ওয়ালি আসিফ ইনান ছাড়া বাকি ৫ আসামির স্থাবর অস্থাবর সম্পত্তির অর্ধেক বাজেয়াপ্ত করে বিক্রিলব্ধ অর্থ জুলাই শহীদ ও আহতদের পরিবারের মাঝে বিতরণ করতে নির্দেশ দেন ট্রাইব্যুনাল। মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপর আসামিরা হল আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল এবং ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান। তবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৭ আসামি বর্তমানে পলাতক রয়েছেন। খেলার খবর ক্রিকেট। দিল্লিতে তিন ম্যাচ টি টোয়েন্টি ক্রিকেট সিরিজের দ্বিতীয়টিতে আজ স্বাগতিক ভারত আফগানিস্তানের মোকাবেলা করবে। বাংলাদেশ সময় রাত ৮টায় খেলাটি শুরু হবে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল ৪টায়।
1: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। সম্মানিত শ্রোতা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ সিলেট জেলা সফর করছেন। কিছুক্ষণের মধ্যেই সিলেট সিটি কর্পোরেশনের নওগড় ভবন প্রাঙ্গণে সংবর্ধনাস্থলে উপস্থিত হবেন। অনুষ্ঠানটি ঢাকা কেন্দ্রের মাধ্যমে রিলে করে শোনানো হবে মিডিয়াম ওয়েভ ৫৩৭.৬৩ মিটারে অর্থাৎ ৫৫৮ কিলোহার্জে, একই সাথে এফএম ব্যান্ড ৮৮.৮ মেগাহার্জে, এছাড়াও বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। এখন শুনুন দেশের গান। অনুষ্ঠান শুরু হওয়া মাত্রই আপনাদেরকে নিয়ে যাব ঢাকা কেন্দ্রে।

0: অনুষ্ঠানে একযোগে প্রচার হচ্ছে ঢাকা ক 693 কিলোহার্স, FM 90 মেগাহার্স, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ ও সংশ্লিষ্ট FM ব্যান্ড এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সিলেট জেলা সফরকালীন সিলেট সিটি কর্পোরেশন নগর ভবন প্রাঙ্গণে আয়োজিত সম্বর্ধনা স্থলে যোগ দেবেন। অনুষ্ঠানের কার্যক্রম শ্রোতাদের এখন সরাসরি সম্প্রচার করে শোনানো হচ্ছে।
1: আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সিলেট আগমন উপলক্ষে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠান সিলেট নগর ভবন প্রাঙ্গণ থেকে বাংলাদেশ বেতারের সরাসরি সম্প্রচারে আমরা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর কেবল বাংলাদেশের রাষ্ট্রপতি নন, তিনি একজন সুপরিচিত প্রাজ্ঞ রাজনীতিক, একজন সংগঠক এবং একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব। একজন সাধারণ মানুষ নিজ কর্মগুণ, মেধা, শ্রমে এবং জনকল্যাণে আত্মনিবেদনে কিভাবে হয়ে উঠতে পারেন অসাধারণ ব্যক্তিত্ব, হয়ে উঠতে পারেন দলমত নির্বিশেষে সর্বজন শ্রদ্ধেয়, পরিণত হন রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তিতে, আসীন হন রাষ্ট্রপতির পদে, এই উদাহরণই সৃষ্টি করলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জন্ম 1948 সালের 26 জানুয়ারি ঠাকুরগাঁও জেলায়। বাবা মির্জা রুহুল আমিন ছিলেন একজন সক্রিয় রাজনীতিবিদ, তিনি ঠাকুরগাঁও অঞ্চল থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন। তার মা রত্নঘর মা ফাতেমা বেগম এবং বাবা এবং মার সুশিক্ষাতেই এই পরিবারের বিকাশ ঘটে। সাত ভাই বোনের মধ্যে দ্বিতীয় সন্তান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পাশে থেকে তার যে এই রাজনৈতিক ক্যারিয়ার, দীর্ঘ ক্যারিয়ার, এই সময় পাশে থেকে প্রতিনিয়ত শক্তি যুগিয়েছেন সহধর্মিণী রাহাতারা বেগম এবং তাদের দুই কন্যা মির্জা সামারুহু এবং মির্জা সাফারুহু। দেশে বিদেশে সময়ে প্রতিষ্ঠিত এবং দুজনে কিন্তু উচ্চশিক্ষিত। মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় ছাত্র রাজনীতিতে তিনি নাম লেখান। এরপর ধীরে ধীরে সক্রিয় হতে থাকেন ছাত্র রাজনীতিতে। তিনি তৎকালীন পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের একজন সদস্য ছিলেন এবং সংগঠনটির SM কল শাখার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন। 1969 গণ অভ্যুত্থানের সময় তিনি সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ছিলেন। এই সময় তাকে গ্রেপ্তার করা হয় এবং তিনি কারাবরণও করেন। আমাদের মহান মুক্তিযুদ্ধে তিনি সক্রিয় অবদান রাখেন। ছাত্র জীবনের সক্রিয় রাজনীতির সাথে জড়িত হল। কর্মজীবনের শুরুতে তিনি শিক্ষকতা পেশাকে বেছে নিয়েছিলেন এবং পেশায় নিয়োজিত ছিলেন এবং একাধিক সরকারি কলেজে অধ্যাপনা করেছেন। 1972 সালে তিনি শিক্ষা ক্যাডারে যোগদান করে অধ্যাপনাকে পেশা হিসেবে গ্রহণ করেন। ঢাকা কলেজের অর্থনীতি বিভাগের শিক্ষক হিসেবে তিনি তাঁর কর্মজীবন শুরু করেন। বাংলাদেশ সরকারের পরিদর্শন ও আয় ব্যয় পরীক্ষণ অধিদপ্তরের একজন অডিটর হিসেবে কাজ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়াও তিনি ইউনেস্কো জাতীয় কমিশনে দায়িত্ব পালন করেছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সৈয়দ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় উপ প্রধানমন্ত্রী SA বারির ব্যক্তিগত সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে তিনি সক্রিয় রাজনীতিতে তাঁর প্রবেশ ঘটে এবং ধীরে ধীরে বিএনপির সাংগঠনিক কাঠামোয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন তাকে জাতীয় রাজনীতির অন্যতম আলোচিত নেতায় পরিণত করে। শিক্ষকতা পেশা থেকে অব্যাহতি নিয়ে সক্রিয় রাজনীতিতে প্রবেশ করেন তিনি। 1988 সালে পৌরসভা নির্বাচনে অংশ নিয়ে ঠাকুরগাঁও পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে স্বৈরাচার বিরোধী এরশাদ বিরোধী আন্দোলন চলাকালীন তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলে যোগ দেন। 1992 সালে ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি হিসেবে মনোনীত হন তিনি। 2001 সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে একই আসনে বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে বিপুল ভোটে জয়লাভ করেন তিনি। 2001 সালের নির্বাচনে বিজয়ের পর বিএনপি সরকার মন্ত্রিসভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রথমে কৃষি মন্ত্রী এবং পরে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। 2018 সালের প্রহসনের রাতের ভোটের নির্বাচনে তিনি বিপুল জনরায়ে নির্বাচিত হলেও সারা দেশে তৎকালীন সরকারের ব্যাপক কারচুপির কারণে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঘৃণা ভরে সে নির্বাচনকে প্রত্যাখ্যান করে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করেননি। তার চলার পথ কিন্তু আমরা যে বললাম, তার চলার পথ কিন্তু কখনোই সহজ ছিল না। দলীয় সংকট, রাজনৈতিক বিরোধ, মামলা মোকদ্দমা, আন্দোলন এবং নানা প্রতিকূলতার মধ্যে তিনি দলের নেতৃত্বের অন্যতম প্রধান মুখ হিসেবে থেকেছেন। বিশেষ করে আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া মিথ্যা মামলায় কারাগারে অন্তরীণ এবং আজকের যিনি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যখন ষড়যন্ত্রের শিকার হয়ে বিদেশে নির্বাসিত, এমন এক গভীর সংকটকালে তার উপর যে দায়িত্ব দেওয়া হয়েছিল দলের পক্ষ থেকে তা তিনি নির্ভীক এবং নির্ভীকভাবে পালন করেছেন এবং অবিচল ছিলেন দায়িত্ব পালনে। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাজনৈতিক পরিচয়ের একটি গুরুত্বপূর্ণ দিক হল সংকটের মধ্যেও সাংগঠনিক ঐক্য ধরে রাখা। রাজনৈতিক কর্মসূচি নিয়ে তিনি সবসময় সরব ছিলেন, বিশেষ করে বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে একটি শুদ্ধ রাজনৈতিক ধারা গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে নিরন্তর সংগ্রাম পরিচালনা করেছে তিনি সেখানে বলা যায় দারুণভাবে, এককভাবে বলা যায়, মানে দেশীয় নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থতা বা অন্তরীণ এবং তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজকের প্রধানমন্ত্রী তারেক রহমান যখন বিদেশে নির্বাসিত তখন কিন্তু দুজনের পরামর্শে তিনি এককভাবে কিন্তু দলটাকে সংগঠিত করেছেন এবং সেই সময়ের ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে তার যে নেতৃত্ব তা সর্বমহলে প্রশংসিত হয়েছে। এমন একজন নির্মোহ, নির্লোভ, সৎ সজ্জন এবং কর্মী বান্ধব, মানবিক বোধ সম্পন্ন মানুষ কিন্তু আজকে বাংলাদেশের রাষ্ট্রপতি। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ব্যক্তিত্বের আলোচনায় যে বিষয়টি উঠে আসে, তিনি শান্ত, সংযত এবং ভদ্র রাজনীতিক। শ্রোতা বন্ধুরা, আমরা অপেক্ষা করছি রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর অনুষ্ঠান স্থলে আসার সঙ্গে সঙ্গে আজকের অনুষ্ঠানের মূল অনুষ্ঠানটি কার্যক্রম শুরু হবে এবং জানিয়ে রাখি রাষ্ট্রপতির আগমনের সঙ্গে সঙ্গে কিন্তু জাতীয় সঙ্গীত পরিবেশিত হবে এবং জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে আজকের এই অনুষ্ঠান শুরু হবে এবং মূল অনুষ্ঠান শুরু হওয়া মাত্রই আমরা তাই সিলেট নগর ভবন থেকে সরাসরি বাংলাদেশ বেতারে সম্প্রচার করব। চলুন ততক্ষণ পর্যন্ত শোনা যাক দেশাত্মবোধক গান।

0: শ্রোতা বন্ধুরা, আমরা আনন্দ সঙ্গে ঘোষণা করছি, বাংলাদেশের রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই মাত্র অনুষ্ঠান স্থলে এসে উপস্থিত হয়েছেন এবং জাতিসংগীতের মধ্য দিয়ে আজকের অনুষ্ঠানটির শুভ সূচনা ঘটবে। আমরা অনুষ্ঠানটি এবারে সরাসরি মঞ্চ থেকে সম্প্রচার করছি।
1: মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহোদয় সিলেট সফর উপলক্ষে সিলেট সিটি কর্পোরেশন কর্তৃক আয়োজিত নাগরিক সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে ইতিমধ্যেই আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে।
2: সম্মানিত সুধী মন্ডলী, এই মুহূর্তে সিলেট সিটি কর্পোরেশন প্রাঙ্গণে আগমন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং মহামান্য রাষ্ট্রপতির সহধর্মিণী এবং ম্যাডাম ফার্স্ট লেডি জনাব রাহাত আরা বেগম। সম্মানিত সুধী মন্ডলী, মহামান্য রাষ্ট্রপতি এবং ম্যাডাম ফার্স্ট লেডি রাহাত আরা বেগমকে সিটি কর্পোরেশনের পক্ষে অভ্যর্থনা জানাচ্ছেন সিটি কর্পোরেশনের প্রশাসক, সম্মানিত প্রশাসক জনাব আব্দুল কাইম চৌধুরী এবং সিলেট সিটি কর্পোরেশনের নির্বাহী প্রধান নির্বাহী কর্মকর্তা এবং সরকারের যুগ্ম সচিব মোহাম্মদ রেজায় রাফিন সরকার। সম্মানিত সুধী মন্ডলী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি অনুষ্ঠান মঞ্চে প্রবেশ করছেন।
3: মহামান্য রাষ্ট্রপতি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সিলেটের মাটিতে জানাই আন্তরিক উষ্ণ অভ্যর্থনা। পূর্ণভূমি সিলেট,
2: সম্মানিত সুধী মন্ডলী
3: ও হজরত শাহপড়ার স্মৃতি বিজড়িত এই জনপদ, চা বাগানের সবুজ ঢেউ আর পাথারিয়া পাহাড়ের কোল ঘেঁষা এই অঞ্চল আজ গর্বিত ও আনন্দিত মহামান্য রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে পেরে। সিলেটের ঐতিহ্য, সংস্কৃতি ও আতিথেয়তার প্রতিনিধিত্ব করে আমরা মহামান্য রাষ্ট্রপতিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও শ্রদ্ধা।
2: সম্মানিত সুধী মন্ডলী, এ পর্যায়ে আজকের আয়োজনের সংবর্ধিত অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যারকে তার আসন গ্রহণ করবার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। সম্মানিত সুধী মন্ডলী, ইতিমধ্যেই আজকের আয়োজনের মহামান্য রাষ্ট্রপতি সহ সম্মানিত অতিথিবৃন্দ আসন গ্রহণ করেছেন। এ পর্যায়ে আমাদের সাথে আছেন জনাব খন্দকার আব্দুল মুক্তাদির এমপি মহোদয়, মাননীয় মন্ত্রী, বাণিজ্য মন্ত্রণালয়, পাট ও বস্ত্র মন্ত্রণালয় এবং শিল্প মন্ত্রণালয়, জনাব আরিফুল হক চৌধুরী, মাননীয় মন্ত্রী প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। বিশেষ অতিথির আসন গ্রহণের উপবিষ্ট আছেন জনাব জি কে গৌস এমপি, মাননীয় হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ। আজকের এই সমগ্র আয়োজন সভাপতিত্ব করছেন জনাব আব্দুল কাইম চৌধুরী, সম্মানিত প্রশাসক সিলেট সিটি কর্পোরেশন সিলেট।
1: সম্মানিত সুধী মন্ডলী, এ পর্যায়ে বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমি আমাদের যারা অতিথি রয়েছেন তাদের প্রত্যেকের দৃষ্টি আকর্ষণ করে বলছি, জাতীয় সঙ্গীতের প্রতি যথাযথ সম্মান প্রদর্শনের জন্য আমরা প্রত্যেকে নিজের জন্য অবস্থান থেকে দাঁড়িয়ে যাব। পরিবেশিত হচ্ছে জাতীয় সঙ্গীত

ধন্যবাদ জানাই। এ পর্যায়ে পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ, পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের জন্য আমন্ত্রণ জানাচ্ছি জনাব মাওলানা কামাল উদ্দিন, সহসভাপতি জালালাবাদ ইমাম সমিতি।

0: সম্মানিত উপস্থিতি, পঠিত এই আয়াতটি পবিত্র কোরআনে করিমের সূরাতুল আল ইমরানের 26 নম্বর অংশ থেকে নেওয়া হয়েছে। মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলছেন, বলুন হে নবী, সমগ্র একচ্ছত্র ক্ষমতার অধিকারী আল্লাহ রব্বুল ইজ্জত, তিনি যাকে চান ক্ষমতা দান করেন, যাকে ইচ্ছা তার কাছ থেকে ক্ষমতা কেড়ে নেন, যাকে ইচ্ছা সম্মানিত করেন, যাকে ইচ্ছা অপদস্থ করেন, তার হাতেই সকল কল্যাণ নিহিত, নিশ্চয়ই তিনি সকল কিছুর উপর সর্বময় ক্ষমতাবান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
1: ধন্যবাদ। এবারে পবিত্র গ্রন্থ গীতা থেকে পাঠের জন্য আমন্ত্রণ জানাচ্ছি স্বামী পরতরানন্দ ওম প্রকাশ মহারাজ সন্ন্যাসী রামকৃষ্ণ মিশন সিলেট।
2: সকলকে আদাব। শ্রীমৎ ভগবদ গীতা, ওম নমো ভগবতে বাসুদেবায়। ষষ্ঠ অধ্যায় ধ্যান যোগ, শ্লোক 29, 30, 31, 32। সর্বভূতস্থ আত্মান সর্বভূতানি চ আত্মনি ইক্ষতে গোয়ুক্তাত্মা সর্বত্র সমদর্শন, ইয় ইথামাং পশ্যতি সর্বত্র সমদর্শন তস্যাহং ন প্রণশ্যামি সচমেন প্রণশ্যতি। সর্বভূতস্থাত্মান ইয় মাং ভজত্যেকতমস্থিত সর্বথা বর্তমানেয়পি সিয়োগি ময়ি বর্ততে আত্মমুপেন সর্বত্র সমং পশ্যতি ইয়োজ্জিন সুখং বা ইয়ুদি বা দুঃখং সিয়োগি পরমত। অনুবাদ: সর্বত্র সমদৃষ্টি সম্পূর্ণ যুগ আত্মা যোগী নিজ আত্মাকে সর্বত্র প্রাণীতে এবং সকল ভূতে নিজ আত্মাকে দর্শন করেন, যিনি সর্বত্র আমাকে দেখেন এবং সমগ্র সৃষ্টিকে আমাকে দেখেন, আমি কখনো তার অদৃশ্য হই না এবং তিনিও আমার কখনো অদৃশ্য হন না, যিনি সর্বভূতে আস্থিত আমাকে নিজ আত্মার সঙ্গে এক ভেবে ভজনা করেন, তিনি যে অবস্থাতে থাকুন না কেন সর্বদা আমাতেই অবস্থান করেন। হে অর্জুন, যিনি অপরের সুখ দুঃখকে নিজের সুখ বা দুঃখের মতো করে অনুভব করেন, তিনি আমার মতে সর্বশ্রেষ্ঠ যোগী, তিনি কারো ক্ষতি করতে পারেন না। ওম শান্তি শান্তি শান্তি, জগতের সকলের মঙ্গল হোক। আদাব, নমস্কার,
1: ধন্যবাদ জানাই। এ পর্যায়ে পবিত্র বাইবেল পাঠের জন্য আমন্ত্রণ জানাচ্ছি রেভারেন্ড ডেভিড মনু দাস, পুরোহিত সিলেট প্রেসবিটারিয়ান চার্চ।
3: আসুন আমরা শুনি বাইবেল আমাদের কি বলছেন। তোমরা প্রভুর জন্য মানব সৃষ্ট সমস্ত নিয়োগের বশীভূত হও, রাজার বশীভূত হও, তিনি প্রধান, সকলকে সমাদর করো, ভাতৃ সমাজকে প্রেম করো, ঈশ্বরকে ভয় করো, রাজাকে সমাদর করো। ঈশ্বর এই বাক্যগুলোর মধ্য দিয়ে আমাদের সকলকে এবং আজকে যারা রাষ্ট্রীয় প্রধানরা আছেন তাদের সকলকে অনেক আশীর্বাদ করুক। আমেন।
1: ধন্যবাদ জানাই। এ পর্যায়ে পবিত্র গ্রন্থ ত্রিপিটক পাঠের জন্য আমন্ত্রণ জানাচ্ছি মুনমুন বড়ুয়া, উপাসিকা সিলেট বৌদ্ধ বিহার।
4: সকলকে শুভেচ্ছা, আমি মুনমুন বড়ুয়া ত্রিপিটক পাঠ থেকে পড়ছি। নমো তাস্যা ভগবতো আরহতো সম্মা সম্বুদ্ধাস্যা। বাংলায় আমি সেই অরহত সম্মুখ সম্বুদ্ধকে বন্দনা করছি। বুদ্ধাং শরণাং গচ্ছামি, ধম্মাং শরণাং গচ্ছামি, সং

0: শরণং গচ্ছামি। আমি বুদ্ধের শরণ গ্রহণ করছি, ধর্মের শরণ গ্রহণ করছি এবং আমি সঙ্গের শরণে গমন করছি। সব্বে পাপাসা আকারাণং কুশলাসা উপসম্পদা সচ্চিত্তা পারিয়দপানং এতং বুদ্ধানুশাসনং। সকল পাপকর্মকে আপনি বর্জন করুন, কুশল কর্ম সম্পাদন করুন, নিজের চিত্তকে পরিশুদ্ধ করুন, ইহাই বুদ্ধের অনুশাসন বা বুদ্ধবাণী। সব্বে সত্তা সুখিতা ভবন্ত, জগতের সকল প্রাণী সুখী হোক।
1: সম্মানিত সূর্যমন্ডলী, সকলকে আবারও আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমি আবুল মনসুর আশজাদ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, সদর উপজেলা সিলেট।
2: এবং আমি জান্নাতুল নাসরিন আশা, উপস্থাপক ও সংবাদ পাঠক, বাংলাদেশ বেতার সিলেট।
1: সম্মানিত সূর্যমন্ডলী, এ পর্যায়ে মহামান্য রাষ্ট্রপতি সম্মানে মানপত্র পাঠের জন্য অনুরোধ জানাচ্ছি জনাব আমিনুল ইসলাম চৌধুরী, সিনিয়র সংবাদ পাঠক, বাংলাদেশ বেতার।
3: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পুণ্যভূমি সিলেটে শুভাগমন উপলক্ষে সিলেট নগরীর সর্বস্তরের নাগরিকবৃন্দের পক্ষ থেকে নিবেদিত শ্রদ্ধার্ঘ। মহামান্য রাষ্ট্রপতি, হে রাষ্ট্রের সর্বোচ্চ অভিভাবক, হে গণতন্ত্রের বাতিঘর, সুরমা কুশিয়ারার স্নিগ্ধ স্রোত, পাহাড় টিলার সবুজে ছায়া, চা বাগানের ঢেউ তোলা প্রান্তর, 360 আউলিয়ার পূর্ণ স্পর্শভূমি এবং মরমী সাধকদের অমর বাণী ও সুরের আবহে সিলেটের সর্বস্তরের মানুষের অন্তরের অন্তঃস্থল থেকে জানাই বিনম্র শ্রদ্ধা এবং স্বাগতম। আপনার এই আগমন রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক অভিভাবককে সিলেটের ইতিহাস, ঐতিহ্য এবং মানুষের ভালোবাসা ও শ্রদ্ধায় বরণ করে নেয়ার এক মহিমান্বিত মুহূর্ত। হে পুণ্যভূমির বরেণ্য অতিথি, সিলেট একটি বৈশিষ্ট্যপূর্ণ প্রাচীন জনপদ। বহু জাতি গোষ্ঠী, ভাষা ও সংস্কৃতির মিলনে গড়ে ওঠা সিলেটের স্বাতন্ত্র্য গ্রহণ করে। সিলেটি ভাষা, নাগরিলিপি, ধামাইল, লোকগান ও মরমী সাহিত্য হজরত শাহজালাল রহমতুল্লাহ আলহে, হজরত শাহপরাণ রহমতুল্লাহ আলহের সুফি ঐতিহ্য এবং হাসন রাজা, রাধারমন দত্ত, দূরবীন শাহ, শাহ আব্দুল কবির প্রমুখের মরমী সাধনা ও শ্রী চৈতন্যদেবের প্রেমভাব এই জনপদের সাংস্কৃতিক সত্তাকে দিয়েছে গভীর আধ্যাত্মিক ও মানবিক তাৎপর্য। সিলেটের ইতিহাস ঐতিহ্যের পাশাপাশি সংগ্রামের ইতিহাস, ব্রিটিশ বিরোধী আন্দোলন, 1947 গণভোট, ভাষা ও স্বাধিকার আন্দোলন এবং মহান মুক্তিযুদ্ধে এই জনপদের মানুষ সাহস, আত্মমর্যাদা এবং দেশপ্রেমের পরিচয় দিয়েছে। 24-এর গণ অভ্যুত্থানে, গণতন্ত্র ও ভোটাধিকার আদায়ের আন্দোলনে সিলেটের প্রতিবাদী চেতনা অটুট থেকেছে। এমন ঐতিহ্যবাহী জনপদে আপনার মতো একজন প্রজ্ঞ জনহিতৈষী রাষ্ট্রপ্রধানকে অতিথি হিসেবে পেয়ে আমরা আনন্দে উদ্বেলিত, গর্বিত ও ধন্য। মহামান্য, আপনি একাধারে একজন জ্ঞান পিপাসু, মননশীল এবং সংস্কৃতিবান মানুষ। শিক্ষকতার জ্ঞানলোকে যে পথ চলার সূচনা, জনসম্পৃক্ত রাজনীতির দীর্ঘ পরিক্রমায় তাজ রাষ্ট্রচিন্তার প্রজ্ঞায় দীপ্ত। মানুষের অধিকার, গণতন্ত্র ও মর্যাদার প্রশ্নে আপনার অবিচল প্রত্যয় এবং সংকটের মুহূর্তে ধৈর্য, সংযম এবং দূরদর্শিতা আপনার ব্যক্তিত্বকে দিয়েছে স্বতন্ত্র মহিমা। রাজনীতির উত্তাপের মধ্যেও আপনার সৌম্যতা, বিনয় এবং পরিমিতি বোধ আপনাকে করেছে অনন্য। সিলেটের এই পুণ্যভূমিতে আপনার শুভাগমন তাই এক মননশীল, মানবিক ও গণমুখী রাষ্ট্রচেতনার আগমন। হে আপসহীন ও ত্যাগী জননেতা, আপনার দীর্ঘ রাজনৈতিক জীবন বাংলাদেশের গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাসের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত। প্রতিকূলতার মুখে রাজনীতি করে আপনি কারাবরণ, নির্যাতন ও নানা সংকট অতিক্রম করে গণতন্ত্রের পক্ষে অবিচল থেকেছেন। আপনার রাজনৈতিক জীবনের এই দীর্ঘ পথ চলা ও ব্রত আজ আপনাকে রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে অধিষ্ঠিত করেছে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আপনার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা থেকে অর্জিত জ্ঞান, প্রজ্ঞা ও বাস্তবতাবোধ সাংবিধানিক পরিসরে আপনার ভূমিকাকে আরও অর্থবহ করে তুলবে। মহামান্য রাষ্ট্রপতি, আজ সিলেট তার সবুজ পাহাড়, নদী, হাওর, চা বাগান, মরমে গান এবং সংগ্রামী মানুষের স্মৃতি নিয়ে আপনাকে বরণ করে নিচ্ছে। এখানকার জলকণা, হাওয়া, মেঘ, ধুলো, ঘাস এবং প্রতিটি হৃদয় আজ গভীরভাবে অনুভব করছে যে আপনি এখানে এসেছেন রাষ্ট্রের সর্বোচ্চ প্রতিনিধি হয়ে, কিন্তু ফিরে যাবেন সিলেটবাসীর একান্ত আপনজন হয়ে। এই পুণ্যভূমিতে আপনার এই মহাসম্মিলনে এখানকার সুফি, বাউল, বৈষ্ণব সাধকদের মরমে সুরে অনুরণিত হোক মানুষে মানুষে ভালোবাসা, সম্প্রীতি ও মানবতার চিরন্তন বাণী। মহামান্য, সিলেটের মাটি, মানুষ এবং ইতিহাসকে সাক্ষী রেখে আজ আমরা আপনাকে জানাই গভীর শ্রদ্ধা, আন্তরিক অভিনন্দন এবং অকৃত্রিম ভালোবাসা। আপনার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং সফল রাষ্ট্রীয় জীবন কামনা করি। আজকের এই শুভলগ্নে রবীন্দ্রনাথের সেই অমর আহ্বান আমাদের পথ দেখাক, চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির, জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহের প্রাচীর। আর বিদ্রোহী কবি নজরুলের সেই দুর্জয় উচ্চারণে আমাদের প্রত্যয় হয়ে উঠুক গাহি সাম্যের গান, যেখানে আসি এক হয়ে গেছে সব বাধা ব্যবধান। মহামান্য রাষ্ট্রপতির প্রতি সিলেটবাসীর বিনম্র শ্রদ্ধা, ভালোবাসা এবং শুভকামনা। নিবেদক সিলেট সিটি কর্পোরেশন ও সিলেটের সর্বস্তরের নাগরিকবৃন্দ, 31 ভাদ্র 1434, 15 সেপ্টেম্বর 2026, নগর ভবন, সিলেট সিটি কর্পোরেশন। স্বাক্ষর আব্দুল কাইয়ুম চৌধুরী, প্রশাসক, সিলেট সিটি কর্পোরেশন, সিলেট।
1: অসংখ্য ধন্যবাদ সম্মানিত সুধী মণ্ডলী। এ পর্যায়ে স্বাগত বক্তব্য প্রদানের জন্য আমন্ত্রণ জানাচ্ছি সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং সরকারের যুগ্ম সচিব জনাব মোহাম্মদ রেজাই রাফিন সরকার।
4: বিসমিল্লাহির রহমানির রহিম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সম্বর্ধনা অনুষ্ঠানে উপস্থিত মন্ত্রী পরিষদের মাননীয় সদস্যবৃন্দ, সভাপতি সিলেট সিটি কর্পোরেশনের সম্মানিত প্রশাসক, মাননীয় সংসদ সদস্যবৃন্দ, মহামান্য রাষ্ট্রপতির সফর সঙ্গী, সামরিক বেসামরিক কর্মকর্তাবৃন্দ, কূটনীতিকবৃন্দ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। মহামান্য রাষ্ট্রপতি, 2002 সালে তৎকালীন মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার হাত ধরে যাত্রা শুরু হয়েছিল সিলেট সিটি কর্পোরেশন, যা বর্তমানে 5টি জোন, 42টি ওয়ার্ড নিয়ে 79.50 বর্গ কিলোমিটার আয়তনের একটি নগরী। এই নগরে 10 লক্ষ নাগরিকের বসবাস। সিলেট সিটি কর্পোরেশন ইতিমধ্যে রাস্তাঘাট, ড্রেন পরিচ্ছন্ন রাখা, শহরের ভেতর দিয়ে বয়ে যাওয়া 53টি খাল ছড়া প্রবাহমান রেখে এবছর বর্ষায় জলাবদ্ধতা রোধে সকলের কাছে সমাদৃত হয়েছে। দেশের 13টি সিটি কর্পোরেশনের মধ্যে সিলেট সিটি কর্পোরেশন একটি অন্যতম সম্ভাবনাময় নগরী। ভৌগোলিক অবস্থান ও জনসংখ্যা বিবেচনায় এটি একটি আদর্শ নগরে পরিণত হওয়ার সকল মৌলিক বৈশিষ্ট্য এখানে বিদ্যমান আছে। সেই লক্ষ্যকে সামনে রেখে একটি সবুজ ও পরিচ্ছন্ন সিলেট গড়ে তোলার উদ্দেশ্যে বর্তমান সরকার ও সিটি কর্পোরেশন নিরলস কাজ করে যাচ্ছে। মহামান্য রাষ্ট্রপতি, পরিশেষে অমূল্য সময় ব্যয় করে নগর ভবন প্রাঙ্গণে আপনার সদয় উপস্থিতির জন্য সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক, সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারী এবং নগরবাসীর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনার উপস্থিতি সিলেট সিটি কর্পোরেশনের স্মৃতিতে চির অম্লান হয়ে থাকবে। উপস্থিত সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আসসালামু আলাইকুম।
2: ধন্যবাদ জানাই হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাহী এবং হজরত শাহপরান রহমতুল্লাহ আলাহী সহ 360 আউলিয়ার পুণ্যভূমি প্রকৃতি কন্যা সিলেটে বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি আপনাকে জানাচ্ছি আরও একটিবার স্বাগতম। আজকের আয়োজনে আরো উপস্থিত আছেন ম্যাডাম ফার্স্ট লেডি রাহাত আরা বেগম, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ক্যাবিনেট মন্ত্রীবর্গ, মাননীয় সংসদ সদস্যবৃন্দ, মহামান্য রাষ্ট্রপতির সফর সঙ্গীবৃন্দ, সামরিক এবং বেসামরিক প্রশাসনের শীর্ষ কর্মকর্তাবৃন্দ, কূটনৈতিকবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষাবিদ, চিকিৎসক, প্রকৌশলী এবং পেশাজীবী সহ সম্মানিত নাগরিকবৃন্দ, প্রিন্ট এবং ইলেকট্রনিক গণমাধ্যমের সম্মানিত সাংবাদিকবৃন্দ, সম্মানিত সুধীমণ্ডলী, এ পর্যায়ে রয়েছে সুধীজন সমাজের প্রতিনিধিগণের বক্তব্য। আইনজীবী প্রতিনিধি থেকে বক্তব্য প্রদানের জন্য আমন্ত্রণ জানাচ্ছি জনাব গোলাম ইয়াহিয়া চৌধুরী, সভাপতি সিলেট জেলা বার।
5: বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহোদয়ের রাষ্ট্রপতি হিসেবে প্রথমবারের মতো বাংলাদেশের আধ্যাত্মিক রাজধানী খ্যাত হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ও হজরত শাহবরান রহমতুল্লাহ আলাইহি সহ 360 ওলিয়ার পুণ্যভূমিতে শুভ আগমন উপলক্ষে সিলেট সিটি কর্পোরেশন কর্তৃক আয়োজিত নাগরিক সম্বর্ধনা সভার সম্মানিত সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিলেট জেলা শাখার সভাপতি ও সিলেট সিটি কর্পোরেশনের সম্মানিত প্রশাসক, মঞ্চে উপবিষ্ট মহামান্য রাষ্ট্রপতি জনাব মির্জা ফখরুল ইসলাম আলম, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীগণ, মাননীয় হুইপ, সংসদ সদস্যবৃন্দ, সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক নেতৃবৃন্দ, উপস্থিত সিলেটের সম্মানিত নাগরিকবৃন্দ, সুধীমণ্ডলী, সবাইকে আসসালামু আলাইকুম ও আদাব। সিলেট সিটি কর্পোরেশন আজ এই নাগরিক সম্বর্ধনা অনুষ্ঠান আয়োজন করে 1 কোটি সিলেটবাসীর নির্মল ভালোবাসা ও শ্রদ্ধায় মহামহিম রাষ্ট্রপতির প্রতি উৎসর্গ করেছেন। আমি আজকের সভার সম্মানিত সভাপতি, সিলেট সিটি কর্পোরেশনের সম্মানিত প্রশাসক জনাব আব্দুল কাইম চৌধুরী ও উনার পরিষদকে ধন্যবাদ জানাই। বক্তব্যের শুরুতেই আমি সিলেট জেলা আইনজীবী সমিতির 2500-এর অধিক বিজ্ঞ আইনজীবীদের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে মহামান্য রাষ্ট্রপতি সহ আপনাদের সবাইকে সিলেট ধন্যবাদ জানাই। বক্তব্যের শুরুতেই আমি সিলেট জেলা আইনজীবী সমিতির 2500-এর অধিক বিজ্ঞ আইনজীবীদের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে মহামান্য রাষ্ট্রপতি সহ আপনাদের সবাইকে সিলেট বাস্তবে আইনজীবী কিংবা

0: আশঙ্কা বাস্তবায়নে বর্তমান সরকার শুরুর থেকেই যথাযথ পদক্ষেপ গ্রহণ করেছে বলেই প্রতীয়মান হচ্ছে। রাষ্ট্রের অভিভাবক হিসাবে আপনি জন আকাঙ্ক্ষার এই পথ ছলাকে নিরবিচ্ছিন্ন রাখতে আপনার সুদয় সুদৃষ্টি রাখবেন বলে আমরা মনে করি। দীর্ঘ রাজনৈতিক ইতিহাসে আপনি একজন পরমত সহিষ্ণু ও সজ্জন ব্যক্তি হিসাবে সর্বমহলে সমাদৃত। এদেশের 20 কোটি মানুষ তাই আপনার নিকট পরম ভরসা নিয়ে তাকিয়ে আছে। মহামান্য রাষ্ট্রপতি, আমরা বিশ্বাস করি একটি শক্তিশালী ও স্বাধীন বিচার ব্যবস্থা মানুষের আস্থা রাখার অন্যতম প্রধান স্তম্ভ। বিচারের জন্য স্বাধীনভাবে বিচার করতে পারেন, আইনজীবী যেন নির্ভয়ে আইনের পক্ষে কথা বলতে পারেন এবং একজন বিচার প্রার্থী যেন কোনো ভয় বা প্রভাব ছাড়াই আদালতের দ্বারস্থ হতে পারেন, এমন একটি পরিবেশ আপনি নিশ্চিত করবেন বলে আমরা মনে করি। আমরা আশা রাখি এই সরকার যেন অতীতের ন্যায় আইনের শাসন ব্যবস্থায় হস্তক্ষেপ না করে এবং অতীতের জাতীয় সকল দুর্নীতি আপনি আপনার আস্থা ও বিশ্বাসের প্রমাণ রেখেছেন। আমরা কামনা করি একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে আপনি সফল হবেন। পরিশেষে সিলেট জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে আগত সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে এবং আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ, বাংলাদেশ জিন্দাবাদ।
1: ধন্যবাদ জানাই। এ পর্যায়ে ক্ষুদ্র নৃগোষ্ঠী প্রতিনিধি হিসেবে বক্তব্য প্রদান করছেন জনাব প্রশান্ত কুমার সিনহ, সভাপতি দেবালয় রথযাত্রা ও সহ সভাপতি মণিপুরী সাহিত্য সংসদ।
2: আজকের সিলেটের নাগরিক সম্বর্ধনায় উপস্থিত পরম শ্রদ্ধেয় মহামান্য রাষ্ট্রপতি, মঞ্চে উপবিষ্ট মন্ত্রীবর্গ এবং সামনে উপবিষ্ট সুধীজন, আজ আমাদের সিলেটবাসীর জন্য একটি আনন্দ এবং গৌরবের একটা দিন। মহামান্য রাষ্ট্রপতি মহোদয় আমাদের মাঝে উপস্থিত হওয়ায় আমরা আনন্দিত এবং সম্মানিত। আপনাকে সিলেটের মাটিতে আমরা পেয়েছি, এর জন্য আমরা আপনাকে উষ্ণ অভিনন্দন জানাই। আমি প্রশান্ত কুমার সিংহ, আমি রথযাত্রা দেবালয় রথযাত্রা কমিটির সভাপতি। আমি বিভিন্ন সামাজিক অনুষ্ঠান এবং সংস্কৃতির সঙ্গে আমি নিরলসভাবে জড়িত আছি। সিলেট সিটি কর্পোরেশনের সম্মানিত প্রশাসক আব্দুল কায়েম চৌধুরী সাহেব আমাকে কিছু বলার জন্য এখানে সুযোগ দেওয়ার জন্য আমি ওনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং নিজেকে সৌভাগ্যবান মনে করছি। মহামান্য রাষ্ট্রপতি, আমরা সিলেটে প্রায় মণিপুরী, হাজং, খাসি, ত্রিপুরা, চা শ্রমিক সহ মোটামুটি আমরা 400,000-এরও বেশি আমাদের নৃগোষ্ঠীর বসবাস এবং এখানে আমরা শান্তিতে এবং সাম্প্রদায়িক সম্প্রীতির মাধ্যমে সঠিকভাবে আমরা সেই যুগ যুগ ধরে এখানে বসবাস করে আসছি। আমাদের কোনো সমস্যা নেই, আমরা নিজ নিজ ধর্ম খুব সুন্দরভাবে পালন করে যাচ্ছি, এখানে কোনো সমস্যা হয় না এবং বর্তমান সরকারের প্রতি আমাদের প্রচুর এবং অবিচল আস্থা রয়েছে এবং একটা থাকবে। তবে আমাদের এই নৃগোষ্ঠীর অর্থনীতির দিক থেকে, শিক্ষা, স্বাস্থ্য এই দিক থেকে আমরা কিছু পিছিয়ে আছি। এ ব্যাপারে বর্তমান সরকার আসার পরে কিছু কিছু পদক্ষেপ নিয়েছেন যেটা আমরা মনে করি কিছু অপ্রতুল। এটা যদি আরও বেগবান যদি করা হয় তাহলে আমাদের জন্য ভালো হয়। আমরা মোটামুটি যদি বলি, আমরা খুব নিরীহ মানে পর্যায়ের আমরা সাম্প্রদায়িক জনগণ আমরা এখানে আছি। তো আমাদের এরপরেও যেটা আমি বলতে চাচ্ছি যে মাননীয় মহামান্য রাষ্ট্রপতি, উনি এখানে আসার জন্য আমরা নৃগোষ্ঠীর পক্ষ থেকে এবং মণিপুরীদের পক্ষ থেকে আবারও সুস্বাগতম এবং আমরা সৌভাগ্যবান মনে করি এবং সেই সাথে মহামান্য রাষ্ট্রপতির সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ।
1: ধন্যবাদ জানাই। এ পর্যায়ে ব্যবসায়ী প্রতিনিধি থেকে বক্তব্য প্রদান করছেন। সংক্ষিপ্ত বক্তব্যের জন্য আমন্ত্রণ জানাচ্ছি জনাব আমিরুজ্জামান চৌধুরী, সাবেক পরিচালক, সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি।
3: বিসমিল্লাহির রহমানির রহিম। মহামান্য রাষ্ট্রপতি, সম্মানিত অতিথিবৃন্দ, উপস্থিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সিলেট ব্যবসায়ী সমাজের পক্ষ থেকে মহামান্য রাষ্ট্রপতিকে পুণ্যভূমি সিলেটে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও কৃতজ্ঞতা। আজ সিলেটের হাজার হাজার ব্যবসায়ী, উদ্যোক্তা, শ্রমিক ও তরুণ প্রজন্মের ভবিষ্যৎ নিয়ে কিছু কথা বলব। গ্যাস, চা, পাথর, বালি, হাওর, পাহাড় ও শক্তিশালী প্রবাসী জনগোষ্ঠী নিয়ে সিলেট সম্ভাবনার এক জনপদ। কিন্তু সম্ভাবনাকে কাজে লাগাতে প্রয়োজন যোগাযোগ, অবকাঠামো ও ব্যবসা বান্ধব পরিবেশ। তাই আজ সিলেটের ব্যবসায়ী সমাজের পক্ষ থেকে কয়েকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দাবি আপনার সামনে তুলে ধরছি। প্রথমত, ঢাকা সিলেট মহাসড়ক ও এসএসসি সড়ক প্রকল্পের কাজ দ্রুততর করা হোক। একটি উন্নত মহাসড়ক আসলে এই অঞ্চলের অর্থনীতির মাইলফলক। স্থলবন্দরে আমদানি প্রক্রিয়া সহজ ও দ্রুত করতে আধুনিক ডিজিটাল কাস্টমস ব্যবস্থা চালু করা হোক। তৃতীয়ত, স্থলবন্দরকে সিলেট শহর জাতীয় মহাসড়কের সংযোগ সড়ক দ্রুত উন্নতি করা প্রয়োজন, যাতে বন্দর সড়ক সিলেট, ঢাকা, চট্টগ্রাম একটি সমন্বিত বাণিজ্যিক করিডোর হয়ে ওঠে। চতুর্থত, সিএনজি ও জ্বালানি খাতের জন্য একটি স্থিতিশীল স্বচ্ছ নীতিমালা প্রয়োগ করা হোক, যাতে নতুন বিনিয়োগ আসে। পঞ্চমত, বালু পাথর কোয়ারি খাতে পরিবেশ রক্ষা ও হাজার মানুষের জীবিকার মধ্যে ভারসাম্য রেখে বৈজ্ঞানিক ও আইনসম্মতভাবে উত্তোলনের সুযোগ সৃষ্টি করা হোক। চা শিল্পের আধুনিকায়ন, উৎপাদন বৃদ্ধি ও আন্তর্জাতিক বাজারে সিলেট টি ব্র্যান্ডিংয়ের উদ্যোগ নেওয়া হোক। সপ্তমত, উন্নত সড়ক, বিমান ও রেল যোগাযোগ নিশ্চিত করে সিলেটকে আন্তর্জাতিক মানের পর্যটন গন্তব্য হিসাবে গড়ে তোলা হোক। মহামান্য রাষ্ট্রপতি, সিলেটকে এগিয়ে নেওয়া মানে বাংলাদেশের অর্থনীতিকে শক্তিশালী করা। আমরা সরকারের কাছে শুধু সহযোগিতা চাই না, অংশীদার হয়ে কাজ করতে চাই। সিলেটের ব্যবসায়ী সমাজ বিনিয়োগ করবে, কর্মসংস্থান সৃষ্টি করবে। আমরা প্রত্যাশা করি সরকার দ্রুত ও ব্যবসা বান্ধব অবকাঠামো নিশ্চিত করবে। মাননীয় রাষ্ট্রপতি, আপনি অত্যন্ত সহনশীল মানুষ, প্র্যাকটিক্যাল মানুষ। আমরা সিলেটবাসী আপনার কাছে অনেক বেশি আশা করি আপনি আমাদের এই আশাকে পূর্ণতা দেওয়ার ব্যাপারে সহযোগিতা করবেন। পরিশেষে, মহামান্য রাষ্ট্রপতির প্রতি আবারও শ্রদ্ধা কৃতজ্ঞতা জানাই। আমাদের প্রিয় সিলেট এগিয়ে যাক, বাংলাদেশ এগিয়ে যাক। ধন্যবাদ। আল্লাহ হাফিজ।
4: ধন্যবাদ জনাব আমিরুজ্জামান চৌধুরী, সম্মানিত সুধী মণ্ডলী। এ পর্যায়ে বক্তব্য রাখবার জন্য অনুরোধ জানাচ্ছি জনাব ইকবাল সিদ্দিকি, সিনিয়র সাংবাদিক এবং সাবেক সভাপতি সিলেট প্রেস ক্লাব সাংবাদিকদের প্রতিনিধি। সম্মানিত সুধী মণ্ডলী, আপনারা যেটা বক্তব্য রাখবেন বক্তব্য সংক্ষিপ্ত করবার জন্য বিনীত হবে অনুরোধ জানাচ্ছি।
5: বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় রাষ্ট্রপতি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সিলেট সিটি কর্পোরেশনের সম্মানিত প্রশাসক, সম্মানিত মন্ত্রীবৃন্দ, অতিথিবৃন্দ, সুধী নাগরিক, সাংবাদিক ও প্রিয় সিলেটবাসী, আসসালামু আলাইকুম। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ও হযরত শাহাপনা রহমতুল্লাহ আলাইহি সহ 360 আউলিয়ার স্মৃতিধন্য প্রবাসী অধ্যুষিত সিলেটের জন্য আজ একটি বিশেষ গৌরবের দিন। বাংলাদেশের রাজনীতির এক অনন্য চরিত্র, বর্ষীয়ান রাজনীতিবিদ, শিক্ষক, আইন প্রণেতা ও মন্ত্রিসভা সদস্য হিসেবে দীর্ঘ পথ পেরিয়ে আজ আপনি রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে অধিষ্ঠিত। রাষ্ট্রপতি হিসেবে আপনার প্রথম সিলেট সফরে সিলেটবাসী এবং সিলেটের সাংবাদিক সমাজের পক্ষ থেকে আপনাকে জানাই হার্দিক অভিনন্দন ও উষ্ণ স্বাগত। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাজনৈতিক জীবনের সবচেয়ে উজ্জ্বল বৈশিষ্ট্যগুলোর একটি হল গণতন্ত্রের প্রতি তার সেই কঠিন অঙ্গীকার। সাবেক স্পিকার জমিরুদ্দিন সরকারের মৃত্যুতে মহান জাতীয় সংসদে দেওয়া আপনার বক্তব্যের একটি কথা বিশেষভাবে স্মরণীয়, ইলেকশন ছাড়া গণতন্ত্রে পৌঁছা যাবে না। এই সংক্ষিপ্ত বক্তব্যের মধ্যেই গণতন্ত্র সম্পর্কে আপনার দীর্ঘ রাজনৈতিক বিশ্বাসের প্রতিফলন আমরা দেখতে পাই। গণতন্ত্র মানে জনগণের মতামতের প্রতি শ্রদ্ধা, জনগণের অংশগ্রহণ এবং নির্বাচনের মাধ্যমে ক্ষমতার বৈধতা নিশ্চিত করা। আপনার দীর্ঘ রাজনৈতিক পথচলায় এই বিশ্বাসের প্রতিফলন আমরা দেখেছি। প্রিয় সুধী, রাজনীতির প্রতিকূল সময়ে আপনার ব্যক্তিগত ও পারিবারিক ত্যাগও কম নয়। 1923 সালের অক্টোবরে আপনার গ্রেফতারের পর আপনার সহধর্মিণী রাতারা বেগমের দৃঢ় ও সাহসী বক্তব্য দেশবাসীর দৃষ্টি আকর্ষণ করেছিল। সেটি ছিল একটি অত্যন্ত কঠিন সময়। দীর্ঘ রাজনৈতিক প্রতিকূলতার সময়ে আপনার কন্যা মির্জা শামারুখ এর আবেগঘন সামাজিক যোগাযোগ মাধ্যমের লেখাগুলো মানুষের হৃদয় ছুঁয়েছে। এগুলো শুধু একটি রাজনৈতিক পরিবারের কথা নয়, এগুলো দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, ধৈর্য ও দৃঢ়তার কথাও বলে। মাননীয় রাষ্ট্রপতি, সিলেটের সঙ্গে আপনার সম্পর্ক আজকের নয়, বিএনপির মহাসচিব হিসেবে, মন্ত্রিসভার সদস্য হিসেবে আপনি বহুবার এই অঞ্চল সফর করেছেন। সিলেটের মানুষ আপনাকে রাজনৈতিক নেতা হিসেবে দেখেছে, আপনার বক্তব্য শুনেছে, আপনার সঙ্গে বিশেষ সম্পর্ক তৈরি করেছে। কিন্তু আজকের প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন। আজ আপনি কোনো রাজনৈতিক দলের নেতা হিসাবে নয়, বাংলাদেশের রাষ্ট্রপ্রধান হিসেবে সিলেটের মানুষের সামনে উপস্থিত হয়েছেন। এই নতুন মর্যাদায় আপনার আগমনে সিলেটবাসীর জন্য আনন্দ ও অত্যন্ত গর্বের বিষয়। সিলেট বাংলাদেশের অর্থনীতি, প্রবাসী আয়, পর্যটন ও সংস্কৃতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। এই অঞ্চলের মানুষের প্রত্যাশাও অনেক। ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পূর্ণাঙ্গ আধুনিকায়ন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, পর্যটনের বিকাশ এবং প্রবাসীদের স্বার্থ সংরক্ষণে রাষ্ট্রের আরও কার্যকর ভূমিকা আমরা প্রত্যাশা করছি। আমরা আশা করি আপনার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, প্রজ্ঞা এবং গণতন্ত্রের প্রতি আপনার অঙ্গীকার রাষ্ট্রের এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে ইতিবাচক ভূমিকা রাখবে। সিলেটবাসী তথা সিলেটের সাংবাদিক সমাজের পক্ষ থেকে আপনাকে আবারও জানাই হার্দিক অভিনন্দন। সিলেটের মাটিতে আপনাকে আন্তরিক স্বাগতম। বাংলাদেশের গণতন্ত্র, শান্তি ও সমৃদ্ধি সুদৃঢ় হোক এই প্রত্যাশায় আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।
1: এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করব নারী সমাজের পক্ষ থেকে পারভিন ফাতেমা চৌধুরী, প্রেসিডেন্ট কমনওয়েলথ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন।

0: Bismillahir Rahmanir Rahim. Mr. President, Madam First Lady, Shammanito Montriborgo, Shammanito Shangshot Shodosho Bindo, Silet City Corporation Shammanito Proshashok, O Shammanito Shudhi Bondoli, Assalamu Alaikum. আজকের এই মর্যাদাপূর্ণ অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতিকে স্বাগত জানানোর সুযোগ পেয়ে আমি অত্যন্ত সম্মানিত আনন্দিত এবং আমি সাংবাদিক হিসাবে ওনাকে শুধু ওয়েলকাম করতে আসি নাই, আমি নারী সাংবাদিক এবং আমাদের নারী সমাজের পক্ষ থেকে আমি সিলেটের কন্যা, সিলেটের নারী সমাজের পক্ষ থেকে আজকে আপনাকে আমি এখানে ওয়েলকাম করার জন্য এসেছি। সিলেট সিটি কর্পোরেশন কর্তৃপক্ষের আমন্ত্রণ সাদরে গ্রহণ করে আমাদের মাঝে উপস্থিত হওয়ার জন্য জনাব রাষ্ট্রপতির প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ। সিলেট আমার জন্মভূমি, আমার শিকড় এবং আমার গ্রামের নাম ভাদেশ্বর, তাই আজ নিজ জন্মভূমিতে জনাব রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে পারা আমার জন্য বিশেষ গৌরব ও আনন্দের। মিস্টার প্রেসিডেন্ট, আপনার সিলেট আগমনে আমরা অত্যন্ত আনন্দিত ও সম্মানিত। দীর্ঘ রাজনৈতিক জীবনে আপনি একজন নিবেদিত প্রাণ, পরিচ্ছন্ন ও দেশপ্রেমিক রাষ্ট্রনায়ক হিসেবে পরিচিত। গণতন্ত্র এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে আপনার অবদান এবং ত্যাগ আপনাকে আমাদের কাছে গভীর শ্রদ্ধার আসনে অধিষ্ঠিত করেছে এবং আমাদের সাংবাদিক সমাজের কাছে আপনি অত্যন্ত সম্মানিত ও প্রিয় ব্যক্তিত্ব। এখানে আমার একটু সিভি ছিল, একটু বলি ফেলি। আমি 91 সাল থেকে আমেরিকান টেলিভিশন এজেন্সির সাথে কাজ শুরু করি, এখনও ওনাদের সাথে কাজ করছি অন স্পেশাল অ্যাসাইনমেন্ট। আমি এনএইচকের সাথে 34 ইয়ার্স ছিলাম, 32 ইয়ার্স। এনডিটিভির সাথে 4 বছর কাজ করেছি এবং এবিসি, এনবিসি স্পেশাল অ্যাসাইনমেন্ট ফ্রম দি অল দি ব্রডকাস্টার্সের জন্য আমি কাজ করে আসছি। তো আমার সাংবাদিকতার বয়স কিন্তু 34 বছর, ইটস এ লং টাইম। আচ্ছা, পেশাগত জীবনে আছে, এটা আমারটা শেষ হয়ে গেছে, আমি সময় নাই। আই ওয়াজ ইলেক্টেড এজ ওভারসিজ করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি এবং বর্তমানে আমি কমনওয়েলথ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছি। একটু সিজে এটা বলে নেই, কারণ সিজে এর প্রেসিডেন্ট হিসাবে আমাকে দাওয়াত করা হয়েছে এবং নারী সমাজ থেকে দাওয়াত করা হয়েছে। তো সিজে কমনওয়েলথ অন্তর্ভুক্ত দেশগুলোতে পেশাদার সাংবাদিকতা বিকাশ ও মত প্রকাশের স্বাধীনতা প্রসারে কাজ করে। বিগত সময়ে আমরা কমনওয়েলথ থেকে ফান্ড পেয়েছি এবং রিমোট এরিয়াতে সাংবাদিকদের নানা রকমের প্রশিক্ষণের কাজ আমরা পরিচালনা করেছি, ইনক্লুডিং ইলেকশন রিপোর্টিং অ্যাজ ওয়েল। আচ্ছা, 2003 সালে সিজে বাংলাদেশ সফলভাবে একটি আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করে। তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সেই সম্মেলন উদ্বোধন করেন এবং প্রখ্যাত সাংবাদিক মরহুম হাসান শাহরিয়ার সেখানে সিজে এর আন্তর্জাতিক সভাপতি নির্বাচিত হন এবং হাসান শাহরিয়ার এই সিলেটেরই সন্তান ছিলেন। সম্মেলনটি সফল করতে তৎকালীন অর্থমন্ত্রী মরহুম এম সাইফুর রহমান গুরুত্বপূর্ণ সহযোগিতা প্রদান করেছিলেন। একই সঙ্গে আমাদের প্রিয় কায়ুব ভাই, যিনি বর্তমানে সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক এবং মরহুম সাইফুর রহমানের ঘনিষ্ঠ রাজনৈতিক সহকর্মী ছিলেন, তার কাছ থেকেও আমরা সর্বাত্মক সহযোগিতা পেয়েছিলাম। জনাব রাষ্ট্রপতি, আমরা সবাই জানি বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চল অবস্থিত সিলেট প্রাকৃতিক সম্পদ, কৃষি, জ্বালানি, পর্যটন, মানব সম্পদ সব দিক থেকে অত্যন্ত সমৃদ্ধ একটি অঞ্চল। সিলেট চা শিল্পের অর্থনীতি গুরুত্বপূর্ণ অংশ। বর্তমানে এই শিল্পের বিভিন্ন সমস্যা জরুরি ভিত্তিতে চিহ্নিত করে কার্যকর উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন। এই অঞ্চলে ধান সহ বিভিন্ন কৃষি পণ্যের উল্লেখযোগ্য উৎপাদন রয়েছে। এই সঙ্গে দেশের জ্বালানি খাতে সিলেট গুরুত্বপূর্ণ অবদান রেখে যাচ্ছে। তবে সিলেটের অন্যতম বড় সম্পদ, যেটা আমি মনে করি, এটা হলো আমাদের মানব সম্পদ। উত্তর আমেরিকা, ইউরোপ, মধ্যপ্রাচ্য এবং বিশ্বের বসবাসরত সিলেটের প্রবাসীরা দীর্ঘদিন থেকে রেমিটেন্স, বিনিয়োগ এবং নানাভাবে বাংলাদেশের অর্থনীতিতে অসামান্য অবদান রেখেছেন। সিলেট বিমানবন্দরকে একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীত করার বিষয়ে দীর্ঘদিন ধরে অনেক প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, কিন্তু এখনও প্রত্যাশিত আন্তর্জাতিক সুযোগ সুবিধা পুরোপুরি নিশ্চিত করা সম্ভব হয়নি। বিষয়টি জরুরি ভিত্তিতে গুরুত্ব পাওয়া প্রয়োজন। জনাব রাষ্ট্রপতি, 2022 সালের ভয়াবহ বন্যা কভার করতে গিয়ে আমি খুব কাছে থেকে সিলেট অঞ্চলের মানুষের দুর্ভোগ প্রত্যক্ষ করেছি। আমাদের সুরমা, কুশিয়ার এবং অন্যান্য নদ নদীর জরির ভিত্তিতে খনন এবং ড্রেজিং প্রয়োজন, একই সঙ্গে নদী ভাঙ্গন রোধে দীর্ঘমেয়াদী ও কার্যকর প্রকল্প গ্রহণ করতে হবে, পরিকল্পিতভাবে নদীগুলো নাব্যতা ফিরিয়ে আনতে হবে। এগুলো এদিকে বন্যা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, অন্যদিকে মৌসুমে পানি সংকরণের কার্যকর ভূমিকা রাখবে। সিলেটের উন্নয়নের ক্ষেত্রে নাগরিকদের সকল ধরনের মৌলিক সেবায় সহজ প্রবেশাধিকার নিশ্চিত করতে হবে, শহর থেকে শহর এবং শহর থেকে অত্যন্ত অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে পরিকল্পিত সড়ক সেতু কালভার্ট নির্মাণ জরুরি, একই সঙ্গে নাগরিক এবং আমাদের প্রবাসী জনগোষ্ঠীর নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করার বিষয়টি বিশেষ গুরুত্বের সাথে বিবেচনা করা প্রয়োজন। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে আমি তথ্যের অবাধ প্রবেশাধিকার নিশ্চিত করার পাশাপাশি দেশ ও জাতীয় স্বার্থ বিরোধী অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্যের যথাযথ জবাব দেওয়ার জন্য একটি কার্যকর ও বিশ্বাসযোগ্য তথ্য ব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন। সর্বোপরি বাংলাদেশকে এগিয়ে নিতে আমাদের দৃষ্টিভঙ্গির প্রয়োজন, পরিবর্তন প্রয়োজন। অর্থনৈতিক, শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো, মানব সম্পদকে সমন্বিত সামনে রেখে একটি আধুনিক মানবিক সমৃদ্ধি বাংলাদেশ গড়ে তুলতে হবে। থ্যাংক ইউ জনাব। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আপনার এই সিলেট সফর আমাদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও স্মরণীয় থাকবে, একটি ঐতিহাসিক দিন হিসাবে চিহ্নিত হয়ে থাকবে। পরিশেষে আজকের এই মর্যাদাপূর্ণ অনুষ্ঠানে আমাকে বক্তব্য রাখার জন্য সক্রিয় অংশগ্রহণ এবং সিলেটবাসীর সম্মিলিত প্রচেষ্টায় সম্মানিত প্রশাসকের নেতৃত্বে সিলেটকে একটি সবুজ, পরিচ্ছন্ন, নিরাপদ, আধুনিক ও মডেল নগরী রূপান্তর করা সম্ভব।
1: সম্মানিত উপস্থিত সবাইকে ধন্যবাদ। ফাতেমা চৌধুরী, আপনাকে অসংখ্য ধন্যবাদ।

0: শ্রোতা বন্ধুরা, এই নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানের পাশেই স্থানীয়ভাবে আসরের নামাজের আজান দেওয়া হচ্ছে, সেজন্য সাময়িকভাবে এই সংবর্ধনা অনুষ্ঠান বন্ধ রয়েছে। এবং আজানের পরপরই আবারও যখন কার্যক্রম শুরু হবে, আমরা মঞ্চ থেকে এই নাগরিক সংবর্ধনা আপনাদেরকে প্রচার করে শোনাব। এবং আমরা আজকে আপনাদের জানিয়ে রাখতে চাই, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ সকালে সিলেটে এসছেন। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি এবং শাহপরান রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করেছেন, মূলত সেই উদ্দেশ্যে তিনি এসছেন। এবং তিনি আসার পর তাকে সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে নাগরিক সংবর্ধনা দেওয়া হচ্ছে নগর ভবন প্রাঙ্গণে। এবং বিপুল সংখ্যক নানা শ্রেণী পেশার মানুষ কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন, এবং মঞ্চে রয়েছেন সরকারের বেশ কয়েকজন মন্ত্রী, মাননীয় মন্ত্রী রয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক, তাকেও দেখতে পাচ্ছি, বিভিন্ন ধর্মের, বিভিন্ন গোত্রের, নানা শ্রেণী পেশার, নানা বয়সের মানুষ এখানে এসে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়েছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর আপাদমস্তক একজন শুদ্ধ রাজনীতিবিদ। আপনারা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, ঠিক সন্নিকটে আমরা যেখান থেকে এই অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছে, ঠিক সেখানে কিন্তু আসরের নামাজের আজান দেওয়া হচ্ছে মসজিদ থেকে। এবং এই কারণে এই ইয়েটি বন্ধ রয়েছে, সরাসরি সম্প্রচার যে কার্যক্রম এবং অনুষ্ঠানটি বন্ধ রয়েছে, স্থগিত হয়েছে। এবং আজানের পরপরে যখনই আবার শুরু হবে, আমরা বারবার বলছি আপনাদেরকে, সেটা সরকারি প্রচার করব। আপনারা জানেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর একজন তৃণমূল থেকে উঠে আসা জনবান্ধব এবং কর্মী বান্ধব, জনকল্যাণে নিয়ে আত্মনিবেদনের মধ্য দিয়ে তিনি হয়ে উঠেছেন রাষ্ট্রপতি বাংলাদেশে। এবং এক অনন্য অসাধারণ চারিত্রিক বৈশিষ্ট্য রয়েছে তার মধ্যে। তিনি মার্জিত ভাষায় কথা বলেন, তিনি চমৎকার ভাবে মানুষের সঙ্গে মিশেন, কর্মী বান্ধব এবং আপাত মস্তক একজন বাংলাদেশি। বাংলাদেশের স্বার্থ, বাংলাদেশের মানুষের স্বার্থকে প্রাধান্য দিয়ে তার যে রাজনৈতিক কর্মকাণ্ড তিনি পরিচালনা করেছেন, সেটি প্রতিফলিত হয়েছে। বিশেষ করে বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে আমরা দেখেছি এই মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের অন্যতম, বলা যায় বৃহত্তম, এবং বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রথমে ছিলেন ভারপ্রাপ্ত মহাসচিব, এবং পরে মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। এবং এই দায়িত্ব পালনে তিনি সর্বদা ছিলেন দলের প্রতি যেমন আস্থার ব্যক্তিত্ব, এবং তিনি তার কর্মকাণ্ডের মধ্য দিয়ে সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিতে পরিণত হয়েছেন। যে কারণে আমরা দেখেছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আজকের প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাসিত জীবন এবং দেশীয় নেত্রী বেগম খালেদা জিয়ার অন্তরীণ অসুস্থতার কারণে বিএনপির যে রাজনৈতিক কর্মকাণ্ড তাকে ঘিরেই পরিচালিত হতো, এবং তার নেতৃত্বেই এই দলের সকল কর্মসূচি পালিত হতো। এবং কেবলমাত্র বিএনপিরই নির্ভরযোগ্য ব্যক্তিতেই তিনি পরিচিত হননি, তিনি বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী প্রত্যেকটি রাজনৈতিক দলের যে জোট, যে অ্যালায়েন্স, সেই জোটেরও অন্যতম, বলা যায় একমাত্র নির্ভরশীল ব্যক্তিতে, সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিতে পরিণত হয়েছিলেন। এবং সেই কারণেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেদিন রাষ্ট্রপতি নির্বাচিত হন, আমরা দেখেছি জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে এক অভূতপূর্ব চমৎকার পরিবেশ বিরাজ করেছিল। বিরোধী দলীয় নেতা, বিরোধী দলীয় সদস্যরা তাকে জড়িয়ে শুভেচ্ছা জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে শুভেচ্ছা জানিয়েছেন, সরকার এবং বিরোধী দলের সবাই এই শুভেচ্ছা জানিয়ে তাকে বরণ করে নিয়েছেন। এটি একটি অনন্য রেকর্ড, এবং আমরা আশা করছি তাঁর নেতৃত্বের মধ্য দিয়ে বাংলাদেশের যে চলমান ইতিবাচক পরিবর্তনের ধারা আরও গতি পাবে, আরও জনকল্যাণের মধ্য দিয়ে সমৃদ্ধ হবে। শ্রোতা বন্ধুরা, আজান শেষে আমরা আবারও ফিরে যাচ্ছি অনুষ্ঠানে।
1: কর্পোরেশনের মাগরিবের আছরের নামাজের জন্য ব্যবস্থা করা আছে, আমরা কিছু সময়ের মধ্যে বিরতিতে যাব। তার আগে আমি আজকের আয়োজনে ডেকে নিচ্ছি অধ্যাপক ডাক্তার মোহাম্মদ জিয়াউর রহমান চৌধুরী, উপাচার্য সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়। অধ্যাপক ডাক্তার জিয়াউর রহমান চৌধুরী, সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করবার জন্য।
2: বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত প্রধান অতিথি মহামান্য রাষ্ট্রপতি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহোদয়, আজকের এই অনুষ্ঠানের সভাপতি, প্রশাসক সিলেট সিটি কর্পোরেশন, মন্ত্রিপরিষদের মাননীয় সদস্যবৃন্দ, মাননীয় সংসদ সদস্যগণ, সম্মানিত অতিথিবৃন্দ, উপস্থিত সুতরাং আসসালামু আলাইকুম। বক্তব্যের শুরুতেই আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধের সেই বীর শহীদদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা একটি স্বাধীন রাষ্ট্র পেয়েছি। একই সাথে চব্বিশের গণ অভ্যুত্থানের সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং যারা আহত হয়েছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করছি। মহামান্য রাষ্ট্রপতি, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আজকের এই মহান অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। সিলেটবাসীর স্বাস্থ্যসেবা, চিকিৎসা, শিক্ষা ও গবেষণা ক্ষেত্রে আজ একটি নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে। এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মূল লক্ষ্য হল মানসম্মত স্নাতক ও স্নাতকোত্তর চিকিৎসা শিক্ষা প্রদান, আধুনিক গবেষণা সুবিধা তৈরির মাধ্যমে চিকিৎসা বিজ্ঞানে নতুন জ্ঞান সৃষ্টি, দক্ষ চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মী তৈরি করে জাতীয় স্বাস্থ্যসেবার ঘাটতি পূরণ, সিলেট বিভাগের জনগণের জন্য উন্নত চিকিৎসা সেবা নিশ্চিতকরণ। বিগত সময়ে দেশের বিভিন্ন শহরে সঠিক পরিকল্পনা ছাড়াই বিভিন্ন স্বাস্থ্য স্থাপনা গড়ে তোলা হয়েছিল, যার অনেকগুলোই বর্তমানে অব্যবহৃত অবস্থায় পড়ে আছে। এরকম একটি ভবন মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আয়তায় এনে বিশেষায়িত হাসপাতাল হিসাবে দ্রুত চালু করার লক্ষ্যে আমরা কাজ করছি, যেখানে থাকবে বিশেষায়িত বহির্বিভাগ ও অন্তঃবিভাগ, থাকবে টেলিমেডিসিন ও রেফারেন্স ব্যবস্থা, যার মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের মানুষ সহজেই বিশেষজ্ঞ সেবা পাবে। দেশব্যাপী একটি কার্যকর ও সমন্বিত রেফারেল সিস্টেম আধুনিক স্বাস্থ্য ব্যবস্থার অপরিহার্য অংশ। সিলেট উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে 900 শয্যার বিপরীতে প্রতিদিন প্রায় 3000 রোগী ভর্তি হন, সে কারণে সীমিত জনবল দিয়ে অধিক সংখ্যক রোগীর সন্তুষ্টি অর্জন অনেক ক্ষেত্রেই কঠিন হয়ে যায়। একটি কার্যকরী রেফারেল সিস্টেম চালু হলে উপজেলা ও জেলা পর্যায়ে অনেক রোগীর চিকিৎসা সেবা নিশ্চিত করা সম্ভব হবে। অন্যান্য বিভাগের ন্যায় সিলেট বিভাগেও একটি বিশেষায়িত শিশু হাসপাতাল এবং 250 শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতাল প্রতিষ্ঠা করা বিশেষ প্রয়োজন। মহামান্য রাষ্ট্রপতি, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তার জন্য বর্তমান সরকারের প্রতি উপজেলায় 10 জন করে আনসার নিয়োগের সিদ্ধান্ত অত্যন্ত প্রশংসনীয় ও সময় উপযোগী। একই সঙ্গে কর্মস্থলে স্বাস্থ্যকর্মী ও রোগীদের নিরাপদ কর্মপরিবেশ তৈরিতে আমাদের সবাইকে আরও সচেষ্ট হতে হবে। এই জন্য স্বাস্থ্যকর্মী এবং সেবা প্রার্থী উভয়ের চাহিদা বিবেচনায় নিয়ে উপযোগী স্বাস্থ্য সুরক্ষা আইন এখন সময়ের দাবি। মহামান্য প্রধান অতিথি, বর্তমানে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স একটি মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি। নিবন্ধিত চিকিৎসক ছাড়া কেউ যাতে অ্যান্টিবায়োটিক প্রেসক্রিপশন করতে না পারেন সেদিকে বিশেষ গুরুত্ব দেওয়া প্রয়োজন। উপস্থিত সুধীজন, আমরা এমন একটি স্বাস্থ্য ব্যবস্থা চাই যেখানে চিকিৎসক ও রোগী উভয়ই নিরাপদ, চিকিৎসা হবে বৈজ্ঞানিক, রেফারেল হবে সুশৃঙ্খল, গবেষণা হবে নিয়মিত এবং স্বাস্থ্যসেবা কেন্দ্র হবে নাগরিকের ভরসার স্থল। সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় সেই পরিবর্তনের একটি গুরুত্বপূর্ণ অংশীদার হয়ে উঠবে এই প্রত্যয় ব্যক্ত করছি। মাননীয় রাষ্ট্রপতি, আপনার প্রতি আবারও আন্তরিক শুভেচ্ছা এবং আন্তরিক কৃতজ্ঞতা ও শ্রদ্ধা। উপস্থিত সকলের প্রতি শুভেচ্ছা। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।
3: ধন্যবাদ। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য প্রদানের জন্য আমন্ত্রণ জানাচ্ছি ডক্টর কামাল আহমদ চৌধুরী, সাবেক ডিন, সোশ্যাল সায়েন্স ফ্যাকাল্টি, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
4: মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় সভাপতি, মন্ত্রী, উপবিষ্ট বিশেষ অতিথিবৃন্দ ও উপস্থিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। মাননীয় রাষ্ট্রপতি, সিলেটের এই সুন্দর জায়গায় আপনাকে স্বাগত জানাচ্ছি অন্তরের অন্তঃস্থল থেকে। নৈসর্গিক সবুজ, চায়ের সুবাস এবং সুরমার করতান আর অতিথিপরায়ণ মানুষের ভালোবাসায় সমৃদ্ধ এই সিলেট আপনার অবস্থান হোক আনন্দময় ও স্মরণীয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি পদে আপনার অধিষ্ঠান আমাদেরকে গর্বিত করেছে। আপনি তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আস্থা অর্জন করে বিএনপির মতো একটি বিশাল দলের সাধারণ সম্পাদক পদে অধিষ্ঠিত হয়েছিলেন। দেশবাসীর পাশে থেকে দলের বিপদে আপদে একনিষ্ঠভাবে ভূমিকা পালন করে আপনি আমাদের সম্মান ও ভালোবাসা অর্জন করেছেন। এই ধারাবাহিকতায় আজকের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের পাশেও আমরা আপনাকে অবিচলভাবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে দেখেছি। তৃণমূলের রাজনীতি থেকে উঠে এসে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের পূর্ণ আস্থায় ও সকলের সম্মতিতে আপনি আজ রাষ্ট্রের সর্বোচ্চ পদে আসীন হয়েছেন। রাষ্ট্রপতি পদে আপনাকে নিয়ে কারো কোনো দ্বিমত ছিল না, কোনো সংশয় ছিল না। সংসদের রাষ্ট্রপতি নির্বাচনে আপনার বিজয়টি ছিল নিরঙ্কুশ, তা আমাদেরকে সাহস জুগিয়েছে, ভবিষ্যতে স্বপ্ন দেখাতে আমরা অনুপ্রাণিত হয়েছি। মহামান্য রাষ্ট্রপতি, বলা হয়ে থাকে সংসদীয় সরকার ব্যবস্থায় প্রেসিডেন্টের দায়িত্ব শাসন তান্ত্রিকভাবে সীমিত, কিন্তু দেশ ও জাতির সংকটকালে একজন প্রেসিডেন্ট সবচেয়ে প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। রাজনৈতিকভাবে প্রশিক্ষিত প্রেসিডেন্ট না হলে কি দুরবস্থার সৃষ্টি হয় 2006 সালে জাতি তা প্রত্যক্ষ করেছে। সেই অভিজ্ঞতা থেকে সঠিক মানুষের কাছে সঠিক দায়িত্ব ন্যস্ত করতে পেরে জাতি আজ নির্ভার। মাননীয় মহামান্য রাষ্ট্রপতি, মহামান্য রাষ্ট্রপতির অনুমতিক্রমে দেশের শিক্ষা বিষয়ে সামান্য দু একটি কথা বলতে চাই। বিগত দুই দশকে শিক্ষাক্ষেত্রে বহু পরীক্ষা নিরীক্ষা হয়েছে, ফলশ্রুতিতে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা আর ধ্বংসের দ্বার প্রান্তে। উচ্চশিক্ষার ক্ষেত্রে যারপর্ণাই দলীয়করণ হয়েছে, যার নেতিবাচক প্রভাব সমাজে পরিলক্ষিত হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি বর্তমান সরকার এখন থেকে উত্তরণের প্রাণান্তকর চেষ্টা চালাচ্ছে। সেই জায়গা থেকে বলতে চাই, দলীয় আনুগত্যকে প্রাধান্য না দিয়ে মনন, দক্ষতা, অভিজ্ঞতা ও সক্ষমতার সমন্বয়ে শিক্ষাক্ষেত্রে প্রদান হলে তা দেশ ও জাতির কল্যাণে আসবে। পরিশেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাসনকে কন্টেম্পোরারি ওয়ার্ল্ড বলা হয়ে থাকে, কমপ্লিট প্রোটোকল অফ গভর্নেন্স। তার জীবনে যে সততা, নিষ্ঠা, ন্যায়পরায়ণতা, নিয়মানুবর্তিতা, কৃচ্ছতা, মহানুভবতা, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা, বিবাদ মিটিয়ে ফেলার এবং সকলকে নিয়ে কাজ করার ইচ্ছা প্রত্যক্ষ করেছি, তা অসাধারণ। আজকের সামগ্রিক প্রশাসনে তা অনুসরণ করলে ব্যর্থ হওয়ার কোনো সুযোগই নেই। সবশেষে যারা এখানে আমাকে আসার জন্য সাহায্য করেছেন এবং প্রশাসক মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি আমাকে সুযোগ দেওয়ার জন্য, এবং আপনাদের সকলের কাছে সকলকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।
1: ধন্যবাদ ডক্টর কামাল আহমেদ চৌধুরী, সম্মানিত সুধীমণ্ডলী। এ পর্যায়ে 10 মিনিটের জন্য আসর নামাজের বিরতি, ১৫ মিনিটের জন্য আসর নামাজের বিরতি। আমাদের সিটি কর্পোরেশনের নিচতলায় নামাজের এবং ওজুর সমস্ত ব্যবস্থা আছে। সম্মানিত সুধীমণ্ডলী, যারা নামাজ পড়বেন সিটি কর্পোরেশনের নিচতলায় নামাজের ব্যবস্থা আছে। আমরা জাস্ট 4:55 আবার অনুষ্ঠান স্থলে ফিরে আসব। সম্মানিত
5: শ্রোতা বন্ধুরা, যেমনটি শুনেছেন আপনারা, এখানে এই নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে এখন পবিত্র আসরের নামাজের জন্য বিরতি ঘোষণা করা হয়েছে। বিরতির পরপরই আবার যখন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেওয়া এই নাগরিক সংবর্ধনা কার্যক্রমে শুরু হবে, আমরা তখন তা আবার সরাসরি সম্প্রচার করব। চলুন ততক্ষণ পর্যন্ত গান শোনা যাক।

0: শ্রোতা বন্ধুরা, পবিত্র আসরের নামাজের বিরতির পর নাগরিক সংবর্ধন অনুষ্ঠানটি আবারও শুরু হচ্ছে। আমরা এখন তা মঞ্চ
1: প্রভু প্রদানের জন্য আমন্ত্রণ জানাচ্ছি মাননীয় রাষ্ট্রদূত জনাব মুশফিকুল ফজল আনসারি। আমন্ত্রণ জানাচ্ছি জনাব মুশফিকুল ফজল আনসারি, মাননীয় রাষ্ট্রদূত।
2: বিসমিল্লাহির রহমানির রহিম। সিলেট সিটি কর্পোরেশন কর্তৃক আয়োজিত আজকের এই নাগরিক সম্বর্ধনার অনুষ্ঠানের সংবর্ধিত ব্যক্তিত্ব গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি, কাস্টোডিয়ান অফ সভরেন্টি, ডিফেন্ডার অফ দি নেশন অ্যান্ড গার্ডিয়ান অব দি কনস্টিটিউশন, সজ্জন রাজনীতিক মির্জা ফখরুল ইসলাম আলমগীর, উপস্থিত সিলেটের দুই কৃতিমন্ত্রী আব্দুল মুক্তাদির, আরিফুল হক চৌধুরী এবং মাননীয় সংসদ সদস্যবৃন্দ এবং সিলেটের সুধীরবৃন্দ, সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকের যে ব্যক্তিত্ব আমাদের মাঝে উপস্থিত আছেন, এই মঞ্চকে আলোকিত করে রেখেছেন, তার সম্পর্কে আপনারা সকলেই জানেন এবং অলরেডি আমি যা বলার
3: কথা বক্তারা সেটি বলে ফেলেছেন। তবে আমার ব্যক্তিগত ভালো লাগার বিষয়টি হলো এই যে তিনি রাষ্ট্রপতি হয়ে সিলেটে এসেছেন। তিনি যখন বাংলাদেশী জাতীয়তাবাদী রাজনীতির রজ্জুকে ধরে রাখার জন্য প্রাণপণ লড়ে গেছেন দেশ এবং দেশের বাইরে, তিনি যখন বিলেতে গিয়েছেন, তিনি যখন আমেরিকাতে গিয়েছেন, ইউরোপে গিয়েছেন, ঠিক তখন যিনি আমাকে তিনি যখন আমাকে আমার খোঁজ নিয়েছেন, আমাকে তার সাথী করেছেন, আজকে মহামান্য রাষ্ট্রপতি হওয়ার পরেও তিনি সেটি ভুলেননি এবং তিনি আমাকে সঙ্গে করে সিলেটে নিয়ে এসেছেন। সেই জন্য তার প্রতি আমি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি। আমাদের সিলেটের একটি ঐতিহ্য আছে, মাননীয় রাষ্ট্রপতি আপনি জানেন, আমরা সহনশীলতায় বিশ্বাসী। আমরা অনেকটা অন্যান্য অঞ্চলের চেয়ে আমরা একটু নিজেদের ভ্যানিটি ডিগনিটিটাকে একটু বেশি করে দেখি এবং আমরা এখানে সিলেটকে অনেকটা শান্তির জনপদ বলা হয়, অর্থাৎ এখানে কমিউনিয়াল হারমোনি যেটি সেটি অন্যান্য যে কোনো অঞ্চলের চেয়ে বেশি। তবে আজকের এই অনুষ্ঠানে আপনারা যারা সমবেত হয়েছেন এবং আমাদের সিলেটের মেয়র সুযোগ্য প্রশাসক আব্দুল কাইম চৌধুরী অত্যন্ত সুনিপুণভাবে এই অনুষ্ঠানটির আয়োজন করেছেন, কিন্তু আরও ভালো লাগতো আরও বেশি মানুষের অংশগ্রহণ যদি হতো, আরও বেশি স্টেক হোল্ডার্স এবং বড় পরিসরে যদি মহামান্য রাষ্ট্রপতির আয়োজন করা যেত তাহলে সকলেই সেখানে সমবেত হতে পারতেন এবং মানুষ তাদের প্রিয় মানুষটিকে সচক্ষে এক নজর দেখতে পারতেন। আপনাকে বহু মানুষ পছন্দ করে যারা রাস্তার দুপাশে দাঁড়িয়ে আপনাকে এক নজর দেখার জন্য অপেক্ষা করছে, কারণ বাংলাদেশের রাজনীতিতে একটি গুণগত পরিবর্তন রচনা করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বঙ্গবন্ধু খালেদা জিয়ার আস্থা এবং তারেক রহমানের নির্ভরতার প্রতীক আজকের মহামান্য রাষ্ট্রপতি। যাই হোক, আপনারা সকলে বক্তৃতা শুনেছেন, আরও শুনবেন, আমি আপনাকে স্বাগত জানাচ্ছি সিলেটের মাটিতে এবং আশা করছি আপনি বারবার সিলেটে আসবেন। আপনি যেমনটি বলছিলেন সিলেটকে আপনি খুব আপন ভাবেন, এই আপন জনপদটিকে আপনি আপন করে রাখবেন এবং আগলে রাখবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ।
4: ধন্যবাদ জনাব মুশফিকুল ফজল আনসারি, মাননীয় রাষ্ট্রদূত। সম্মানিত সুধী মণ্ডলী, এ পর্যায়ে বিশেষ অতিথির বক্তব্য রাখবার জন্য অনুরোধ জানাচ্ছি জনাব জি কে গৌজ, মাননীয় হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ। জনাব জি কে গৌজ এমপি।
5: বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বজন শ্রদ্ধ আমাদের প্রিয় অভিভাবক, দলের দুর্দিনে যিনি আমার মতো হাজার হাজার লক্ষ লক্ষ কর্মীর নিরাপত্তা নিশ্চিতে নিজের বুক পেতে দিয়েছিলেন, আজকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি শ্রদ্ধ মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যারের এই সিলেট সিটি কর্পোরেশন কর্তৃক আয়োজিত সম্বর্ধনা অনুষ্ঠান। সম্বর্ধনার মধ্যমণি আমাদের প্রিয় অভিভাবক শ্রদ্ধ মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আজকের সভার সভাপতি সিটি প্রশাসক কাইম চৌধুরী, মাননীয় মন্ত্রীবৃন্দ, মাননীয় সংসদ সদস্যবৃন্দ, মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে আমন্ত্রিত সফর সঙ্গীবৃন্দ, প্রজাতন্ত্রের কর্মকর্তাবৃন্দ, সুধীমণ্ডলী, সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সিলেট হযরত শাহজালাল শাহপরান সাহেবের পূর্ণভূমি, 360 আউলিয়ার পূর্ণভূমি, মহামান্য রাষ্ট্রপতি 255 ভোটে নির্বাচিত হওয়ার পরে নিজ জেলা ঠাকুরগাঁয়ে গিয়েছেন, তার পরবর্তী জেলা, পরবর্তী বিভাগ, পরবর্তী সফরের স্থান উনি সিলেটকে বেছে নিয়েছেন, সেই জন্য আমরা সিলেটবাসী গর্বিত। মহামান্য রাষ্ট্রপতি ওনার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে সিলেটের 4টি জেলা মহানগরের প্রতিটি জায়গায় উনি সশরীরে উপস্থিত হয়েছিলেন। উনি আমাদের প্রত্যেকটা জেলার নেতৃবৃন্দকে উনি নাম ধরে ডাকেন। এই যে আমাদের সাথে ওনার যে আত্মার আত্মীয়, এটা কোনোদিন মরণ ছাড়া আলাদা হবে না। আজকে মাননীয় মহামান্য রাষ্ট্রপতি, আপনি শুনেছেন, আপনি আজকে রাষ্ট্রের প্রধান, মহামান্য রাষ্ট্রপতি হয়েছেন, যতজন বক্তব্য দিয়েছেন, আমাদের এই সিক্স লেন রাস্তা থেকে শুরু করে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান, আমাদের স্বাস্থ্যখাতের সমস্যা সবাই তুলে ধরেছেন, সবাই বিশ্বাস করে আপনি সিলেটকে যেভাবে ভালোবাসেন, এখনো রাষ্ট্রের এই গুরুত্বপূর্ণ দায়িত্বে থেকে আপনি আমাদের সমস্যাগুলি সমাধানে অগ্রণী ভূমিকা পালন করবেন। আমি এই সিলেটের বিএনপির সাংগঠনিক সম্পাদক, আবার আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সিলেট এবং সুনামগঞ্জের উন্নয়নের দায়িত্ব, দেখভালের অতিরিক্ত দায়িত্ব দিয়েছেন, আমি পুরো সিলেটবাসীর পক্ষে আপনাকে সবিনয় অনুরোধ করব, যে সমস্ত সমস্যার কারণে আমরা কষ্ট পাচ্ছি, আমাদের মানুষ কষ্ট পাচ্ছে, বিগত 17টি বছর আওয়ামী লীগ আমাদের সাথে প্রতারণা করেছে, আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে, সেই জন্য এইবার জাতীয় সংসদ নির্বাচনে 19টি আসনের মধ্যে ধানের শীষ নিয়ে বিএনপির 18টি আসন সিলেটবাসী আমাদেরকে উপহার দিয়েছে, আমরা যেন সেটা ধরে রাখতে পারি। আপনি অভিভাবক হিসাবে আমাদের সিলেটের দিকে দায়িত্ব পালন করবেন সেই আশাবাদ ব্যক্ত করে আপনার উত্তরোত্তর সমৃদ্ধি দীর্ঘায়ু কামনা করে আমি আমার কথা শেষ করছি। সবাইকে ধন্যবাদ, বাংলাদেশ জিন্দাবাদ।
6: ধন্যবাদ জানাই জনাব জি কে ঘোষ এমপি, মাননীয় হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। এ পর্যায়ে বক্তব্য প্রদানের জন্য আমন্ত্রণ জানাচ্ছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আরিফুল হক চৌধুরী মহোদয়কে।
7: বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের সিলেটের জন্য এক অনন্য দিন। আজকের বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি সিলেটের শুভাগমন উপলক্ষে সিলেট সিটি কর্পোরেশন কর্তৃক আয়োজিত আজকের এই নাগরিক সম্বর্ধনার সম্মানিত সভাপতি সিটি প্রশাসক কাইয়ুম চৌধুরী, মঞ্চে উপস্থিত বাংলাদেশ সরকারের শিল্প বাণিজ্য ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এবং মহান জাতীয় সংসদের হুইপ সিলেটের সাংগঠনিক দায়িত্ব জনাব জি কে ঘোষ এবং আমাদের সকলের শ্রদ্ধেয় বাংলাদেশের ফার্স্ট লেডি, আমাদের সকলের শ্রদ্ধেয় ভাবি উপস্থিত বাংলাদেশের সিলেটের রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামরিক, বেসামরিক এবং সরকারি সকল পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, সুধী ব্যবসায়ীবৃন্দ, উপস্থিত সকলকে সিলেটবাসীর পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হিসাবে আজকে সিলেটে প্রথম, কিন্তু দীর্ঘ 17 বছর বিভিন্ন ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলনের জন্য তিনি সিলেটের প্রতিটি জেলায়, সিলেট বিভাগ প্রতিটি জেলায়, প্রতিটি উপজেলায়, প্রতিটি ইউনিয়নে উনি চষে বেরিয়েছেন এবং সিলেট বিভাগের মানুষ তাকে অত্যন্ত আপনজন হিসাবে আজ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং জনাব তারেক রহমানের ইচ্ছায় এবং আমাদের সকলের সংসদে সর্বোচ্চ ভোটে নির্বাচিত মহামান্য রাষ্ট্রপতি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমি আজকের এই ছোট পরিসরে মহামান্য রাষ্ট্রপতি এই সম্বর্ধনা আমাদের জন্য একটু কষ্ট। এখানে যতজন লোক আছে তার দশ গুণ লোক সিলেট শহরের রাস্তায় রাস্তায় দাঁড়িয়ে আছে। সিলেটের জনগণ আপনাকে বলে নাই, সিলেটের জনগণকে আজকে আমরা সেইভাবে তাদের খোরাক আমরা দিতে পারি নাই, এর জন্য আমরা সিলেটবাসীর কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি আপনাকে শুধু এইটুকু বলবো যে এই সিলেট বিভাগের সড়ক ও জনপথ মানে সড়ক বিভাগের অবস্থা সম্পর্কে আপনি ভালো করে অবহিত আছেন। সিলেটের বিমানবন্দর সম্পর্কে আমাদের দীর্ঘদিনের দাবি এবং বিশেষ করে আপনি সকল বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর, সেই হিসাবে বিশ্ববিদ্যালয়গুলোর সমস্ত বাস্তবস্থা সম্পর্কে আপনি অবহিত। সিলেট আমার নির্বাচনী এলাকা, জনতা গোয়ানঘাট কোম্পানিগঞ্জের লক্ষ লক্ষ শ্রমিক আজকে এখনো বেকার, পাথরকুয়ারি সহ বিভিন্ন মহল বন্ধ রয়েছে। সিলেটের যোগাযোগ ব্যবস্থা থেকে শুরু করে সামগ্রিক ব্যাপারে আমার মনে হয় মানুষ যে প্রত্যাশা করে বাংলাদেশে কোনো বিভাগে সর্বোচ্চ সংখ্যক সদস্য দিয়ে নির্বাচিত করে সংসদে পাঠিয়েছে, ১৯টি সিটের মধ্যে ১৮টি সিট বিএনপির পক্ষে আই সিলেট বিভাগের জনগণ রায় দিয়েছে। সেই রায়ের প্রতি সম্মান দেখিয়ে জনগণের প্রত্যাশা, এবং আমাদের সঙ্গে আরেকজন ভাই আছেন, তিনিও আমাদের সঙ্গে আছেন, আর আমাদের জকিগঞ্জ কানাইঘাটের সংসদ সদস্য মোল্লা সাহেব, আমি বিশ্বাস করে আমরা ১৯ জন আছি, মানুষ বিশ্বাস করে আমাদেরকে ভোট দিয়েছে। এই বিভাগের মানুষের যে প্রত্যাশা দেশে এবং বিদেশে প্রবাসীদের, সেই প্রত্যাশা পূরণে আপনি সর্বাধ অতীতও করেছেন, আগামীতে ইনশাআল্লাহ বলিষ্ঠ নেতৃত্ব দেবেন সেই প্রত্যাশা রইল। এবং আজকে আপনি কথা দিয়ে যান আমাদের খোরাক বড় নাই, আপনি কবে আসবেন সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠ কিংবা রেজিস্ট্রারি মাঠে, সিলেট বিভাগের মানুষ আপনাকে কিভাবে মর্যাদা দেয় সেদিন আপনি দেখবেন। সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি, আল্লাহ হাফিজ।
8: ধন্যবাদ জনাব আরিফুল হক চৌধুরী, মাননীয় মন্ত্রী, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, সম্মানিত সুধী মন্ডলী। এ পর্যায়ে আহ্বান জানাচ্ছি বিশেষ অতিথির মূল্যবান বক্তব্য রাখবার জন্য জনাব খন্দকার আব্দুল মুক্তাদির এমপি, মাননীয় মন্ত্রী, বাণিজ্য মন্ত্রণালয়, বস্ত্র এবং পাট মন্ত্রণালয় এবং শিল্প মন্ত্রণালয়। সম্মানিত সুধী মন্ডলী, মাননীয় মন্ত্রী,
9: বিসমিল্লাহির রহমানির রহিম, আজকে খুশির দিন, খুব বেশি দিন আগে না এরকম একদিন এই সিলেট সিটি কর্পোরেশন আয়োজন করবে আর সুধী সমাবেশ দিব আমরা আমাদের রাষ্ট্রপতিকে, এটি মনে হতো একটা সারিয়াল কিছু একটা, অবাস্তব কিছু একটা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের মেহরবানি এতই বেশি যে আল্লাহ অনেক আপাত দৃষ্টিতে অসম্ভব জিনিসকে সম্ভব করে তোলেন। এই এখান থেকে বেশি দূরে না সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে আমরা একটা বিভাগীয় সমাবেশ করেছিলাম। সম্ভবত সিলেটের ইতিহাসে এবং বাংলাদেশে তখন যতগুলি বিভাগীয় সমাবেশ হয়েছিল, যদিও সিলেট বিভাগ ছোট মাত্র ৪টা জেলা, বাংলাদেশের কোনো বিভাগীয় মহাসমাবেশে এত মানুষ হয় নাই, সারা সিলেট শহর জুড়ে সমাবেশ ছিল সেদিন। তো সেই বহু বহু স্মৃতি এখনো তাজা। আজকে যাকে আমরা, যার উপলক্ষে আমরা এখানে একত্রিত হয়েছি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি, আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন প্রিয়জন, যার নেতৃত্বে দীর্ঘ প্রায় ১২-১৪ বছর আমরা মাঠে আন্দোলন করেছি, এবং একটা সময় এরকম মনে হয়েছে যে এই যাত্রার কোনো শেষ নাই, এটা মনে হয় অনন্তকাল চলতেই থাকবে। সেই রকম পরিস্থিতিতেও যিনি হাল ছেড়ে দেন নাই, নেতাকর্মীদের ভরসার স্থানে ছিলেন, আমাদের সেই পরম শ্রদ্ধেয় ব্যক্তিত্ব জনাব মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজকে আমাদের মধ্যে উপস্থিত রাষ্ট্রপতির সহধর্মিণী, আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় ভাবী, উপস্থিত প্রবাসী কল্যাণ ও শ্রম মাননীয় মন্ত্রী জনাব আরিফুল হক চৌধুরী, জাতীয় সংসদের হুইপ জনাব জি কে ঘোষ, মাননীয় সংসদ সদস্যবৃন্দ, অন্যান্য সরকারি কর্মকর্তাবৃন্দ, সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। বাংলাদেশের ইতিহাসে গত 15-16 বছর একটা খুবই জটিল একটা সমীকরণের সময়। সেই সময়ের একটা বড় অংশ প্রধানতম রাজনৈতিক দল, যেটি মানুষের আশা ভরসার স্থল, তার প্রধানকে একসময় জেলে দেয়া হলো। দ্বিতীয় প্রধান, যিনি কার্যত দলের নেতৃত্ব তুলে নিলেন বা যার হাতে সমর্পিত হলো, তার দেশে আসার সুযোগ নাই। তারই প্রত্যক্ষ নেতৃত্বে আমরা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, কিন্তু মাঠে যার চেহারা দেখে, অবয়বের দেখে আমরা অনুপ্রাণিত হতাম, যার প্রত্যক্ষ নেতৃত্বে দলটি পরিচালিত হতো, তিনি আজকের মহামান্য রাষ্ট্রপতি। নির্বাচন পার হওয়ার পরে এখন তো সামনের দিকে তাকানোর সময়, এবং সামনের দিকে মানুষের প্রত্যাশা আমাদের উপর পাহাড় প্রমাণ, এবং সঙ্গত কারণেই পাহাড় প্রমাণ প্রত্যাশা, কারণ মানুষ বিনিময় চায়, রিটার্ন চায়। এত আশা ভরসা করে, এত সংগ্রাম করে, এত মানুষের প্রাণের বিসর্জনের মাধ্যমে, গুম হওয়ার মাধ্যমে, বহু পরিবার ধ্বংস হওয়ার মাধ্যমে, আমাদের অনেক ছোট ভাইদের চোখ হারানোর বিনিময়ে আজকে আমরা এই জায়গাতে এসেছি। তো মানুষের প্রত্যাশা তো থাকবেই। দায়িত্ব নেয়ার পরে সারা দেশের মতো সিলেটের প্রতিনিধি হিসাবে আমরাও সিলেটের উন্নয়নের জন্য সচেষ্ট হয়েছি। এই কথাটা তুললাম এই জন্য, সিলেট বিভাগের গ্রামীণ রাস্তাঘাটের মধ্যে একটা আমূল পরিবর্তন আনার জন্য আমরা এই সরকার 5,326 কোটি টাকার একটা প্রকল্প হাতে নিয়েছে। আজকের রাষ্ট্রপতি যখন স্থানীয় সরকার মন্ত্রী, ওনাকে আমি একটা ডিও দিয়েছিলাম, সাথে সাথে সেই ডিওটি তিনি সংশ্লিষ্ট জায়গায় ওনার নির্দেশ সহ পাঠিয়ে দিয়েছিলেন। তার ফলশ্রুতি হচ্ছে আজকে একনেকে উঠার অপেক্ষায় এই প্রকল্পটি, হয়তো আগামী 16 তারিখ একনেকে না উঠলেও পরবর্তী একনেকে উঠবে, এবং এই শীতেই সিলেট বিভাগের মাননীয় সংসদ সদস্যরা যার যার এলাকায় গ্রামীণ রাস্তাঘাট বিপুলভাবে কর্মযোগ্য শুরু করতে পারবেন। একইভাবে আজকের মহামান্য রাষ্ট্রপতি স্থানীয় সরকার মন্ত্রী থাকা অবস্থায় এই সিলেট সিটি কর্পোরেশনের দীর্ঘদিনের একটা দুঃখ, জলাবদ্ধতা নিরসনের জন্য 4,000 কোটি টাকার একটা প্রকল্প আমরা হাতে নিয়েছি। একইভাবে তার হাত বেয়ে সেটি এখন একনেকে আছে, এবং আমাদের জিওবির ফান্ডও ইতিমধ্যে স্যাংশন হয়েছে, সেই কাজটিও ইনশাল্লাহ আমরা শুরু করব আশা করি এই শীত থেকে। আমাদের আগের দুই একজন বক্তব্যের সময় দুঃখ প্রকাশ করে গিয়েছেন সিলেট সিক্স লেনের রাস্তাটি অপরিকল্পিতভাবে শুরু হয়েছে গত সরকারের সময়, কারণ জমি অধিগ্রহণ হয় নাই কিন্তু রাস্তার কাজ শুরু হয়েছে, সেই সমস্ত ঝামেলা আমরা কাটিয়ে উঠেছি। এখন 2-3টি গ্রুপ ব্যতীত বাদবাকি জায়গায় পূর্ণ উদ্যমে কাজ চলছে, এবং ইনশাল্লাহ 28-এর মধ্যে এই রাস্তা আমরা সম্পন্ন করব ইনশাল্লাহ। আজকের মহামান্য রাষ্ট্রপতি যখন ক্যাবিনেটে ছিলেন, তারই উপস্থিতিতে ক্যাবিনেট আখাউড়া থেকে সিলেট পর্যন্ত রেল লাইনের ডুয়েল গেজ লাইনের জন্য নীতিগত অনুমোদন দিয়েছেন, সেটি এখন দরকষাকষির পর্যায়ে আছে। আমরা আশা করি দরকষাকষি সম্পন্ন হয়ে গেলে সেটি আমরা প্রকল্প বাস্তবায়নের পথে যাব। এবং একই সময়ে আমরা সিলেট চিটাগং রেল লাইনের কাজও সম্পন্ন করব। সিলেট চিটাগং পুরোটি শেষ করতে হবে না, যে অংশটা বাকি থাকে সিলেট ঢাকা এবং ঢাকা চিটাগংয়ের মধ্যবর্তী, সেই গ্যাপটা আমরা কভার করব, সিলেট চিটাগংও একসাথে হবে। আর সিলেট ঢাকা সড়ক যতদিনে সম্পন্ন হবে, একই সময়ে সিলেট চিটাগং সড়কও একই মাত্রায় একই গ্রেডের একটি সড়ক সম্পন্ন হবে ইনশাল্লাহ। আমি উন্নয়নের ফিরিস্তিতে যাব না, আজকে মহামান্য রাষ্ট্রপতি আমাদের মধ্যে এসেছেন, আমাদের অত্যন্ত খুশির দিন। তার উপস্থিতি মানুষের প্রত্যাশা, ন্যায়ের জন্য সংগ্রাম এবং অধ্যবসায় থাকলে, ধৈর্য থাকলে, দেশপ্রেম থাকলে যে একটি যৌক্তিক পরিণতিতে, কঠিন আন্দোলনে একদিন যৌক্তিক পরিণতিতে পৌঁছায়, মহানন্দ রাষ্ট্রপতির শারীরিক উপস্থিতি সেটারই সাক্ষী, সেটার প্রমাণ। তার নেতৃত্বে এই সরকার আগামী দিনে মানুষের আকাঙ্ক্ষা পূরণের জন্য যতটুকু পরিশ্রম করা লাগে ততটুকুই করবে। আর আপনারা দোয়া করবেন যেন মহামান্য রাষ্ট্রপতির নেতৃত্বাধীন, ইনিই তো রাষ্ট্রের প্রথম ব্যক্তি, তার রাষ্ট্রপতি থাকাকালীন এই সরকার যেন মানুষের প্রত্যাশার হক যথাযথভাবে আদায় করতে পারে, সেজন্য আপনাদের দোয়া চাই। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।
6: ধন্যবাদ জানাই। এ পর্যায়ে সভাপতির বক্তব্য প্রদানের জন্য আমন্ত্রণ জানাচ্ছি জনাব আব্দুল কাইয়ুম চৌধুরী, সম্মানিত প্রশাসক, সিলেট সিটি কর্পোরেশন।
10: বিসমিল্লাহ রহমান রহিম। পরম শ্রদ্ধেয় মহামান্য রাষ্ট্রপতি, মন্ত্রিপরিষদের সদস্যবর্গ, সংসদ সদস্যবৃন্দ, জাতীয় সংসদের হুইপ, সামনে উপস্থিত সুধীমণ্ডলী, সরকারি উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ, সকলকে সিলেট সিটি কর্পোরেশনের এবং সিলেটের সর্বস্তরের নাগরিকের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ। মহামান্য রাষ্ট্রপতি, দীর্ঘ রাজনৈতিক জীবনে যারা আপনার সান্নিধ্যে কাজ করার সৌভাগ্য পেয়েছে আমি তাদেরই একজন, আর এই জন্য নিজেকে সত্যিকার অর্থে ভাগ্যবান মনে করি। রাজনৈতিক ও ব্যক্তি জীবনে আপনার কাছ থেকে যে স্নেহ ভালোবাসা পেয়েছি তা ভাষায় প্রকাশ করার মতো নয়। আজও মনে পড়ে সেই দুর্বিষহ দিনগুলোর কথা, যখন রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে গিয়ে মামলার শিকার হয়েছি। একবার রাজনৈতিক কর্মসূচি চলাকালে গুরুতর অসুস্থ হয়ে পড়ি, ঠিক তখনই আপনি আপনজন হিসাবে, একজন বড় ভাই হিসাবে, আমার মতো একজন কর্মীর পাশে দাঁড়িয়েছিলেন। আপনি নিজে চিকিৎসার খোঁজখবর রাখতেন এবং সুচিকিৎসার ব্যবস্থা করেছিলেন। জীবনে সেই সংকটময় মুহূর্তে আপনি যেভাবে পাশে ছিলেন তা আমি কোনোদিন ভুলব না। আজ আপনাকে রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক আসনে অধিষ্ঠিত দেখে যে আনন্দ, যে গর্ব অনুভব করছি তার সঙ্গে মিশে আছে সেই না বলা কৃতজ্ঞতা, যার শেষ নাই, যে কোনোদিন ফুরাবে না। প্রিয় মহামান্য রাষ্ট্রপতি, আজকের এই গর্বোজ্জ্বল নাগরিক সম্বর্ধনা অনুষ্ঠানে আপনার সরব উপস্থিতি এবং সিলেটের নাগরিক সমাজের পক্ষ থেকে আমরা সিলেট সিটি কর্পোরেশন আপনাকে পেয়েছি, এইটা একটি দুর্লভ ঘটনা। আমি বিশ্বাস করি এই সিলেটের উন্নয়নে আমার পূর্বসূরী মাননীয় মন্ত্রীবর্গ এবং যারা বক্তা ছিলেন, যে কথাগুলো বলছেন সেই বিষয়গুলো অনুধাবন করে সিলেট নগরীকে একটি আধুনিক নগরী, যেটি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সিলেটে এসে বলেছিলেন গ্রিন সিটি এবং ক্লিন সিটি হিসেবে প্রতিষ্ঠা করা, সেই স্বপ্ন বাস্তবায়নে আপনি আমাদেরকে অন্তত দিক নির্দেশনা দিবেন। এই নগরীতে বাণিজ্য মন্ত্রী নিজেও এই নগরীর সংসদ সদস্য, তিনিও বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড, অনেক কর্মকাণ্ড বাস্তবায়ন করছেন, পাশাপাশি আমার পূর্বসূরী যিনি এই নগরীর এক সময় বারবার নির্বাচিত মেয়র ছিলেন, তিনিও এই নগরীর জন্য কাজ করছেন। আশা রাখি এই নগরী আমরা আগামী দিন আরও সুন্দর সমৃদ্ধশালী গ্রিন নগরী হিসাবে আমরা দেখতে পাব। মহামান্য রাষ্ট্রপতি, পরিশেষে সিলেট বিভাগবাসীর পক্ষ থেকে আবারও আপনাকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা। আপনার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং সর্বাঙ্গীন সাফল্য কামনা করি। আপনার সুদৃঢ় প্রজ্ঞা ও নেতৃত্ব বাংলাদেশ টেকসই উন্নয়নের পথে আরও বহুদূর এগিয়ে যাবে তা প্রত্যাশা করি। আজকে আমি আমাদের অত্যন্ত প্রিয় মহামান্য রাষ্ট্রপতির সহধর্মিনী, যিনি আমরা বাবি বলে সম্বোধন করতাম, তিনিও আমাদের এই সম্বর্ধনা সভায় যুক্ত হয়েছেন, তাকেও আমরা সম্বর্ধিত করছি এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য। সিলেট সিটি কর্পোরেশন পক্ষ থেকে তাকেও কৃতজ্ঞতা জানিয়ে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।
6: বক্তব্যের জন্য ধন্যবাদ জানাই জনাব আব্দুল কাইম চৌধুরী, সম্মানিত প্রশাসক, সিলেট সিটি কর্পোরেশন। এ পর্যায়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহোদয়কে মানপত্র প্রদান করছেন জনাব আব্দুল কাইম চৌধুরী, প্রশাসক, সিলেট সিটি কর্পোরেশন, এবং জনাব মোহাম্মদ রেজাই রফিন সরকার, প্রধান নির্বাহী কর্মকর্তা, যুগ্ম সচিব, সিলেট সিটি কর্পোরেশন। মহামান্য রাষ্ট্রপতির প্রতি সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এই সম্মাননা আমাদের শ্রদ্ধা ও ভালোবাসার প্রতীক হয়ে থাকবে।
8: শ্রদ্ধা অতিথিবৃন্দ, এবার সেই মহেন্দ্রক্ষণ। এ পর্যায়ে সবিনয় অনুরোধ জানাচ্ছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহোদয়কে তাঁর প্রধান অতিথির অভিভাষণ প্রদানের জন্য। সম্মানিত সৌধিমণ্ডলী, মহামান্য রাষ্ট্রপতি,
10: বিসমিল্লাহির রহমানির রহিম, আমি প্রথমেই পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে অশেষ শুকরিয়া আদায় করতে চাই যে আল্লাহ তাআলা অশেষ রহমতে আমি আজকে এই হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাই, হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইয়ের অসংখ্য অলিয়াউলার পবিত্র স্মৃতিধন্য সিলেটের পুণ্যভূমিতে আসবার সুযোগ পেয়েছি এবং সিলেট সিটি কর্পোরেশনে আয়োজিত আজকের এই অনুষ্ঠানে আমি আপনাদের সঙ্গে কিছু কথা বলার সুযোগ পেয়েছি, সেজন্য আমি অত্যন্ত কৃতজ্ঞ। আমি সিটি কর্পোরেশনকে সেজন্য আন্তরিক ধন্যবাদ জানাই। আজকের এই অনুষ্ঠানে বিশেষ অতিথি আছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মানিত মন্ত্রী জনাব আরিফুল হক চৌধুরী এমপি, বাণিজ্য মন্ত্রণালয়, বস্ত্র পাট মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়ের সম্মানিত মন্ত্রী জনাব খন্দকার আব্দুল মুক্তাদির এমপি, এবং জাতীয় সংসদের সম্মানিত হুইপ জনাব জি কে গৌস, রাষ্ট্রদূত জনাব মুশফিক ফজল আনসারি, সম্মানিত সংসদ সদস্যবৃন্দ, সিলেটের সর্বস্তরের নাগরিকবৃন্দ, ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যবৃন্দ, সাংবাদিকবৃন্দ এবং আমার প্রিয় সিলেটবাসী, আসসালামু আলাইকুম। সিলেট আমার কাছে অত্যন্ত প্রিয় একটা জায়গা, আমি যখনই সুযোগ পাই আমি সিলেটে আসি। আসি দুটো কারণে, একটা হচ্ছে যে আমাদের সেই অত্যন্ত শ্রদ্ধেয় এবং আমাদের যে দুজন এখানে আছেন আউলিয়া তাদেরকে শ্রদ্ধা জানাতে, আর আপনাদের সান্নিধ্য পেতে। কারণ আমি সিলেটে যতবার এসেছি, সিলেটের বিভাগের বিভিন্ন জেলায় বিভিন্ন এলাকায় আমি গিয়েছি, আপনাদের যে উষ্ণ আতিথেয়তা আমি পেয়েছি, চরম দুর্দিনের সময়ও আপনারা আমাদের পাশে ছিলেন, আমার পাশে ছিলেন, সেই জন্য আপনাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রিয় ভাই ও বোনেরা, আমি ঠিক আগে যেভাবে কথা বলতাম আপনাদের সঙ্গে একজন রাজনৈতিক দলের নেতা হিসাবে, কর্মী হিসাবে, এখন তো সেভাবে কথা বলতে পারি না, কারণ আমি আপনার শপথ নিয়েছি যে আমি আপনার সম্পূর্ণ দল নিরপেক্ষভাবে আমি কাজ করব, সেটা কথা বলব। আমি বিশ্বাস করি যে এই কাজটি কঠিন হলেও এটা আমি করার চেষ্টা করব, কারণ বাংলাদেশের সকল মানুষকে নিয়েই তো আমাদের কাজ, সেটা দল মত নির্বিশেষে এবং বর্ণ গোষ্ঠী সকলের ঊর্ধ্বে উঠে কাজ করাটাই আমাদের মূল কাজ বলে আমি মনে করি। আমরা যে সিলেটে এসেছি, এই সিলেট নিজেই অত্যন্ত গর্বিত একটি জায়গা, কারণ এখানে যাদের জন্ম হয়েছে, যারা বিভিন্ন সময়ে দেশকে নেতৃত্ব দিয়েছেন, জাতিকে নেতৃত্ব দিয়েছেন, তারা আপনাদের অনেক গর্বিত সন্তান।
5: আপনাদের বিখ্যাত হাসান রাজা, রাধারমণ দত্ত, সুফি শীতলং শাহ, শাহ আব্দুল করিমের বরমী সৃষ্টি সম্ভার, হেমাঙ্গ বিশ্বাসের গণসঙ্গীত, সৈয়দ মুস্তফা আলীর অনন্য সাহিত্যকর্ম এবং মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এম এ জি ওসমানের মতো কৃতি ও গৌরবময় ব্যক্তিত্ব এবং অ্যাডমিরাল এম এ জি ওসমানি, দুঃখিত অ্যাডমিরাল এম কে খান, এম এস খান, তিনিও আপনাদেরই সন্তান। আরও একটি বড় আপনারা সম্মান আপনাদের আছে যে আজকের প্রধানমন্ত্রী আপনাদেরই হচ্ছেন পরম আত্মীয়। এখানে বৈষ্ণব সাধক ও ভক্তি আন্দোলনের মহান পুরুষ শ্রী চৈতন্যের পারিবারিক শিকড়ও এই সিলেটেই। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আপনাদের মনে থাকার কথা অনেকেই জানেন যে তিনি সেক্রেটারি কমান্ডার হিসাবে, তিনি এবং আজকের স্পিকার মেজর হাফিজ তার নেতৃত্বে, তাদের নেতৃত্বে সিলেট সেদিন পাক হানাদার বাহিনী মুক্ত হয়েছিল। তারা যুদ্ধ করে পরাজিত করেছিলেন এই এলাকায় পাক সেনানায়ক সেনানায়কদেরকে। আমি আজকে অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে স্মরণ করব আমাদের অর্থমন্ত্রী এম সাইফুর রহমান সাহেবকে, যিনি এই সিলেটের উন্নয়নের রূপকার ছিলেন, কাজ করেছেন দীর্ঘকাল ধরে এবং আরো অনেকেই করেছেন, কিন্তু তার স্মৃতি আমাদের সবসময় মনে রাখতে হবে। সেই সঙ্গে আরেকজনকে আমি ভারাক্রান্ত হৃদয়ে অত্যন্ত কষ্টের সঙ্গে স্মরণ করতে চাই, আমাদের গণতন্ত্রের একজন বীর সেনানী, তিনি অনেকদিন আগে আমাদের মাঠ থেকে হারিয়ে গেছেন, নিখোঁজ হয়ে গেছেন। তার সহধর্মিনী আমাদের অত্যন্ত প্রিয় লুনা ভাবি, তিনি সামনে বসে আছেন, এটাও আমাদের গর্ব যে তার মতো একজন সাহসী নির্ভীক তেজি নেতা আপনাদের এই সিলেটের সন্তান ছিলেন। সিলেটের একটা নিজস্ব সংস্কৃতি আছে, সেই সংস্কৃতিটা সম্পূর্ণ আলাদা, একটা আইডেন্টিটি আছে তার আলাদা। সেই সংস্কৃতি হচ্ছে আপনাদের মণিপুরী সহ ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংস্কৃতি দ্বারা, আপনাদের নিজেদের সংস্কৃতির দ্বারা। সিলেটের চা বাগান শুধু আমাদের বাংলাদেশে নয়, সারা পৃথিবীতে খ্যাত, সেই জন্য এই সিলেট অনেক বেশি সামনে এগিয়ে আছে। আরেকটি বিষয় যেটা না বললে একেবারেই অন্যায় করা হবে, সিলেটের প্রবাসী সমাজ, যে প্রবাসী সমাজ শুধু সিলেটের অর্থনীতি নয়, বাংলাদেশের অর্থনীতি তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রাখছে সব সময়। আমরা সিলেটকে সবসময় ভিন্নভাবে দেখি, দেখি এই জন্যে যে সিলেটের মানুষ তারা একদিকে যেমন অতিথিপরায়ণ শান্তিপ্রিয়, অন্যদিকে কিন্তু আবার একই সঙ্গে তারা যে কোনো অন্যায়ের প্রতিবাদ করে সবসময়। এবং অতীতে আমরা সবসময় দেখেছি যে গণতন্ত্রের জন্য সিলেট অনেক অনেক ত্যাগ স্বীকার করেছে। আপনাদের এখানে পর্যটনের বিপুল সম্ভাবনা রয়েছে, আপনাদের পাহাড়, নদী, ঝর্ণা, চা বাগান, বন, হাওর সব মিলিয়ে সিলেট বাংলাদেশের অন্যতম একটা প্রধান পর্যটন অঞ্চল। কিন্তু আমার মনে হয় যে এটাকে ডেভেলপ করার আরও সুযোগ রয়েছে। আজকে যারা প্রবাসে আছেন, যারা যথেষ্ট যোগ্যতা আছে তাদের এই ইনভেস্ট করার, তারা যদি আরও এগিয়ে আসেন তাহলে এখানে আমাদের পর্যটন শিল্প সিলেটে অনেক বেশি উন্নত হয় বলে আমি বিশ্বাস করি। এখানে মৎস্য চাষের বড় সুবিধা আছে, আপনাদের হাওরগুলোতে অনেক বেশি সুবিধা আছে, এবং এখানে যে মিনারেলস আছে সেগুলো দিয়ে আপনাদের এখানে শিল্প গড়ে উঠতে পারে, অনেক বড় বড় শিল্প গড়ে উঠতে পারে। প্রবাসীদের বিনিয়োগ, জ্বালানি, কৃষি প্রক্রিয়া শিল্প, চা শিল্প, পর্যটন, কৃষি, মৎস্য, গ্যাস, তথ্য প্রযুক্তি, ক্ষুদ্র উদ্যোক্তাদের সমন্বিতভাবে এগিয়ে নিতে হবে। গতকালই পাকিস্তানের হাই কমিশনার, তিনি আমার সাথে দেখা করতে এসেছিলেন, তিনি বললেন যে তিনি কয়েকদিন আগে সিলেটে এসেছিলেন, চা এখান থেকে নিয়ে যাবেন, অর্থাৎ তারা আমদানি করবে, আমাদের এখান থেকে চা রপ্তানি করবে। তো এটা কোঅর্ডিনেট করা দরকার, আমাদের মাননীয় মন্ত্রী আছেন যিনি দায়িত্বে আছেন, আমি বিশ্বাস করি
11: যে তিনি অত্যন্ত যোগ্য একজন মানুষ। আমরা অত্যন্ত ভাগ্যবান যে তার মতো একজন যোগ্য বাণিজ্য মন্ত্রী আমরা পেয়েছি, যার নেতৃত্বে বাংলাদেশের বাণিজ্য সামনের দিকে যাবে। আপনাদের আরেক সন্তান যিনি আরও একইভাবে যোগ্য, হচ্ছে আপনাদের আরিফ সাহেব, যিনি দীর্ঘদিন সিটি কর্পোরেশনের মেয়র ছিলেন, এখন তিনি একটা বড় কাজ দায়িত্ব পেয়েছেন, তা হচ্ছে প্রবাসী কল্যাণ এবং একই সঙ্গে আপনার বিদেশে শ্রমিকদেরকে পাঠানোর ব্যাপারে যে কাজ। এবং আমি জানি ইতিমধ্যে তিনি অনেক ব্রেক থ্রু করেছেন, অনেক ভালো ভালো দেশগুলোর সঙ্গে যাদেরকে যারা আপনার এই শ্রমিক নেয় দেন, যারা কাজ করেন, যারা বাংলাদেশ থেকে এই শ্রমিক নিয়ে যেতে চায়, তাদের যারা বন্ধ হয়ে গিয়েছিল সেগুলো তিনি অনেকগুলো আবার খোলার চেষ্টা করেছেন, অনেকগুলো সফল হয়েছেন, এবং আমি বিশ্বাস করি যে এই খাতটা অনেক এগিয়ে যাবে। সুতরাং যে দুটো প্রধান মন্ত্রণালয় যেটা কাজ করে আপনাদের এলাকার জন্য অনেক উন্নয়ন বয়ে নিয়ে আসতে পারে, সে দুটোই কিন্তু আপনাদের হাতে বলছে আমি বিশ্বাস করি। আর পার্লামেন্টে আছে আমাদের গৌস, সে তো একদম ত্যাগই একজন নেতা, সেও ইনশাআল্লাহ সামনের দিকে বহুদূর এগিয়ে নিয়ে যেতে পারবে। আপনাদের এই সিলেটে আমি বহুবার এসেছি, আমার বারবার করে মনে পড়ে সেই দিনগুলোর কথা যখন আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে এখানে সমাবেশ করেছি, লং মার্চ করেছি, এবং পরবর্তীকালে আমরা আপনাদেরকে সঙ্গে নিয়ে এখানে আমরা লং মার্চ করেছি, সেমি করেছি গণতন্ত্রের জন্য। আজকে 15ই সেপ্টেম্বর, 15ই সেপ্টেম্বর আন্তর্জাতিকভাবে গণতন্ত্র দিবস পালন হচ্ছে, এই দিনটিতে আজকে আমি আপনাদের সামনে কথা বলতে পারছি, সেই জন্য দুই একটি কথা আমাকে অবশ্যই বলতে হবে। আজকে বহু ত্যাগ তিতিক্ষার বিনিময়ে, রক্তপাতের বিনিময়ে, আমাদের সন্তানদের প্রাণের বিনিময়ে আমরা একটা ফ্যাসিস্ট সরকারকে সরিয়ে দীর্ঘকাল লড়াই করে একটা গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হয়েছে, আমরা একটা গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার একটা সুযোগ পেয়েছি। আজকে একটা নির্বাচন হয়েছে, অত্যন্ত গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে আন্তর্জাতিকভাবে। নির্বাচনের মধ্য দিয়ে আমাদের নেতা জনাব তারেক রহমান তার নেতৃত্বে এখানে একটা সরকার গঠন হয়েছে, এই সরকার চেষ্টা করছে অতি দ্রুততার সঙ্গে দেশকে কি করে সে একটা ভগ্নস্তূপ থেকে আবার জাগিয়ে তোলা যায়। আমি প্রায়ই আপনাদের বলতাম যে আমরা যারা বাংলাদেশে গণতন্ত্রের পক্ষে কাজ করি তারা অনেকটা আপনার সেই ফিনিক্স পাখির মতো ধ্বংস হয়ে যায়, সেই ধ্বংসস্তূপকে আবার আপনার সামনে এড়িয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। প্রিয় বন্ধুগণ, গণতন্ত্র পেয়েছি, গণতন্ত্রকে রক্ষা করাটা এখন আমাদের সবচেয়ে বড় কাজ, সবচেয়ে বড় দায়িত্ব। আজকে যে বিরোধী দল আছেন, সরকারি দল আছেন, আমি মনে করি যে সরকারি দল বিরোধী দলের প্রধান দায়িত্ব হবে যে গণতান্ত্রিক অবস্থাটাকে টিকিয়ে রাখা, প্রধান দায়িত্ব হবে যে সংসদ আছে সেই সংসদকে ফাংশনাল করা, তাকে যেন কাজ করে ঠিক মতো সেইভাবে কাজ করার চেষ্টা করা, এবং অন্যান্য বিষয়গুলো দ্বিমত থাকতে পারে সেই দ্বিমতগুলো আলাপ আলোচনার মাধ্যমে কিন্তু সমাধান করা সম্ভব। আমি মনে করি যে আগামী দিনগুলোতে আমাদের যেমন আমরা অতীতে লড়াই করেছি গণতন্ত্রের জন্য, সামনের লড়াই হচ্ছে আমাদের দেশকে পুনর্গঠন করবার জন্য, গণতন্ত্রকে শক্তিশালী করবার জন্যে, এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য তাদের জন্য একটা সত্যিকার অর্থেই একটা বাসযোগ্য আবাসস্থল যেন আমরা নির্মাণ করতে পারি। এই বিষয়গুলো আমাদেরকে সবসময় মনে রাখতে হবে, তা নাহলে আমরা বারবার হোঁচট খেয়েছি, এই দেশের মানুষ বারবার গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছে কিন্তু বারবার বাধা পেয়েছে, আজকে সেই সুযোগ যে এসছে সেই সুযোগ যেন আমরা কখনো অবহেলায় একে না হারাই, এই কথাটা সবসময় আমাদেরকে মনে রাখতে হবে। সিলেটের কিছু সমস্যার কথা আপনারা বলেছেন, আমার মনে হয় আপনাদের মন্ত্রীবর্গ যারা আছেন, আপনাদের সদস্য যারা আছেন, তারা যথেষ্ট যোগ্য, এই বিষয়গুলো নিয়ে তারা কথা বলছেন, কাজ শুরু হয়েছে, মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে শুনলেন যে অনেকগুলো বড় বড় কাজ ইতিমধ্যে সামনে চলে এসছে, ইনশাআল্লাহ এই কাজগুলো এগিয়ে যাবে, এবং এর মধ্যে দিয়েই আপনাদের জনগণের যে অনেক দিনের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা পূরণ হবে নিশ্চয়ই। আজকে একটি কথা আপনাদেরকে শেষ করে বলতে চাই, বক্তব্য দীর্ঘ করতে চাই না, অনেকেই আপনারা বক্তব্য অনেকক্ষণ শুনেছেন, একটা কথা আমার সবসময় মনে হয়, আমরা যদি নিজের পায়ে নিজে দাঁড়াতে না পারি, আমরা যদি নিজেরা নিজের আদায় করে নিতে না পারি, কেউ এসে কিন্তু আমাদের করে দিয়ে যাবে না। উই হ্যাভ টু ডু ইট আওয়ার সেলস। আমরা সেই জন্যই আমি বারবার করে বলছি যে আসুন এখন অন্তত আমাদের কমন যে ইস্যুগুলো আছে সেই ইস্যুগুলোতে আমরা একমত হই, একমত হয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাই। এখানে বিরোধী দল থাকবে, সরকারি দল থাকবে, সব কিছু নিয়ে এগোতে হবে। আমাদের বিভিন্ন বাংলাদেশে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান, আমরা এখানে অনেকগুলো জাতি একসাথে বাস করি, এবং বাংলাদেশের সবচেয়ে সৌন্দর্য হচ্ছে যে বাংলাদেশে আপনার এত কমিউনাল হারমি আছে, এটা আর কোথাও আছে বলে আমার জানা নাই। বাংলাদেশে আপনি দেখবেন এখানে সহজে কমিউনাল ডিস্টারবেন্সটা একদমই খুব কম হয়, কারণ আমরা এখানে সেইভাবে বড় হয়েছি, আমরা এখানে গড়ে উঠেছি। আমি বক্তব্য দীর্ঘ করব না, একটি কথা বলতে ভুলে গেছি। আজকে মঞ্চে যিনি বসে আছেন তিনি আমার সহধর্মিণী, তাকে যদি আমি ধন্যবাদ না জানাই এবং তার কথা যদি আমি না বলি তাহলে আমার অন্যায় হবে, কারণ তিনি আমাকে সাহস জুগিয়েছেন আমার পথ চলাতে, আমার পাশে দাঁড়িয়েছেন, আমার সন্তানদেরকে তিনি মানুষ করেছেন এবং এখনও তিনি পাশে থেকেই আমাকে সাহস যোগাচ্ছেন। আমি সব শেষে এটুকু বলতে চাই, সিলেটের মানুষের সঙ্গে আমি সবসময় ছিলাম, ভবিষ্যতেও থাকব, এবং ইনশাআল্লাহ সিলেটের মানুষরা বাংলাদেশে নেতৃত্ব দেবে। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ।
8: আন্তরিক ধন্যবাদ ও অশেষ কৃতজ্ঞতা মহামান্য রাষ্ট্রপতি, আপনার মূল্যবান অভিভাষণ আমাদের পথচলায় অনুপ্রেরণা হয়ে থাকবে। সম্মানিত সুধী মণ্ডলী, মহামান্য রাষ্ট্রপতির বক্তব্যের মধ্য দিয়ে আজকের যে আনুষ্ঠানিক নাগরিক সম্বর্ধনা পর্ব সেটি সমাপ্ত হল। এরপর মহামান্য রাষ্ট্রপতির সম্মানে সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে রয়েছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। সম্মানিত মহামান্য রাষ্ট্রপতি সহ আমাদের সম্মানিত অতিথিবৃন্দকে নিয়ে সম্মানিত সভাপতি এবং সিলেট সিটি কর্পোরেশনের সম্মানিত প্রশাসক মহোদয়কে আপনাদের জন্য নির্ধারিত আসনে বসবার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। সম্মানিত সুধী মণ্ডলী, এ পর্যায়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
12: শ্রোতা বন্ধুরা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সিলেট শুভাগমন উপলক্ষে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠান এতক্ষণ সিলেট নগর ভবন প্রাঙ্গণ থেকে বাংলাদেশ বেতারে সরাসরি সম্প্রচার করা হল এবং আমরা এই সরাসরি সম্প্রচার থেকে বিদায় নেব। তবে বিদায়ের আগে জানিয়ে যাই, আজকের এই সরাসরি সম্প্রচারের ধারা বর্ণনায় ছিলাম শামীম আহমেদ, প্রকৌশল দায়িত্বে মোহাম্মদ খসরু সিদ্দিক ও মোহাম্মদ রুহুল আমিন, প্রকৌশল নির্দেশনায় তাপস কান্তি তালুকদার, স্টুডিও তত্ত্বাবধানে মোহাম্মদ রবিউল আউয়াল মারুফ ও উত্তম চন্দ্র গোফ, সরাসরি সম্প্রচারের সমন্বয় এবিএম মাহবুব রহমান ও শাহজাহান জামান চৌধুরী, অনুষ্ঠান তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান, অনুষ্ঠান নির্দেশনায় শ্যামল চৌধুরী এবং আবদুল্লাহ মোহাম্মদ তারিক। এই সরাসরি সম্প্রচারের সার্বিক নির্দেশনায় ছিলেন এ এস এম জাহিদ, মহাপরিচালক।

0: ফখরুল ইসলাম আলমগীরের উত্তর উত্তর সাফল্য কামনা করে এবং সুস্বাস্থ্যময় জীবন কামনা করে, এবং একই সঙ্গে যারা আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন আপনাদের সবার প্রতি নিরন্তর শুভকামনা রেখে সিলেট নগর ভবন থেকে আমরা আপনাদের ফিরিয়ে নিয়ে যাচ্ছি জাতীয় বেতার ভবনের স্টুডিওতে।
1: নগর ভবন প্রাঙ্গণে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানের কার্যক্রম শ্রোতাদের সরাসরি সম্প্রচার করে শোনানো হল। অনুষ্ঠান একযোগে প্রচারিত হল ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কিলোহার্স, FM 90 মেগাহার্স, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ ও সংশ্লিষ্ট FM ব্যান্ডে, এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে।
2: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিলেট সফরকালীন সিলেট সিটি কর্পোরেশনের নগর ভবন প্রাঙ্গণে সংবর্ধনা স্থলে উপস্থিত হয়ে ভাষণ প্রদান করেন। এ অনুষ্ঠান ঢাকা কেন্দ্রের মাধ্যমে এতক্ষণ রিলে করে শোনানো হল। অনুষ্ঠান প্রচারিত হল বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে মিডিয়াম বয় 537.63 মিটারে, অর্থাৎ 358 কিলোহার্জে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। বাংলাদেশ বেতার খুলনা পরবর্তী অনুষ্ঠান ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: এতক্ষণ শুনলেন আধুনিক গান। শিল্পী ছিলেন কানিজ ফাতেমা টিলটি।
1: বৃক্ষ মানুষের বন্ধু, বৃক্ষ অক্সিজেন দিয়ে মানুষের জীবন রক্ষা করে। আসুন আমরাও গাছের জীবনকে রক্ষা করি। একটি বৃক্ষ একটি জীবন, একে বাঁচতে দিন, সবাই বাঁচুন। বৃক্ষ পৃথিবীর আবহাওয়াকে বাসযোগ্য করে তোলে, বাড়িঘরের সৌন্দর্য বাড়ায়, তাই বেশি করে গাছ লাগান।
2: এতক্ষণ ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান রিলে করে শোনানো হল বাংলাদেশ বেতার খুলনা। আমাদের অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 358 কিলোহার্জে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। এ পর্যায়ে এখন থেকে অনুষ্ঠান উপস্থাপনার দায়িত্বে রয়েছি আমি, শেখ আকবর হোসেন। অধিবেশন তত্ত্বাবধানে প্রসূন কুমার রায়, প্রকৌশল তত্ত্বাবধানে মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এবং প্রকৌশল সহযোগিতায় রয়েছেন শেখ আমির হোসেন। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের জন্য আমাদের এখনকার নিবেদন লালন গীতির অনুষ্ঠান অচিন পাখি। অনুষ্ঠানের প্রথম শিল্পী কিরণচন্দ্র রায়।

শ্রোতা বন্ধুরা, অচিন পাখি অনুষ্ঠানে আপনারা শুনছিলেন লালন গীতি। এ অনুষ্ঠানের বাকি অংশ শুনবেন মাগরিবের নামাজের আজান ও দোয়ার পর। মুমিন ব্যক্তি যখন মুমিনের সাথে সাক্ষাৎ করে, তাকে সালাম প্রদান করে এবং তার সাথে মুসাফা করে, তখন উভয়ের গুনাহ এমনভাবে ঝরে পড়ে যেন গাছ থেকে পাতা ঝরে পড়ছে। আল হাদিস, বাংলাদেশ বেতার খুলনা। খুলনার স্থানীয় সময় অনুযায়ী এক্ষুনি প্রচারিত হবে মাগরিবের নামাজের আজান ও দোয়া।

0: محمد الوسيلة والفضيلة، وبعثه مقاما محمودا الذي وعدته، إنك لا تخلف الميعاد.
1: هي الله. এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমি তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: যে ব্যক্তি কোনো অসুস্থ ব্যক্তিকে দেখার জন্য অথবা আপন মুসলমান ভাইয়ের সাথে সাক্ষাতের জন্য যায়, তখন একজন ডেকে বলে, তুমি বরকতময়, তোমার চলা বরকতময়, আর তুমি জান্নাতে ঠিকানা বানিয়ে নিয়েছ। আল হাদিস, বাংলাদেশ, বেতার খুলনা। এখন শুনবেন আল্লাহ পাকের শানায় হামদ খুরশিদ হাসান খানের কণ্ঠে।

মহান আল্লাহ পাকের সামনে পরপর দুখানি হামদ শুনলেন। বাংলাদেশ বেতার খুলনা, আপনারা শুনছিলেন লালন গীতের অনুষ্ঠান অচিন পাখি। অনুষ্ঠানের এবারের গানটিতে শুনবেন আকবর আলী শাহের কণ্ঠে।

0: গানটি শুনলেন সুফিয়া খাতুনের কণ্ঠে। আপনারা শুনছিলেন অচিন পাখি লালন গীতির অনুষ্ঠান বাংলাদেশ বেতার খুলনা। কিছুক্ষণের মধ্যে আপনারা বাংলায় সংবাদ শুনবেন ঢাকা কেন্দ্র থেকে রিলেকৃত, এবং এর পরপরই স্থানীয় সংবাদ ইংরেজিতে শুনবেন।
1: আসসালামু আলাইকুম। সন্ধে 6:30, বাংলাদেশ বেতার, খবর পড়ছি সেলিনা আক্তার শেলি। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশ পুনর্গঠন, গণতন্ত্র শক্তিশালীকরণ ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি আবাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানিয়েছেন। তিনি আজ সিলেট নগরভবন প্রাঙ্গণে সিটি কর্পোরেশন আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে এই আহ্বান জানান। রাষ্ট্রপতি বলেন, নির্বাচনে বিজয়ের মাধ্যমে বর্তমান সরকার গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার সুযোগ পেয়েছে। তিনি বলেন, গণতান্ত্রিক অবস্থা টিকিয়ে রাখা ও কার্যকর সংসদ প্রতিষ্ঠায় সরকার ও বিরোধী দল সবাইকে একসাথে কাজ করতে হবে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, যে কোনো বিষয়ে দ্বিমত থাকলে আলাপ আলোচনার মাধ্যমে তা সমাধান করা সম্ভব। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার চেষ্টা করে যাচ্ছে কিভাবে দেশকে ভগ্ন স্তূপ থেকে গড়ে তোলা যায়। এ সময় রাষ্ট্রপতি দেশের সাম্প্রদায়িক সম্প্রীতির প্রশংসা করে বলেন, এটি বিশ্বের জন্য উদাহরণস্বরূপ। তিনি সিলেটের পর্যটন শিল্পে বিনিয়োগের জন্য প্রবাসী বাংলাদেশীদের প্রতি আহ্বান জানান। এর আগে দিনব্যাপী সফরে সিলেটে পৌঁছে হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি ও হজরত শাহ পরান রহমাতুল্লাহি আলাইহির মাজার জিয়ারত করেন রাষ্ট্রপতি। তিনি সেখানে জোহরের নামাজ আদায় করেন। এ সময় রাষ্ট্রপতি দেশ ও জনগণের অগ্রগতি ও সমৃদ্ধি কামনায় মোনাজাত করেন। রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের পর এটাই তার প্রথম সিলেট সফর। রাষ্ট্রপতি সহধর্মিণী রাহাত আরা বেগম এই সফরে তাঁর সাথে রয়েছেন। এর আগে সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান রাষ্ট্রপতি। পরে বিমানবন্দর থেকে সিলেট সার্কিট হাউসে যান রাষ্ট্রপতি। সেখানে পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অফ অনার প্রদান করেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাঙ্ক ফায়ারিংয়ের সময় গোলাপ বিস্ফোরণে শহীদ দুই সেনা পরিবারের সদস্যরা। এ সময় প্রধানমন্ত্রী তাদের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন। পাশাপাশি তিনি শহীদ সেনা সদস্যদের পরিবারের পাশে সরকার ও সেনাবাহিনী সবসময় থাকবে বলেও আশ্বাস দেন। আজ সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় প্রধানমন্ত্রী শহীদ সেনা পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের প্রতি গভীর সমবেদনা জানান। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান শিপলু এসব তথ্য জানান। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে তার সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ও ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, দেশের জন্য দায়িত্ব পালন করতে গিয়ে সেনা সদস্যরা প্রাণ দিয়েছেন, তারা দেশের জন্য শহীদ হয়েছেন। তাদের এই আত্মত্যাগ জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। সেনাবাহিনীর পক্ষ থেকে শহীদ সেনা সদস্যদের স্থায়ী ঠিকানায় তাদের পরিবারের জন্য একটি করে বাড়ি নির্মাণ করে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে বলে জানানো হয়। একই সঙ্গে তাদের স্ত্রীদের চাকরির ব্যবস্থা এবং সন্তানদের জন্য মাসিক ভাতা দেওয়ার কথাও জানানো হয়। প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান বলেছেন, ভারতে পলাতক বাংলাদেশের সব আসামিকে ফেরত চায় সরকার। তিনি আজ সচিবালয়ে তথ্য অধিদপ্তরে আয়োজিত সাপ্তাহিক সংবাদ সম্মেলনে একথা বলেন। ডাক্তার জাহিদুর রহমান বলেন, আগামী 12 নভেম্বর থেকে ইউনিয়ন পরিষদ নির্বাচন শুরু হবে কিনা তা নিশ্চিত নয়। স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণার একক ক্ষমতা নির্বাচন কমিশনের নেই। সরকারের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নিতে হবে। জুলাই গণ অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ 7 আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেল এ রায় দেয়। সাদ্দাম হোসেন এবং শেখ ওয়ালি আসিফ ইনান ছাড়া বাকি 5 আসামির স্থাবর সম্পত্তির অর্ধেক বাজেয়াপ্ত করে বিক্রয়লব্ধ অর্থ জুলাই শহীদ ও আহতদের পরিবারের মাঝে বিতরণ করতে নির্দেশ দেন ট্রাইব্যুনাল। মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপর আসামিরা হল আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহউদ্দিন নাসিম, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, এবং ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান। তবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত 7 আসামি বর্তমানে পলাতক রয়েছেন। সবশেষে আবহাওয়া। আজ রাত একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হল, এরপর আমাদের স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধে ৭টায়।
2: আসসালামু আলাইকুম, দিস ইজ বাংলাদেশ বেতার খুলনা, দ্য নিউজ রেড বাই খন্দকার অলিউল্লাহ হেলবাকি। Law, Justice and Parliamentary Affairs Minister Mohammad Asaduzzaman has said drug dealers, terrorists and extortionists must be brought to book regardless of their political affiliation. He said this while exchanging views on law and order and development issues at Deputy Commissioner's Conference Room in Bagara today as chief guest. Law Minister said the government is working based on truth and justice. If ordinary people point out our mistakes, we will be able to correct ourselves further. He also said the government has taken a firm stance to protect the country's young people from the devastating effects of drugs. The government will use all its strength to thwart any attempts to deliberately mislead a younger generation. The minister called upon law and enforcement agencies and administration officials to play a more responsible role in ensuring the security and rights of the people and good governance. Presided over by the Deputy Commissioner Ghulam Mohammad Batin, the meeting was attended by Members of Parliament Moshir Rahman, Abdul Alim, and Shubarna Shikdar, former Secretary Dr. Muhammad Faridul Islam, Administrator of Jila Porishad, Barrister Sheikh Muhammad Zakir Hussain, Khulna Range DIG Muhammad Mustafizur Rahman, Police Super Hassan Muhammad Nasir, Rakibdar Rikabdar, and President of District Bar Association Waiduzaman Dipu as special guests. Earlier, the law minister exchanged views with the judicial officials in the conference room of the district judge court. A muster parade was held at the police lines drill shed in Satkura today to increase the physical fitness and morale of police members. Police Super Abu Saleh Muhammad Ashraful Alam inspected the parade and took salute as chief guest. Later, the police super visited the police lines, barracks, D store, armory, DB office, motor transport branch, and police hospitals. The additional police super, assistant police super, officials in charge of all police stations and members of the district police, various ranks were present at that time. A coordination meeting for field-level health assistants of the Paigach Upazila Health Complex was held at the Health Complex Conference Room in Khulna today. The meeting discussed on the progress of field-level health care activities, immunization programs, maternal and child health care, raising public awareness regarding dengue prevention, the prevention of infectious disease, family planning and mass awareness activities. Presided over by the Upazila Health and Family Planning Officer, the meeting was attended, among others, by the medical officers, health inspector and other officials and staff. A yard meeting was held at the residence of Ranjit Mondol in Borichara village under Shalika Upazila in Magura today to raise public awareness regarding various issues of public importance, including dengue prevention and the priority programs announced by Prime Minister Tariq Rahman. The meeting discussed on the regarding keeping the surrounding cleans to prevent dengue, agriculture cards, family cards, social development, education, healthcare, women's empowerment and public welfare measures. Presided over by the district information officer, the meeting was attended by local elite and a large number of people, different professions. The district information office arranged. Relief materials are distributed among poor and distressed people in the different flood affected areas of Ramkrishna Poor Union under Dolupur Pujila in Kustia today as a result of the rise in the water level of the Podda River. Member of Parliament Reja Ahmed Bachumullah distributed these materials at a function arranged at the Union Parishad as chief guest. The Upujila Nirbe Officer, Upujila Project Implementation Officer, General Secretary of the Upujila BNP and public representatives, including local elite, were present on the occasion. 1 kilogram of popped rice, 500 gram of flattened rice, 1 kilogram of sugar, 1 kilogram of lentils, 500 grams of soybean oil, 500 gram of salt, and 5 packets of oral rehydration saline were distributed among 120 families across various areas of the union, while 700 families was given 10 kilograms of rice each. The Abdul Latif Chowdhury Educational Scholarship was given among 50 meritorious students of various class at Sharulia Union under Tala Upujila in Shatkira today to enhance the quality of education and encourage students. The founder of the Education Scholarship, Abdul Latif Chowdhury, handed over the cash money and special certificates among the students at a function arranged at the auditorium of Sharulia Duimukhi Secondary School as chief guest. Presided over by the president of the school managing committee, the function was attended by the teachers, guardians, and local elites. Kabaddi and Jorpukuria Secondary School became champion, defeating Amjupi Secondary Girls School by 27-7 points in the 53rd National Summer Sports Competition at Mehrpur District Stadium today. Valley weather and forecast valley till on tonight says there is no inland river post warning and no signal is to be wasted. And that is the end of the news. Dear listeners, you're welcome to our next bulletin at 7 this evening in Bangla. Till then, Allah Hafiz.
0: Bangladesh Betar Khulna. Amra ebar phirchi Ochin Pakhi Lalungite Onushtaner Baki Ongshe. এবারের গানটি আপনারা শুনবেন পাগলা বাবলু খানের কণ্ঠে।

0: এমন সমাজ কবে গো সৃজন হবে এমন সমাজ কবে।
1: অচিন পাখি অনুষ্ঠানে এবারে গানটি শুনবেন সুফিয়া খাতুনের কণ্ঠে।

0: এই গানটির সঙ্গে শেষ হল লালন গীতির অনুষ্ঠান অচিন পাখি। পরিষ্কার পরিচ্ছন্ন তিমনের অঙ্গ, আমরা সর্বদাই পরিচ্ছন্ন থাকব, আর বর্তমানে ডেঙ্গুর প্রাদুর্ভাব থেকে রক্ষা পেতে অবশ্যই আমরা সুস্থ থাকার চেষ্টা করব। বাংলাদেশ বেতার খুলনা এখন আবহাওয়া বার্তা ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।
1: অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য

0: দেখাতে হবে না। আগামীকাল সন্ধে ৬টা পর্যন্ত সারাদেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দু এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে রংপুর, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। ময়মনসিংহ ও সিলেট বিভাগ সহ ঢাকা, টাঙ্গাইল, মানিকগঞ্জ, কিশোরগঞ্জ, রাজশাহী, সিরাজগঞ্জ, রংপুর, নীলফামারী, চাঁদপুর, ফেনী, যশোর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী জেলাসমূহের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গা হতে প্রশমিত হতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ফেনীতে 37.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল রাজারহাটে 24.5 ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36.2 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.8 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল সকাল 9টায় 63 শতাংশ, সন্ধ্যে 6টায় 63 শতাংশ। আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে 5:45 মিনিটে এবং অস্ত যাবে 6:01 মিনিটে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
1: দিস ইজ বাংলাদেশ বেতার। Now in weather forecast read by Shehnaz Parveen. Dhaka Met Office forecast for inland rivers warning valid till 1 a.m. There is no inland rivers warning and no signal is to be hoisted. Now forecast for the entire country remain effect till 6 p.m. It may expected temporary gusty wind with light to medium rain or thunder shower in a few places of Rangpur, Mamshing, Dhaka, Khulna, Chittagong and Sela division and one or two places of Rajshahi, Khulna and Borishal divisions, and it may expected medium to heavy rainfall at Rangpur, Chottogram, Sela divisions. Mild heat wave is sweeping over the regions of Mamshing, Silet adjoining with Dhaka, Tangail, Manikganj, Kishorganj, Rajshahi, Sirajganj, রংপুর, নীলফামারী, চাঁদপুর, ফেনী, যশোর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, অ্যান্ড ইট মে ডিক্রিজ ইন আ ফিউ প্লেসেস অব দ্য কান্ট্রি। ডে অ্যান্ড নাইট টেম্পারেচার মে স্লাইটলি ডিক্রিজ অল ওভার দ্য কান্ট্রি। টুডে দ্য ম্যাক্সিমাম টেম্পারেচার ওয়াজ রেকর্ডেড ইন ফেনী 37.5 ডিগ্রি সেলসিয়াস অ্যান্ড মিনিমাম ওয়াজ ইন রাজারহাট 24.5 ডিগ্রি সেলসিয়াস অল ওভার দ্য কান্ট্রি। Today, the maximum temperature was recorded in Dhaka, 36.2 degrees Celsius, minimum was 25.8 degrees Celsius. Humidity recorded in air at 9 a.m., 63%, at 6 p.m., 63%. Tomorrow, the sun rises over Dhaka at 5:45 a.m. and sets at 6:01 p.m. That's all for weather in time.
0: Bangladesh Betar, Bishesh Biggopte. প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে গত 13 সেপ্টেম্বর 2026 থেকে সিএডি ডেমোলিশন গ্রাউন্ড শ্রীপুরে অকেজো গোলাবারুদ ধ্বংস করার কাজ শুরু হয়েছে এবং চলবে আগামী 17 সেপ্টেম্বর 2026 তারিখ পর্যন্ত। এই কার্যক্রম চলাকালীন সকাল 7টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত ডেমোলিশন গ্রাউন্ডের চতুর্পাশে 4 কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে জনসাধারণ বা অন্য কোন গৃহপালিত প্রাণীর প্রবেশ অত্যন্ত বিপজ্জনক ও ঝুঁকিপূর্ণ বিধায় ফায়ারিং চলাকালীন জনসাধারণকে উক্ত এলাকা এড়িয়ে চলা এবং গবাদি পশুর বিচরণ না করানোর জন্য অনুরোধ করা হল। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এর আরেকটি বিজ্ঞপ্তিতে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নিতানিয়া এডি ফায়ারিং রেঞ্জ, কক্সবাজারের টেস্ট ফায়ারিং এবং বাৎসরিক এয়ার ডিফেন্স ফায়ারিং কার্যক্রম শুরু হয়েছে বলে জানানো হয়েছে। এই কার্যক্রম চলবে আগামী 16 সেপ্টেম্বর 2026 পর্যন্ত। ফায়ারিং প্রতিদিন সকাল 7টা থেকে রাত 11টা পর্যন্ত চলবে। ফায়ারিং এর বিপজ্জনক এলাকা কক্সবাজার জেলার উখিয়া থানার অন্তর্গত, যার উত্তর সীমানা নিদানিয়া, দ্রাঘিমাংশ 92.25 পূর্ব অক্ষাংশ, 21.16.50 উত্তর থেকে 315 ডিগ্রি ও দক্ষিণ সীমানা ইনানি, যার দ্রাঘিমাংশ 92.03.15 পূর্ব অক্ষাংশ, 21.14.10 উত্তর থেকে 215 ডিগ্রি এবং ফায়ারিং এলাকা।

0: ব্যাপ্তি 15,000 গজ অথবা 8.5 মাইল সমুদ্রের আকাশ বরাবর, উত্তর ও দক্ষিণের সীমানা সাপেক্ষে এবং বিপজ্জনক এলাকার উচ্চতা 25,000 ফুট পর্যন্ত বিস্তৃত। বিজ্ঞপ্তিতে ফায়ারিং চলাকালীন জনসাধারণ নৌযান ও বিমানকে এই ফায়ারিং এলাকা এড়িয়ে চলার জন্য অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি দুটি শুনলেন। এই অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
1: বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন একটি দেশাত্মবোধক গান। গীতিকার আবু জাফর, কণ্ঠ দিয়েছেন ফরিদা পারভীন।

0: দেশাত্মবোধক গানটি শুনলেন। বাংলাদেশ বেতার খুলনা, এখন স্থানীয় সংবাদ বাংলায়।
1: আসসালামু আলাইকুম, বাংলাদেশ বেতার খুলনা, খবর পড়ছি শেখ সারাফাত আলী দুলু। চারদিনব্যাপী সফরের অংশ হিসেবে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান আজ বাগেরহাটে বিভিন্ন কর্মসূচিতে যোগ দেন। এবারে এর উপরে শুনুন জেলা সংবাদদাতার পাঠানো একটি প্রতিবেদন।
2: বাগেরহাট জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি ও উন্নয়ন বিষয়ক এক মত বিনিময় সভা আজ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান এতে প্রধান অতিথি ছিলেন। এ উপলক্ষে বক্তৃতায় তিনি বলেন,
3: আমরা বিকল্প হিসেবে, জ্বালানির বিকল্প হিসেবে সোলার সিস্টেমকে কাজে লাগাতে চাই। আল্লাহ প্রদত্ত যে সোলার, যে বিদ্যুৎ, সেই বিদ্যুৎকে আমরা অবকাঠামোর মধ্যে নিয়ে আসতে চাই, এবং সেইটা যদি করতে পারি আমরা সাকসেসফুলি, ইনশাল্লাহ আগামী এক বছর পরে আমরা 5-10 হাজার মেগাওয়াট বিদ্যুৎ যদি জাতীয় গ্রিডে এইভাবে নিতে পারি, এবং প্রত্যেক বাসাই বাসায় যদি আমরা সোলার ব্যবহার করতে পারি, সেটা হবে আমাদের জন্য একটি আশীর্বাদ স্বরূপ। ইতিমধ্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে বাসায় থাকেন, ওই বাসার ওনার পুরো সিস্টেম, ফ্রিজ থেকে শুরু করে এসি পর্যন্ত সমস্ত সিস্টেম সোলারে কনভার্ট করে নিয়ে ন্যাশনাল গ্রিডের বিদ্যুৎ উনি ব্যবহার না করছেন না বললেই চলে।
2: মাদকের বিস্তার বন্ধে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানিয়ে আইনমন্ত্রী বলেন,
3: মাদকটা সামাজিক ব্যাধি হিসেবে আপনারা দেখেন, এখানে যদি সরকারের পক্ষে, এসপির পক্ষে, ডিআইজি সাহেবের পক্ষে, ডিসি সাহেবের পক্ষে কিছু এককভাবে করা সম্ভব না। আমরা মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছি, এই জায়গাগুলো আমরা চাচ্ছি জন সম্পৃক্ততা বাড়াতে। যদি আমরা এটা করতে সক্ষম হই, আমরা বিশ্বাস রাখি আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারব।
2: জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেনের সভাপতিত্বে সংসদ সদস্য মশিউর রহমান খান, মোহাম্মদ আব্দুল আলিম ও সংসদ সদস্য সুবর্ণ শিকদার ঠাকুর, খুলনা রেঞ্জের ডিআইজি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন, পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাসের রিকাবদার, সিভিল সার্জন আশমা মাহবুবুল আলম, বাগেরহাট 250 শয্যা জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার অসীম কুমার সমাদ্দার, জেলা বিএনপির আহ্বায়ক এটিএম আকরাম হোসেন তালিম সহ জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। এর আগে আইনমন্ত্রী জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে বিচার বিভাগীয় কর্মকর্তাদের সাথে মত বিনিময় সভা করেন। পরে তিনি জেলা ও উপজেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক সহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের সাথে মত বিনিময় সভায় যোগ দেন। শেখ শাহনশাহ সোহান, বাংলাদেশ বেতার, খুলনা।
1: জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল বলেছেন, বর্তমান সরকার শিক্ষাবান্ধব। প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমাদের মূল লক্ষ্য দেশের কোন শিক্ষার্থী যেন আর্থিক বা সামাজিক প্রতিকূলতার কারণে শিক্ষা থেকে ঝরে না পড়ে। তিনি আজ খুলনার আড়ংঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে 445 জন শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে স্কুল ড্রেস, স্কেটস ও পার্টির ব্যাগ বিতরণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন। হুইপ বলেন, সরকারের হাত যে কোনো অপরাধীদের হাতের চেয়ে অনেক বেশি শক্তিশালী। কেউ যদি নিজেকে সরকারের চেয়ে ক্ষমতাবান ভাবে, তবে সে মারাত্মক ভুল করছে। তবে যারা অপরাধ ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরতে চায়, সরকার তাদের পুনর্বাসন ও আইনগত সহযোগিতা দেবে। দেগুলিয়া উপজেলা নির্বাহী অফিসার সুজন দাস গুপ্তের সভাপতিত্বে জেলা প্রশাসক মিজহুরে জান্নাত, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক, দৌলতপুর থানা বিএনপির সভাপতি ও খানজানালী থানা বিএনপির সভাপতি সহ অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। খুলনা বিশ্ববিদ্যালয়ের অ্যাগ্রো টেকনোলজি ডিসিপ্লিনের উদ্যোগে আর্লি ডিটেকশন অ্যান্ড মনিটরিং অব ইমার্জিং ক্রপ পেস্টস অ্যান্ড প্যাথোজেন্স শীর্ষক কৃষকদের এক প্রশিক্ষণ আজ খুলনা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গবেষণাগারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। অ্যাগ্রো টেকনোলজি ডিসিপ্লিনের সিনিয়র শিক্ষক প্রফেসর মোহাম্মদ ইয়াসিন আলীর সভাপতিত্বে প্রকল্পের এসপিএম সহযোগী অধ্যাপক ডক্টর মোহাম্মদ মুস্তফা কামাল এবং প্রকল্পের সদস্য প্রফেসর ডক্টর মোসাম্মদ সাবিয়া সুলতানা এ সময় উপস্থিত ছিলেন। এ প্রশিক্ষণে বটিয়াঘাটা, দিগুলিয়া, ডুমুরিয়া, রূপসা ও তেরোখাদা উপজেলার প্রান্তিক কৃষকরা অংশগ্রহণ করেন। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বাউবির বিএ ও বিএসএস প্রোগ্রামে শিক্ষার্থী ভর্তি বৃদ্ধি এবং শিক্ষার সুযোগ সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে যশোর আঞ্চলিক কেন্দ্রের উদ্যোগে প্রচারণামূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে। এর অংশ হিসেবে আজ শার্শা উপজেলার নাবারণ ডিগ্রি কলেজের বিএ ও বিএসএস স্টাডি সেন্টারে প্রচার লিফলেট ও ব্যানার হস্তান্তর করা হয়েছে। বাউবির যশোর আঞ্চলিক কেন্দ্রের আঞ্চলিক পরিচালক শেখ সোহেল আহমেদ, নাবারণ ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুর রৌফ সহ শিক্ষক ও কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। নারীর অধিকার, সুরক্ষা, মানবাধিকার প্রতিষ্ঠা ও জবাবদিহিতার সংস্কৃতি গড়ে তোলার লক্ষ্যে নারীর আদালত শীর্ষক কর্মসূচি আজ সাতক্ষীরা শিবপুর ইউনিয়ন পরিষদের হল রুমে অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে স্থানীয় নারী, যুব ও প্রান্তিক জনগোষ্ঠীর 200+ মানুষ তাদের বিভিন্ন সামাজিক সমস্যা, অভিযোগ ও পরামর্শ তুলে ধরেন। জেলা তথ্য অফিসার এতে প্রধান অতিথি ছিলেন। খেলার খবর ফুটবল। সাতক্ষীরা দেভাটার ঘলঘলিয়া ফুটবল মাঠে আট দলীয় নক আউট ফুটবল টুর্নামেন্টের আজকের খেলায় পাঁচপোতা আরআরকে ফুটবল একাদশ 3-0 গোলে টাউন শ্রীপুর উত্তরপাড়া ফুটবল একাদশকে পরাজিত করেছে। সবশেষে আবহাওয়া, আজ রাত একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হল, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল 8:10 বাংলায়।
4: কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার।
5: আসসালামু আলাইকুম।
6: ওয়া আলাইকুম আসসালাম। আমরা সবাই বসি, প্রিয় শ্রোতা বন্ধুরা যে যেখানে আছেন, বিশেষ করে কৃষিজীবী ভাই বোনরা যে যেখানে আছেন, সকলকে আমাদের আজকের কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত দেশ আমার মাটি আমার জাতীয় অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। তো আজকের বিষয় তো আপনাদের আগেই বলা হয়েছে, বিল নার্সারি স্থাপন ও ব্যবস্থাপনা নিয়ে ফোন ইন অনুষ্ঠান প্রচারিত হবে এবং শ্রোতাদের সরাসরি প্রশ্নের উত্তর দিতে আমাদের আসরে আজকে উপস্থিত রয়েছেন শের-ই বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ঢাকার সহকারী অধ্যাপক মীর মোহাম্মদ আলী। তো প্রিয় শ্রোতা, আপনি যেখানেই থাকুন, এই বিষয়ে আপনার যে কোনো প্রশ্নের উত্তর জানার জন্য, কোন বিষয়ে, বিল নার্সারি স্থাপন ও ব্যবস্থাপনা জানার জন্য 0244813268 থেকে 70 পর্যন্ত এবং 0244813277 থেকে 79 পর্যন্ত নম্বরে, আমি আবার বলছি, প্রশ্ন করার জন্য 0244813268 থেকে 70 পর্যন্ত এবং 0244813277 থেকে 79 পর্যন্ত নম্বরে সরাসরি আপনি এখন ফোন করতে পারবেন। অনুষ্ঠানটি শোনা যাচ্ছে বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপে, এছাড়াও বাংলাদেশ বেতার ঢাকার ফেসবুক পেজ www.facebook.com/bangladeshbetare আপনারা সরাসরি উপভোগ করতে করছেন অনুষ্ঠানটি। তো প্রিয় শ্রোতা, আজকের বিল নার্সারি স্থাপন ও ব্যবস্থাপনা বিষয়ে, হ্যাঁ, এই বিষয়ে আমরা প্রথমে অল্প কিছু শুনে নেব, বিষয়টি কি, ওখানে আমাদের কি কি উপযোগিতা আছে এর মধ্যে। আর আমাদের আজকের মেহমান মীর মোহাম্মদ আলী, সহকারী অধ্যাপক শের-ই বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ঢাকা, আপনাকে অনুগ্রহ করে শুরু করার জন্য বলছি। আসসালামু
7: আলাইকুম। ধন্যবাদ। আসলে আমরা যদি বলি যে আমরা নার্সারির কথা সবাই শুনছি,
6: জি,
7: আমাদের শিশুরা নার্সারিতে পড়ে, এটা হচ্ছে মাছের একটা নার্সারি, কিন্তু এই নার্সারিটা হচ্ছে আমাদের যেমন খাল বিল আছে এই বিলগুলাতে। কারণ এটা খুব সহজে আমরা যদি চিন্তা করি, মাছের যে ছোট সময় আছে এই সময়ে বিলের মধ্যে একটা নার্সারি করতে হবে। তাহলে নার্সারিটা আসলে কেন করা প্রয়োজন? কারণ আমরা বিভিন্ন সময় দেখেছি আমাদের বিল শুকিয়ে গেলে বিলে আসলে ওইভাবে মাছ থাকে না, আবার বিলের মধ্যে একটা কর্নারে একটু গভীর জায়গা থাকে, আমরা মানুষরা এরকম ওই ওই মাছটাকেও শুকায় ফেলে ওই জায়গার মাছটাকেও আমরা ধরে ফেলার চেষ্টা করি, এবং মাটির নিচেও যদি কিছু থাকে সেটারও আমরা বিভিন্নভাবে আসলে চেষ্টা করি এটা থেকে মাছটাকে ধরে ফেলতে। তাতে করে কি হয়, এই যে স্যাংচুয়ারিগুলো আছে, এই বিলের মধ্যে যে জায়গাগুলো আছে, এই সব মাছ ধরে ফেলার কারণে পরবর্তী বছরে যখন আসলে বৃষ্টি আসে, বর্ষা আসে, পানি হয়, তখন কিন্তু নতুন করে কোনো মাছ আসলে থাকে না। সুতরাং এই বিল নার্সারিটা হচ্ছে এরকম, যাতে করে এই বিলের আশেপাশে, আমরা যদি চলন বিল চিন্তা করি, আরো যত বিল আছে, এই বিলের আশেপাশে যদি আমরা ছোট মাছ, এটা বিলের আশেপাশের মানুষ যারা এই বিল থেকে মাছ ধরে, সবাই মিলে যদি ছোট মাছ এই জায়গায় রেখে এটাকে একটা বড় পর্যায়ে করে, যদি আমরা বলি এটাকে 2-3 ইঞ্চি বা 4 ইঞ্চি বা এরকম করে, হ্যাঁ, এটাকে একটু বড় করে যদি আমরা এটাকে বিলের মধ্যে ছেড়ে দিতে পারি, তাহলে কিন্তু এই মাছগুলো অনেক বড় হবে, বিলের আশেপাশের মানুষ কিন্তু এটা ধরতে পারবে। এবং আপনারা জেনে খুশি হবেন যে বাংলাদেশ সরকারও এই বিল নার্সারি প্রকল্পের মাধ্যমে এই বাংলাদেশের বিভিন্ন বিলে সরাসরি পুনঃমুক্তকরণ করে, তার মানে এই বিলে সরাসরি মাছ ছেড়ে দিচ্ছে। তো তাতে করে কি হচ্ছে, এই বিলের মধ্যে যেই একটা বিলের মাছ, এই মাছ কিন্তু থাকছে, যদিও সবাই ধরে ফেলছে, কিন্তু প্রতি বছর এরকম করার কারণে কিছু মাছ থাকছে, আবার নতুন করে দেওয়ার ফলে কি, এই বিল থেকে মানুষ মাছ ধরতে পারছে। তার মানে যাদের মাছ বাজার থেকে কিনে খাওয়ার সক্ষমতা নাই, তারাও কিন্তু আশেপাশের এই বিল থেকে বিভিন্ন সময় মাছ ধরতে পারে। আবার আমাদের বাংলাদেশে অনেক বিল আছে, যারা অনেকে মিলে ম্যানেজমেন্ট করে, বিলের আশেপাশের যে মানুষ আছে তারা সবাই মিলে এই বিলটাকে দেখাশোনা করে, যাতে করে একটা বড় সময়ে মাছ যখন পাওয়া যায় তখন এই বিল থেকে ধরে। এবং এই জিনিসটা যদি আমরা না করি তাহলে আসলে একটা সময় এই বিলের বাস বা এই মাছগুলো একেবারে হারিয়ে যাবে এবং বিলের সাথে আশেপাশের মানুষের কোনো সম্পর্ক থাকবে না।
6: আসলে তো আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ওই বিলের মধ্যে যদি আমরা কিভাবে নার্সারি স্থাপন করব এবং তার ব্যবস্থাপনা কেমন হবে সে বিষয়ে আপনি আমাদেরকে পরামর্শ দেবেন, নয় কি?
7: জি জি জি জি।
6: তো দেখি আমাদের টেলিফোনে অনেকগুলো টেলিফোন পাচ্ছি। আমাদের সঙ্গে আছেন আমাদের প্রকৌশলী ভাই রাশিদুল ইসলাম, তিনি আমাদেরকে সাহায্য করবেন। হ্যালো, কে আছেন আমাদের সাথে? ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছিলেন? ভাই স্মরণ করিয়ে দিই, আজকের বিষয় কিন্তু বিল, নার্সারি স্থাপন ও ব্যবস্থাপনা, মৎস্য বিষয়ক আজকের কিন্তু বিষয়। আপনি যদি কোন প্রশ্ন থাকে পরে আবার করেন। এরপর কে রয়েছেন আমাদের সঙ্গে? হ্যালো, হ্যালো,
8: আসসালামু আলাইকুম।
6: ওয়ালাইকুম আসসালাম, বলেন।
8: ইমেল
6: বলেন।
8: মানে সবাই মিলে উদ্যোগ গ্রহণ করাটা মানে কতটা যুক্তিযুক্ত, একার পক্ষে কি সম্ভব, সবাই মিলে একসাথে করাটা উচিত আছে
6: কি? কোন কাজটা?
9: ওয়ালাইকুম
6: আসসালাম, কে বলছেন?
9: আমি ময়মনসিং এর গৌরীপুর থেকে বলছি।
6: জি বলেন ভাইয়া, কে বলছেন?
9: বিল নার্সারি কি
6: আমাদের সঙ্গে থাকুন, এই বিষয় নিয়ে আজকে দেখবেন যে বিস্তারিত অনেক কিছু জানতে পারবেন। ধন্যবাদ আপনাকে, আমাদের সঙ্গে থাকুন। আর কে রয়েছেন আমাদের সাথে? হ্যালো, হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। জি বলেন ভাইয়া, বলেন, স্বাগত জানাচ্ছি।
10: এখন তো যে মানে
6: এখন যেভাবে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমাদের সঙ্গে থাকুন। এখন মাছ চাষ করা যাবে কিনা?
11: আচ্ছা, আসসালামু
6: আলাইকুম। আসসালাম, কে বলছেন?
11: আমি এস এম আশরাফুজ্জামান আশরাফ,
6: খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন, খুব সুন্দর। আপনি আমাদের সঙ্গে থাকুন, এই বিষয়ে নিয়ে কথা হবে। হ্যালো,
12: হ্যালো,
6: ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন?
12: কথা বলছি আলী হাসান, মানিকনগর কৈতলা বেড়া পাবনা থেকে।
6: আচ্ছা আলী হাসান ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি, বলেন, আপনার কোন প্রশ্ন থাকলে বলেন।
12: কি কি মাসে বিল নাশই করব আর সরকারি সহায়তা কোনো আছে কিনা, আর রোগ বালাইনি কোথায় যোগাযোগ করব?
6: আচ্ছা, বিল নাশই স্থাপন করতে কোন সরকারি কি কি ব্যবস্থা আছে, আর যখন রোগ বালাই হলে কি করবেন? আপনি আমাদের সঙ্গে থাকেন ভাইয়া। হ্যালো, আর কে রয়েছেন? হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন?
13: আমার নাম সানজিদা।
6: সানজিদা, আপনি বলেন, কি জানতে চাচ্ছেন, কোত্থেকে বলছেন আপনি? ঢাকা থেকে বলছেন। আচ্ছা বলেন, আপনি কি জানতে চাচ্ছেন সানজিদা? হ্যালো,
13: আচ্ছা আপনারা যে অনুষ্ঠানটা করছেন মানে এটা আসল ইয়েটা কি,
6: ইয়ে মানে কোনটা কি বলেন,
7: আসল উদ্দেশ্যটা কি?
6: আচ্ছা সানজিদা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে আপনি আমাদের সঙ্গে কথা বলেছেন। আমাদের এই অনুষ্ঠানটি কৃষিজীবীদের জন্য অনুষ্ঠান এবং কৃষি তথ্য হিসেবে যে সমস্ত নতুন নতুন অনেক খবর কৃষক ভাইদের কাছে পৌঁছে দেওয়া, তাদের সঙ্গে যোগাযোগ করা, তারা আমাদের সঙ্গে কথা বলেন, নানান রকম পরামর্শ চান। আর কে আছেন? তোমাকে অনেক ধন্যবাদ সঞ্জিত, তুমি আমাদের সঙ্গে থাকো। হ্যালো, কে আছেন আমাদের সাথে? হ্যালো,
14: আসসালামু আলাইকুম।
6: ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন?
14: জি বলছি সৌরভ আলী, বাণী কলাত্রি
6: থেকে। সৌরভ ভাই, একটু আগে আপনি ফোন করেছিলেন বোধহয়। হ্যাঁ বলেন, আর কোন নিশ্চিত কথা আছে?
14: এখন যে আমরা শীতের সময় পুকুরে মাছের পোনা ছাড়ার জন্য প্রস্তুতি নিতে আসি, এখন সিলভার কাপ সরকুড়ি এইগুলো মাছের মধ্যে যে লাল লাল দাগ হয়, এখন ওইটার জন্য আগাম কি কি ব্যবস্থা নেওয়া যায়?
6: আচ্ছা, খুব ভালো প্রশ্ন, আপনি আমাদের সঙ্গে থাকুন। আর কে রয়েছেন আমাদের সাথে? হ্যালো,
15: আসসালামু আলাইকুম।
6: ওয়ালাইকুম আসসালাম, বলেন কে বলছেন?
15: হারুন ভাই,
6: সাথী
15: আবু,
6: আপনারা সবাই ভালো আছেন? হারুন ভাই ও
15: নাই, সাথী
6: ভাই ও নাই, আমরা
15: আছি। জানতে চাচ্ছি স্যারের কাছে যে আমাদের এলাকায় যে বিল নার্সারি যে আমরা যে করবো নতুন করে, বুঝছেন?
6: জি,
15: এতে হলো গে সরকার কোন কিছু দিবি কিনা, আর হলো গে কি কি মাছ পোষা যাবি, আর কি খাদ্য দিলি মাছটা বড় হবে, রোগ হবে না?
6: রাশেদ ভাই, আমরা এখন আপাতত এই জবাব গুলো দিয়ে নি, তারপরে যদি সময় থাকে আমরা আবার বলবো। হ্যাঁ, শুরু করেন স্যার। মীর মোহাম্মদ আলী, সহকারী অধ্যাপক, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকা।
7: ধন্যবাদ। আসলে আমাদের এই বিল নার্সারির যে বিষয়টা, এই নার্সারিতে আমি একটু বলার চেষ্টা করছিলাম, এই ছোট মাছগুলাকে একটু বড় করে তারপরে বিলের মধ্যে ছেড়ে দেওয়া। কারণ কি, বিলের মধ্যে যখন আমি মাছ ছেড়ে দিচ্ছি, এই মাছটা কিন্তু আমার না, সবার। তো আমাদের আসলে এই যে ময়মনসিংহে একজন বলছিলেন যে বিল নার্সারিতে, আনোয়ারুল ভাই বলছিলেন যে বিল নার্সারিতে কি হয়, নার্সারিতে যেহেতু এরকম একটা বিলের মধ্যে পানি আছে, এই টোটাল পুরো জায়গাটাই আসলে আমরা চাইলে মাছ চাষের একটা পুকুরের মতো, বড় পুকুরের মতো ব্যবহার করতে পারি। কিন্তু এই বিলটা তো মালিক আমি একা না, এই মালিক তো আশেপাশে যারা আছে সবাই এই বিলের মালিক। সুতরাং এই জায়গায় আমরা যদি আবার অনেক বড় মাছও ছাড়তে যাই তাহলে অনেক টাকা লাগে। তো এই জন্য ওই যে আমাদের সাথে বলছিলেন যে ধানি পোনা, ছোট যেই পোনাটা আছে, এই পোনাটা যদি আমি কর্নারে, আমি যদি এই যে মশারির কথা চিন্তা করি, ওইটাকে আমরা হাপা বলি, এই মশারিটারে যদি আমরা খালি উল্টা করি, তাইলে এই হাপার মধ্যে এই ছোট মাছ যেগুলো দাম কম, এক কেজি মাছের দাম দেখা গেল 3,000-4,000 টাকা, এটা কিন্তু আমরা অনেকে মিলে এটা কিনতে পারি। তো এটার মধ্যে কিন্তু প্রায় 50,000-1,00,000 মাছ কিন্তু পোনা ভেদে বিভিন্ন ভাবে এরকম মাছ পাওয়া যায়। সুতরাং এই ছোট মাছটা ওই নার্সারির মতো করে হাপায় দিয়ে সেইটাকে যদি আমরা মাসখানিক বড় করি কিছু খাবার দিয়ে, তাহলে এই মাছগুলা 2-3 ইঞ্চি হয়ে যায়। তখন এইগুলাকে আমরা আঙ্গুলের পোনা বলি, মানে আমার আঙ্গুলের সাইজের যেই মাছ, এই পোনাগুলা যদি আমরা পুকুরের মধ্যে, ইসের মধ্যে, এই বিলের মধ্যে ছেড়ে দেই, তাহলে কি হবে, এই পোনাটা বিলের মধ্যে ছড়িয়ে যাবে। এবং এটা যেহেতু একটু বড় পোনা, এই জন্য এই বড় পোনাটা বিভিন্ন রাক্ষসে যে কোনো কিছুতে সহজে খেতে পারবে না। তাহলে এই আনোয়ার ভাই যেটা বললেন, নার্সারিতে আসলে এই মাছটাকে আমরা হ্যাচারি থেকে কিনে এনে সবাই মিলে করতে পারবো। এবং আমরা ওই যে অনেকে বলছিলেন যে আশরাফুজ্জামান ভাই, বিল নার্সারিতে কি কি মাছ করা যাবে? সাধারণত আমাদের বাংলাদেশে বিল নার্সারিতে আমরা রুই, কাতলা, মৃগেল, সিলভার কাপ, সরপুটি, এই মাছগুলো সবচেয়ে বেশি ছেড়ে থাকি। এবং এইগুলা
6: বাণিজ্যিক মূল্য তো অনেক বেশি,
7: এগুলোর বাণিজ্যিক মূল্যও বেশি, এবং এইগুলা আমাদের বাংলাদেশের এই পরিবেশে আসলে এটা খুব ভালো হয়। এই জন্য আমরা আরেকটু বলবো যে ধানের ওই যে
16: আমন ধান খেতে,
7: আমন ধান খেতে বলছিলেন যে মাছ চাষ করা যায় কিনা, যেহেতু এখন বর্ষাকাল অবশ্যই মাছ চাষ করা যাবে, বিভিন্ন ধরনের সরপুটি মাছ, এই মাছগুলা যদি সে চায় এগুলা করা যাবে। এবং যেহেতু শীতকাল সামনে, শীতের আগেই এটা করতে হবে। আর আমরা যদি ধান খেতে মাছ চাষ করতে চাই, তাহলে ধান ক্ষেতের ধানটা একটু বড় হলে তারপরে মাছটা ছাড়তে হবে। কারণ হলো ধান যদি বড় না হয় তাহলে কিন্তু এই মাছের সাথে এই ধানের সাথে যে কোনো একটা সংঘর্ষ তৈরি হয়ে যাবে। তার মানে এই ধান আর মাছ যুদ্ধ করে কি হবে, এই ধান কিন্তু সব শুয়ে যাবে। এই জন্য ধানের আগে মাথা উঁচু করে দাঁড়াইতে হবে, গোড়া শক্ত হইতে হবে, তারপরে মাছ ছাড়তে হবে, যাতে করে তারা এটার আশেপাশে দিয়ে গেলেও যাতে
16: সমস্যা না হয়।
17: আচ্ছা, শ্রোতাদের বোঝার সুবিধার্থে একটি প্রশ্ন করতে পারি, যেমন বিল নার্সারিটা এককভাবে মুনাফার জন্য কি করা সম্ভব নাকি সবাই মিলে?
7: এটা একটা ভালো জিনিস বলেছেন, বিলটা আসলে কারো একক মালিকানা না। তার মানে আরেক জনের জায়গায় কিন্তু আপনি চাইলে মাছ ধরবেন, খাবেন, বাংলাদেশের আসলে ওই অবস্থা নাই। আমরা সবাই একসাথে চাষ করার কথা কেন বলি? ধরেন একটা বিশাল বড় বিল আপনি চাষ করলেন, কিন্তু আশেপাশের মানুষের যদি অংশীদারিত্ব না থাকে তাহলে কিন্তু রাতের বেলা কি হবে?
6: সমবায়ের মাধ্যমেও এটা করা যায়।
7: অবশ্যই, তার মানে আপনারাই বুঝতে পারছেন যে এইটা এই সবাই মিলে যদি না হয় তাহলে এই মাছটিকে রাখা সম্ভব না। সুতরাং সমবায় ভিত্তিকে এই জায়গায় কো ম্যানেজমেন্ট বলে। সবাই মিলে টাকা দিয়ে সবাই মিলে এই জিনিসটা করতে পারি। আমাদের সাথে ওই যে লুৎফার জোয়ারদের ভাই কি মাছ ছাড়তে পারে সেটা বলেই দিয়েছি। এটার সাথে একটা জিনিস যেটা বলতে চাই সেটা হচ্ছে বাংলাদেশ সরকারের এরকম একটা বিল নার্সারি প্রকল্প আছে, উপজেলা মৎস্য যেই কর্মকর্তার কার্যালয় আছে এই মৎস্য অধিদপ্তরের বিভিন্ন উপজেলা অফিস যে জায়গায় আছে এই জায়গা থেকে তারা এই মাছটা ছেড়ে থাকে। এবং বড় প্রকল্প আছে, তারা আসলে এই কো ম্যানেজমেন্টের মাধ্যমে এটা না করলেও সরকারিভাবে এরকম বড় বড় বিলে মাছ ছেড়ে দেওয়া হয় যাতে করে আশেপাশের মানুষ এটা ধরতে পারে। এর পাশাপাশি ইমরান ভাই পাবনা থেকে বলছিলেন যে আসলে সরকারি সহায়তা এবং রোগ বালাই হলে কি করতে পারেন, এই রোগ বালাইয়ের বিষয়টা আমি বলবো যে সবার আপনার আশেপাশের যে উপজেলা অফিস এটা হচ্ছে আপনার সবার প্রথম ভরসা। এরপরে যেটা আরেকটা হচ্ছে আপনারা একজন বলছিলেন আগাম কি ব্যবস্থা নেওয়া যায়, এই আগাম ব্যবস্থা নেওয়ার বিষয় যেটা সেটা হচ্ছে আমাদের পুকুরে যে রোগগুলো হয় এটা সাধারণত শীতকালে কিছু রোগ হয়, কারণ হচ্ছে শীতকালে এই রোগগুলো হওয়ার আগে আমরা পূর্ব ব্যবস্থা নিতে পারি। আমরা
6: প্রতিরোধ ব্যবস্থা,
7: রাইট, প্রতিরোধ ব্যবস্থা হচ্ছে এটা এরকম যে আপনি যদি প্রতি মাস এক মাস পর পর পুকুরের পানিতে চুন দেন তাতে করে পানিটা স্বচ্ছ হয়ে যায় এবং পানিটা জীবাণুমুক্ত হয়ে যায়। তাহলে শতাংশে 100 গ্রাম করে যদি আপনি চুন দিয়ে দিতে পারেন এটা একটা ভালো জিনিস হবে। আর মাঝে মাঝে আমরা অনেক সময় বলি যে ইউরিয়া টিএসপি বিভিন্ন সার দিতে যাতে করে মাছের খাবার থাকে, প্রাকৃতিক খাবার থাকে। সুতরাং এই বিষয়গুলো যদি করেন এবং মাঝে মাঝে আপনি যদি একটু জাল দিয়ে হাপা দিয়ে এটা যদি একটু টানেন তাহলে আপনি দেখতে পারবেন মাছটা কোনো রোগ আছে কিনা, লেজ পচা পাখনা পচা বা মাছের গায়ে কোনো ঘা আছে কিনা, এই জিনিসগুলো মাঝে মাঝে যদি আপনারা একটু টেনে দেখেন তাহলে বড় মাছগুলো ধরেও খেতে পারবেন। এর পাশাপাশি আপনি দেখতেও পারবেন যে মাছের কি অবস্থা।
17: পুকুরের এই ব্যবস্থাপনা হয়তো বা বিলে বোধহয় সম্ভব না,
7: বিলেও সম্ভব। বিলের ব্যবস্থাপনা বলতে বিলে তো আপনি বড় মাছটা ছেড়ে দিলেন, এরপরে আপনারা যেহেতু মনে করেন এটা হচ্ছে সমবায় ভিত্তিতে করবেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন। আর এই বিলের মাছটা বেশি সময় আসলে থাকে না, এটা হচ্ছে আমরা হচ্ছে মার্চ এপ্রিলের মাসে যখন বিলে পানি আসে এই সময় থাকে এবং শীতের আগেই আসলে এই মাছটা ধরে ফেলে। সুতরাং আবার বিলের একটা অংশ উঁচু থাকে, অনেক সময় একটা অংশ নিচু থাকে, তাতে এই পুকুরে যেমন আমরা 6 মাস 8 মাস মাছ চাষ করার সুযোগ পাই এই বিলে এটা পাই না, এই জন্য আমরা বিলে একটু মাছটা বড় করে তারপরে ছাড়ার কথা বলি,
16: পোনা মাছটা বড় করে।
7: হ্যাঁ হ্যাঁ, আবার সরকার যে মাছটা ছাড়ে এই মাছটাও মোটামুটি আমরা যদি বলি 5-7 ইঞ্চি বড় মাছ ছাড়ে যাতে করে খুব কম সময়ে বিলের মধ্যে এই মাছটা শুকাই গেলে মানুষ আসলে খেতে পারে।
6: আচ্ছা রাশেদ ভাই, টেলিফোন কি আছে কিছু আমাদের দল একটু টেলিফোনটা নিয়ে নিই। হ্যালো, হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন কোথায়? ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? হ্যাঁ, আপনি বলছেন একটু আগে বলেন। জি,
18: বলছিলাম যে বিল নার্সারি এরিয়া কতটুক হবে এবং এটা পাটা গন্ধে শিখতে হবে কিনা, আর কি খাবার দিতে হবে মাছের, এ বিষয়ে জানতে চাচ্ছি।
6: আচ্ছা, আমার সঙ্গে থাকুন ভাইয়া। আচ্ছা, আর কে বলছেন? হ্যালো, হ্যালো, হ্যালো, হ্যালো, কে বলছেন?
19: হ্যালো,
6: হ্যাঁ, কে বলছেন? আপনার প্রশ্নের উত্তর একটু আগেই দেওয়া হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, সঙ্গে থাকুন। হ্যালো, আর কে আছেন আমাদের সাথে? হ্যালো,
20: আসসালামু আলাইকুম।
6: ওয়ালাইকুম আসসালাম,
20: ইমরান আলী ইমন খান, দুর্গাশুদ্ধপুর প্রভা আদর্শবাড়ি পার্বতীপুর দিনাজপুর থেকে। ভাইয়া কেমন আছেন?
6: আচ্ছা, খুব ভালো, আপনাকে স্বাগত জানাচ্ছি, বলেন ভাইয়া।
20: আমি অনুষ্ঠান শুনি বেশ ভালো লাগে, তা আজকে আমি প্রশ্ন করবো না, ভালো লাগা বিষয়ে আমি জানলাম অনুষ্ঠান অনেক শুনি নিয়মিত।
6: আচ্ছা আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ, আমাদের সঙ্গে থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন
20: ইনশাআল্লাহ।
6: আচ্ছা, আর হ্যালো, কেউ আছেন? আর আচ্ছা, তাহলে আমরা শুরু করি যে প্রশ্নগুলো করেছিলেন।
7: এটা একটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছে যে আসলে আমরা কোন জায়গায় যা খাবার দিব কিনা, যেহেতু এটা একটা বিষয় হচ্ছে কি এটা আমরা কমার্শিয়ালি মানে আধুনিক মাছ চাষ না এটা আসলে, কারণ কি এটা যেহেতু একটা বড় বিল, এটাকে ব্যবস্থাপনা করা কঠিন, কিন্তু এই জায়গাটা যেহেতু আমাদের আছে, এই জায়গাটা ব্যবস্থাপনা করা, এই জায়গায় আমরা নার্সারি স্থাপন করে মাছটা ছেড়ে দিলাম এবং মাছটাকে একটু অপেক্ষা করা। আসলে ব্যবস্থাপনা বলতে হচ্ছে আশেপাশের মানুষ যাতে এটাকে নষ্ট না করে, ময়লা না ফেলে, তার মানে বিলের মধ্যে অনেক বেশি নোংরা করে ফেলে মাছগুলো বড় হবে না, এবং এটা একটা সময় না আসলে অ্যাটলিস্ট 2 মাস বা 3 মাস সময় যদি না দেই, তার আগেই যদি ধরে ফেলি তাহলে কিন্তু এই মাছটা বড় হওয়ার সুযোগ পাবে না। এটাই আসলে মূলত ব্যবস্থাপনা। আর খাবারের বিষয়টা যেটা বলি, সাধারণত বিলে খাবার দেয় না, তারপরেও যদি আশেপাশের মানুষ তারা খোল কুড়া ভুষি এই জিনিসগুলো দিলে এটা একটা ভালো, কিন্তু এই জায়গায় আমরা কোনো ভাসমান খাবার দেওয়ার কথা বলি না, এই জায়গায় খোল কুড়া ভুষি দিলে সেটা দিয়েই ভালো। এবং আমাদের এই জায়গায় যদি আমরা বলি ইউরিয়া টিএসপি অনেক সময় দিলেও এই জায়গায় আসলে অনেক ন্যাচারাল ফুড হয়, যেমন প্রচুর পরিমাণ ফাইটোপ্ল্যাঙ্কটন, জুপ্ল্যাঙ্কটন, তার মানে উদ্ভিদ প্রাকৃতিক খাবার থাকে। এবং আমরা যে মাছগুলোর কথা বলছি, রুই মাছ, সিলভার কার্প মাছ, এই মাছগুলো কিন্তু প্রাকৃতিক খাবার খেয়েই বড় হয়।
6: লেজে যে রোগ টোগ হয় যেটা বলছিলেন একটু আগে,
16: লাল দাগ পড়ে,
7: এটা একটা বিষয় হচ্ছে লেজ এবং পাখনা পচা, এইটা হলো পানির যদি গুণাগুণ খারাপ হয়ে যায় তাহলে আসলে এই ধরনের রোগ হয়। এবং এইগুলো আসলে ঠিক করা একটু কঠিন, এই জন্য যে আমরা বিভিন্ন ধরনের ঔষধ এটার জন্য দিয়ে থাকি, কিন্তু সাধারণত আমরা বলি চুন দিলে পরিষ্কার হয়, কিন্তু বাজারের কিছু ওষুধ এটা পাওয়া যায় এটার জন্য। কিন্তু যেহেতু শীতকাল চলে এসেছে আর খুব একটা বেশি সময় নাই, আমি তাকে পরামর্শ দিব এখন যে মাছগুলো আছে এগুলো বড় মাছগুলো আস্তে আস্তে ধরে বিক্রি করে ফেলা, এবং যে মাছগুলো অসুখ হয়েছে সেই মাছগুলোকে উঠায় ফেলা, এটা হচ্ছে সবচেয়ে ভালো। যেহেতু আর খুব একটা বেশি সময় নাই, আমার মনে হয় যে উনি এই মাছগুলো যেগুলো লেস পচা পাখনা পচা আছে এগুলো উঠায় নিজে বিক্রি করতে পারে এবং বড় মাছগুলো বিক্রি করে ফেলতে পারে, এবং পরের বছর যখন তিনি মাছ চাষ করবেন এই পরামর্শটা যে মাছে যাতে আমরা পুকুরটা যাতে অনিরাপদ না হয়ে যায়, দূষিত না হয়ে যায়, এই জন্য ব্যবস্থাপনা করবেন।
6: তো আমরা তো নির্ধারিত সময় প্রায় শেষ প্রান্তে এসে পড়েছি, এখন যদি আপনার কোনো পরামর্শ থাকে আপনি দিতে পারেন।
7: জি, আমার পরামর্শ হচ্ছে আমাদের অনেকেরই আগ্রহ দেখলাম, আগ্রহ হচ্ছে আপনার আশেপাশে যদি কোনো বিল থাকে, এই বিলটা কত বড় সাইজ হইতে হবে এটা বিষয় না, এই বিল যদি থাকে আপনি আপনার আশেপাশের যে উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় আছে তার সাথে যোগাযোগ করেন, আমাদের এরকম একটা বিল আছে, এই জায়গায় সরকারি কি সহায়তা পেতে পারি, আপনারা 20 জন বা 30 জনের একটা তালিকা দিতে পারেন, আমরা এই 30 জন মিলে এই কাজটা করি। সেটা বলার পাশাপাশি আরেকটা জিনিস, যেটা আপনার এই বিলের আশেপাশে যে মানুষগুলো আছে এই মানুষগুলোকে আপনি সম্পৃক্ত করে আপনারা নিজেরাই ব্যবস্থাপনা করতে পারেন, এই বিলটা আমার, এই বিলটাতে আমরা যদি আশেপাশের হ্যাচারি থেকে ছোট মাছ নিয়ে এসে যদি করতে পারি এবং আমরা ব্যবস্থাপনা করতে পারি তাহলে এটা আমরা সবাই ভাগ করে খেতে পারবো, এবং আমাদের আমিষের চাহিদা হবে, আমাদের হচ্ছে প্রোটিনের যে ঘাটতি আছে আমাদের শিশুরা যেমন খেতে পারবে আমাদের পারিবারিক প্রোটিনের চাহিদা নিশ্চিত হবে।
6: তো ইতিমধ্যে আমাদের কাছে যারা ফোন ইন কথা বলছিলেন তাদের কথা তো শুনলাম, আর যারা আমাদের সঙ্গে বিশেষ করে মোবাইল বিশেষ করে আমাদের সঙ্গে ছিলেন ফেসবুক পেজে তাদের নামটাও বলে দিই, তারাও অনেক সুন্দর করে শুনছেন, তারা প্রশ্ন করেছেন। আপডেট বেতার শ্রোতা সংঘ নীলফামারী থেকে সত্যেন্দ্রনাথ রায়, শহীদুল ইসলাম আরেকটি পেন্সিলের আঁচড়, তারপরে জিল্লুর রহমান বলেছেন চমৎকার অচিন পাখি, আরিফ মাহমুদ পরশ লিখেছেন যুক্ত আছি, কালীগঞ্জ থেকে কেশব চন্দ্র রায়, তারা সকলেই এই অনুষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন এবং তারা অনুষ্ঠান দেখছেন শুনছেন। আপনার আর যদি কিছু প্রশ্ন থাকে আমি বলতে পারেন, আমাদের এখন প্রায় শেষের পথে।
7: আমরা আসলে এই জিনিসটা একটু নতুন, তো এই জন্য আসলে সবাই মনে করছে যে সবাই আমরা আসলে বাড়িতে মাছ চাষ করি।
17: আচ্ছা, ইয়াটা শুনতে শুনতে আমার কাছে একটা জিনিস মনে হচ্ছে যে একটা বিলের চারপাশে অনেক বাসিন্দা লোক বসবাস করে, এখন কতজন কিভাবে এই বিলটির ম্যানেজমেন্ট নিয়ে মাছ চাষ করবেন এটা নির্ধারণ করা একটা ঝামেলাপূর্ণ হয়ে যায় কিনা,
7: এখন বিষয়
17: এটার ব্যবস্থাপনাটা কি?
7: আপনি যেটা বলছেন আসলে এই সমবায়ের কথা আমরা কেন আসছি, কারণ কি এই বিষয়টা হলো কি আপনি সবাইকে নিয়েই করতে হবে, তা না হলে এটা ব্যবস্থাপনা করতে পারবেন না, কারণ হচ্ছে আরেকজন তো সে চুরি করে ধরে ফেলবে, কিন্তু এটা যখন সবাই মিলে করবেন তাহলে
6: কিন্তু
7: নিরাপত্তা দেওয়ার দায়িত্বটা তার, আর এটা তো তার সকল আশেপাশের সবার মানুষের অংশীদারিত্ব। তার মানে হচ্ছে আপনি ধরলেন কোনো মানুষকে বাদ দিয়ে দিলেন, তাকে অপছন্দ করে বাদ দিয়ে দিলেন, কিন্তু সে কোনোভাবে দেখা যাচ্ছে
17: আমার কাছে মনে হচ্ছে যে ওই সম্মিলিত কার্যক্রমটা সরকারের হস্তক্ষেপের মাধ্যমে একটা ফয়সালে আসলে সম্ভবত।
7: কিছু কিছু বিলে সরকার এটা করে, কিন্তু আপনি এর অনেক বিল তো সরকারের ওই সক্ষমতা নাই, অনেক বিলে সরকার যেতেও পারে না, কিন্তু আপনি মনে করছেন যে আপনারা সবাই মিলে চাষ করতে পারবেন, তাহলে সেটা করতে পারবেন।
6: ধন্যবাদ, ধন্যবাদ জনাব মীর মোহাম্মদ আলী, সহকারী অধ্যাপক, শের-ই বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ঢাকা। আপনি বিল নার্সারি স্থাপন এবং ব্যবস্থাপনা নিয়ে আমাদেরকে অনেক ভালো ভালো কথা বললেন, পরামর্শ দিয়েছেন। আমার মনে হয় আমাদের কৃষিজীবী ভাই বোনেরা এই ব্যাপারে খুবই আগ্রহী হবেন। তো যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে ছিলেন টেলিফোনে এবং বিশেষ করে ফেসবুকে, সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের আসর থেকে বিদায় নেব আমরা। প্রিয় শ্রোতা, এতক্ষণ শুনছিলেন কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। তত্ত্বাবধান করেছেন খালেদা পারভীন, প্রযোজনায় ছিলেন হরবিলাস রায়। তো আজ এই পর্যন্তই, চলুন আমরা উঠি,
16: চলো যাই।

বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে। শুরু হচ্ছে সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দূর।

0: আসসালামু আলাইকুম। সেনা, নৌ ও বিমান বাহিনীর বীর সেনানী ভাই ও বোনেরা, আপনারা যে যেখান থেকে শুনছেন, সবাইকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের দুর্বার অনুষ্ঠান। দুর্বার অনুষ্ঠানটি উপস্থাপনায় আজকে আছি আমরা দুজন, আমি সালমা সুলতানা,
1: আমি কানিস ফাতেমা লুনা।
0: দুর্বারে আজকে শুনবেন আধুনিক গানের অনুষ্ঠান অলংকার। প্রথম গানটিতে কণ্ঠ দিয়েছেন এন্টু কিশোর এবং গানের কথা লিখেছেন মনিরুজ্জামান মনির। গানটি সুর করেছেন শেখ সাদী খান।

দুরবারে আজ অলংকার অনুষ্ঠানে শুনছেন আধুনিক গান। এবারে শিল্পী ফাহমিদা নবী। গানের কথা লিখেছেন হীরেন্দ্রনাথ মৃধা, সুর করেছেন বিশ্বজিৎ সরকার।

0: বিশ্বে যা কিছু আছে সবই ধ্বংসপ্রাপ্ত হবে, আর তোমার একমাত্র প্রতিপালক অবশিষ্ট থাকবেন, যিনি মহিয়ান ও গরিয়ান। আল কোরআন, বাংলাদেশ বেতার ঢাকা। এখন প্রচারিত হচ্ছে এশা নামাজের আজান।
1: Allah

0: رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وابعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة انك لا تخلف الميعاد.
1: هي الله هي পরিপূর্ণ আহ্বান এবং এই নামাজের তুমিই প্রভু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দান করো সর্বোচ্চ স্থান সুমহান মর্যাদা বেশদের সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো এবং কিয়ামতের দিনে আমাদেরকে তার শাফায়াত নসিব করো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা তুফসিদু ফিল আরদি বাদা ইসলাহিহা আর শান্তি স্থাপনের পর পৃথিবীতে তোমরা বিপর্যয় সৃষ্টি করো না। সূরা আরাফ আয়াত 56।
3: শ্রোতা বন্ধুরা, এশারের নামাজে আজানের পরে আমরা ফিরে আসলাম দুরবার অনুষ্ঠানে। শুনছেন আধুনিক গানের অনুষ্ঠান অলংকার, এবারের শিল্পী তপন চৌধুরী। গানের কথা লিখেছেন মোহাম্মদ রফিকুজ্জামান, গানটি সুর করেছেন আলাউদ্দিন আলী।

সেনা নৌ ও বিমান বাহিনীর বীর সেনানী ভাই ও বোনেরা, আপনারা অলংকার অনুষ্ঠানে শুনছেন আধুনিক গান। এবারে শিল্পী ডলি সায়ন্তনী, গীতিকার আহমেদ রিজভী, সুর করেছেন প্রণব ঘোষ।

সেনা নৌ ও বিমান বাহিনীর বীর সেনানী ভাই ও বোনেরা শুনছেন আধুনিক গানের অনুষ্ঠান অলংকার। এবার শিল্পী মোহাম্মদ খালেদ মাহমুদ মুন্না, গানের কথা লিখেছেন মুকাদ্দেম বাবু এবং গানটি সুর করেছেন অশোক কুমার সরকার।

দূরপাড়ায় আজ শুনছেন অলংকার অনুষ্ঠানে আধুনিক গান। এবারের গানের শিল্পী প্রিয়াঙ্কা গোপ। গানের কথা লিখেছেন আয়েত হোসেন উজ্জ্বল, সুর করেছেন হিমাদ্রি বিশ্বাস।

0: এই গানের সাথে শেষ হলো আধুনিক গানের অনুষ্ঠান অলংকার। সেনা, নৌ ও বিমান বাহিনীর বীর সেনানী ভাই ও বোনেরা, আপনারা যে যেখানে থাকুন সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই কামনায় দুর্বার অনুষ্ঠান থেকে আজকের মতো বিদায় নিচ্ছি আমরা দুজন। আমি সালমা সুলতানা।
1: আমি কানিজ ফাতেমা লুনা। যাবার আগে জানিয়ে যায়, দুর্বার অনুষ্ঠানটির তত্ত্বাবধানে ছিলেন কানিজ কুলসুম এবং প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান।
2: এতক্ষণ সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দুর্বার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হলো।

0: দেশকে ভালোবাসুন, দেশের সেবায় আত্মনিয়োগ করুন। সৎ এবং চরিত্রবান নাগরিক দেশের সবচাইতে দামি সম্পদ। আমাদের কঠোর পরিশ্রম করতে হবে, উৎপাদন বাড়াতে হবে, হাটে মাঠে কলে কারখানায়, তবেই আমরা স্বাবলম্বী হতে পারব। গাছ লাগান, পরিবেশ বাঁচান। খুব প্রয়োজনে একটি গাছ কাটতে হলে সে জায়গায় কমপক্ষে তিনটি চারা রোপণ করুন।
1: বাংলাদেশ বেতার, একটু পরে শুনবেন খেলাধুলার খবর।

আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খেলাধুলার খবর পড়ছি মীর আশফাক হোসাইন। হারারেতে তিন ম্যাচ একদিনের আন্তর্জাতিক সিরিজের প্রথমটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে 295 রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে স্বাগতিক জিম্বাবুয়ে শেষ খবর পাওয়া পর্যন্ত 29 ওভারে 4 উইকেটে 155 রান করেছে। এর আগে অস্ট্রেলিয়া প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত 50 ওভারে 8 উইকেট হারিয়ে 294 রান করে। আগামী শুক্রবার একই ভেন্যুতে দুদলের মধ্যে সিরিজের দ্বিতীয় একদিনের আন্তর্জাতিক ম্যাচটি অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সময় বেলা 1:30 ম্যাচটি শুরু হবে। দিল্লিতে দ্বিতীয় টি টোয়েন্টি ক্রিকেট ম্যাচে স্বাগতিক ভারতের বিরুদ্ধে টস হেরে আফগানিস্তান এখন ব্যাট করছে। দুদলের মধ্যকার তৃতীয় শেষ টি টোয়েন্টি ম্যাচটি আগামী বৃহস্পতিবার একই ভেন্যুতে রাত 8:00 শুরু হবে। তিন ম্যাচ সিরিজে ভারত 1-0 এগিয়ে রয়েছে। এদিকে আজ সাউদাম্পটনে স্বাগতিক ইংল্যান্ড এবং শ্রীলঙ্কার মধ্যে তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজের প্রথমটি অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সময় রাত 11:30 খেলা শুরু হবে। আগামী বৃহস্পতিবার কার্ডিফে একই সময় দুদলের মধ্যে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, এই সফরে শ্রীলঙ্কা স্বাগতিকদের বিপক্ষে তিন ম্যাচের একদিনের আন্তর্জাতিক সিরিজও খেলবে। চলতি মাসের 22 তারিখে চেস্টারলি স্ট্রিটে প্রথম একদিনের ম্যাচটি বাংলাদেশ সময় বিকেল 5:30 শুরু হবে। আগামী শনিবার জাপানের আইচি নাগোয়ায় আনুষ্ঠানিকভাবে 20তম এশিয়ান গেমস শুরু হবে। যদিও ফুটবল সহ বেশ কয়েকটি ইভেন্ট ইতিমধ্যে শুরু হয়ে গেছে, এই গেমসে বাংলাদেশের 200-এর বেশি ক্রীড়াবিদ ফুটবল, ক্রিকেট, হকি, আর্চারি, অ্যাথলেটিক্স, শুটিং, সাঁতার সহ 22টি ইভেন্টে অংশ নেবে। গেমসের নারী ফুটবলে বাংলাদেশ নারী দল বি গ্রুপে প্রথম ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে পরাজিত হয়। বাংলাদেশ গ্রুপের দ্বিতীয় ম্যাচে উত্তর কোরিয়া এবং তৃতীয় ও শেষ ম্যাচে মিয়ানমারের বিপক্ষে খেলতে নামবে। এছাড়া গ্রুপ এ তে স্বাগতিক জাপান, চাইনিজ তাইপে, ভিয়েতনাম ও থাইল্যান্ড এবং সি গ্রুপে চীন, ফিলিপাইন, উজবেকিস্তান ও হংকং নারী দল অংশ নিচ্ছে। সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন সাফ চ্যাম্পিয়নশিপের সূচি প্রকাশ করা হয়েছে। আগামী 5 থেকে 17 নভেম্বর পর্যন্ত টুর্নামেন্ট বাংলাদেশে অনুষ্ঠিত হবে। গ্রুপ এ তে স্বাগতিক বাংলাদেশের প্রতিপক্ষ ভুটান ও শ্রীলঙ্কা। 5ই নভেম্বর বাংলাদেশ গ্রুপের প্রথম ম্যাচে ভুটানের এবং 11ই নভেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে। গ্রুপ বি তে ভারত, পাকিস্তান ও মালদ্বীপ একে অপরের মুখোমুখি হবে। গ্রুপ পর্বের প্রতিটি দল দুটি করে ম্যাচ খেলবে এবং প্রতিটি গ্রুপের শীর্ষ দুটি দল সেমিফাইনালে উন্নীত হবে। টুর্নামেন্টের দুটি সেমিফাইনালই 14ই নভেম্বর অনুষ্ঠিত হবে এবং 17ই নভেম্বর ফাইনাল খেলার মধ্য দিয়ে টুর্নামেন্ট শেষ হবে। নরসিংদীর মাধবদীর নওপাড়া আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে আন্তঃশ্রেণী ফুটবল টুর্নামেন্টে সপ্তম শ্রেণী দল চ্যাম্পিয়ন হয়েছে। আজ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনালে তারা 3-1 গোলে অষ্টম শ্রেণী দলকে পরাজিত করে শিরোপা লাভ করে। খেলা শেষে বিজয়ী ও রানার দলের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের ব্যবস্থাপনায় আগামী 20 সেপ্টেম্বর থেকে ঢাকায় পুরুষ হ্যান্ডবল লীগ শুরু হবে। 4 দিনব্যাপী এই প্রতিযোগিতায় বর্ডার গার্ড, বাংলাদেশ বিজেপি, বাংলাদেশ আনসার, বাংলাদেশ পুলিশ এবং বাংলাদেশ হ্যান্ডবল এ দল অংশগ্রহণ করবে। প্রতিযোগিতার সবগুলো খেলাই রাজধানীর শহীদ এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। লীগ ভিত্তিক পদ্ধতিতে অনুষ্ঠিতব্য প্রতিযোগিতায় প্রতিটি দল একে অপরের বিপক্ষে খেলবে। আগামী মাসে বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যে একমাত্র টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে। 9 থেকে 13 অক্টোবর পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতের দুদলের মধ্যে টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে। টেস্ট ম্যাচের পর বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় একদিনের আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হবে। 17ই অক্টোবর বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার ম্যাচ দিয়ে একদিনের সিরিজ মাঠে গড়াবে। আগামী মাসের শেষের দিকে স্বাগতিক বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের মধ্যে 2 ম্যাচ টেস্ট সিরিজ অনুষ্ঠিত হবে। এতে অংশ নিতে ওয়েস্ট ইন্ডিজ দলের আগামী মাসের 18 তারিখে বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে। টেস্ট সিরিজে অংশ নেওয়ার আগে ওয়েস্ট ইন্ডিজ দল বাংলাদেশ ক্রিকেট বোর্ড একাদশের বিরুদ্ধে 3 দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে। 22 থেকে 24 অক্টোবর পর্যন্ত ঢাকার বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে প্রস্তুতি ম্যাচটি অনুষ্ঠিত হবে। এরপর 28 অক্টোবর মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যে প্রথম টেস্ট শুরু হবে। 2029 সালে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ আয়োজনের লড়াইয়ে লন্ডনের পরিবর্তে নাইরোবি নির্বাচিত হয়েছে। বুদাপেস্টে অনুষ্ঠিত ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স কাউন্সিলের সভায় এই সিদ্ধান্ত নিশ্চিত করা হয়েছে।
খেলাধুলার খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে রাত 8:30।

0: বাংলাদেশ বেতার সুখী সংসার পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল।
1: সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের সুখী সংসার অনুষ্ঠান। আশা করছি যে যেখান থেকে আমাদের শুনছেন সবাই ভালো আছেন, সুস্থ সুন্দর আছেন। সুস্থ সুন্দর থাকতে হলে কিন্তু অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলতে হয়, যেমন সুষম খাবার গ্রহণ, নিয়মিত শরীর চর্চা, বিশুদ্ধ পানি পান করা সহ নিয়মিত রুটিন মাফিক জীবনযাপন করলেই সুস্থ এবং রোগ মুক্ত থাকা যায়। জন্ম নিয়ন্ত্রণ বা গর্ভনিরোধ হল গর্ভধারণ থেকে বিরত থাকার জন্য পদ্ধতি গ্রহণ। IUD হল জন্ম নিয়ন্ত্রণের সবচেয়ে কার্যকরী পদ্ধতি, যার সাফল্যের হার 99%-এরও বেশি। প্রিয় শ্রোতা, আয়োজনের শুরুতেই রয়েছে জন্ম নিয়ন্ত্রণের পদ্ধতি হিসেবে IUD সম্পর্কিত আলোচনা। অংশগ্রহণে ডাক্তার নুরুন্নাহার বেগম ও ডাক্তার রেজাউল আলম খান।
2: আজকের প্রসঙ্গ জন্ম নিয়ন্ত্রণের পদ্ধতি হিসেবে IUD, এ প্রসঙ্গে আমরা কথা বলব। আলোচনায় রয়েছেন ডাক্তার নুরুন্নাহার, সাথে রয়েছি আমি ডাক্তার রেজাউল আলম খান। IUD এই কথাটা প্রায়শই আমরা শুনি, যদি সংক্ষেপে একটু বুঝিয়ে বলেন।
3: ধন্যবাদ আপনাকে। IUD জন্ম নিয়ন্ত্রণের একটি হরমোন ছাড়া পদ্ধতি, অর্থাৎ আমাদের অনেকগুলো পরিবার পরিকল্পনা যে রিভার্সেবল, মানে অর্থাৎ যেটা থেকে কিছুদিন পরে আবারও বাচ্চা নেওয়া যায়, তাকে আমরা বলি রিভার্সেবল বা লং অ্যাক্টিং রিভার্সেবল মেথড। অবশ্যই মহিলাদের জন্য IUD কথাটির অর্থ হচ্ছে ইন্ট্রাইউটারাইন ডিভাইস, ইন্ট্রাইউটারাইন কন্ট্রাসেপটিভ ডিভাইস, অর্থাৎ জরায়ুর মধ্যে একটি টি আকৃতির ডিভাইস দিয়ে দেওয়া হয় 10 বছরের জন্য, যেন বাচ্চা না হয়।
2: আমরা তো অস্থায়ী পদ্ধতি, স্থায়ী পদ্ধতি, এই দুটো কথা প্রায় শুনি, এটা কোন পদ্ধতিতে পড়ে?
3: অবশ্যই অস্থায়ী পদ্ধতি, কারণ এটি খুলে ফেললেই পুনরায় উনি গর্ভধারণ ক্ষমতা ফিরে আসেন।
2: কিন্তু আমরা অস্থায়ী পদ্ধতিতে জন্মনিতে বড়ি সেবনের কথা বারে বারে বলি, যারা বড়ি সেবন করছেন তারা তো ভালোই আছেন, আর IUD কোন কোন ক্ষেত্রে আপনারা দিয়ে থাকেন?
3: অবশ্যই বড়ি ভালো, কারণ বড়িটি নিজেই নিজেই খাওয়া যাচ্ছে, নিজেই দোকান থেকে কিনে নিয়ে আসা যাচ্ছে, এবং একবার নিয়ম শিখে আসলে উনি যখন ইচ্ছা এটা নিজের মতো করে নিতে পাচ্ছেন। IUD কিন্তু তা নয়, অর্থাৎ এটি নেওয়ার জন্য অসুবিধার কথা যেটি, সেটি উনি নিজে নিতে পারবেন না, উনি কোনো চিকিৎসকের কাছে যেতে হবে ওনাকে, অথবা কোনো প্যারামেডিক্স এর কাছে যেতে হবে যিনি এ ব্যাপারে দক্ষ। ওনার কাছে যাওয়ার পরে উনি এই ওনার শরীরটা পরীক্ষা করে দেখবেন যে এটা উনি নিতে পারবেন কিনা, যদি ওটা উনি নিতে পারার মতো যোগ্য হন এবং ইচ্ছা করেন নেওয়ার, তাহলেই শুধু উনি ওটা নিতে পারবেন।
2: তিনি ইচ্ছে প্রকাশ করেছেন একজন নারী বা গ্রহিতা, কিন্তু তার জন্য কি প্রস্তুতি প্রয়োজন বা শারীরিক যোগ্যতার প্রয়োজন যাদেরকে IUD পড়ানো?
3: IUD পড়তে হলে অবশ্যই প্রথম কথাই হলো উনি বাচ্চা নিতে চান না বলেই এটি নিতে চাচ্ছেন, এবং ওনার পেটে যে কোনো বাচ্চা নেই এটি হলো প্রথম শর্ত, অর্থাৎ ওনার পেটে কোনো বাচ্চা থাকা যাবে না, হয়তো বা যেটা উনি জানেন না, এই জন্য ওনাকে পরীক্ষা করতে হবে যে ওনার বাচ্চা পেটে আছে কি না প্রথম। এবং আমাদের দেশের আঙ্গিকে IUD-র জন্য আরেকটি শর্ত মেনে চলতে হয়, সেটা হচ্ছে যে ওনার একটি জীবিত সন্তান থাকতে হবে। যদি ওনার জীবিত সন্তান একটিও না থাকে, তাহলে আমরা তাদেরকে IUD-র জন্য সিলেক্ট করি না বা বলি না যে IUD তার নেওয়া যাবে।
2: এক্ষেত্রে তাকে অবশ করা বা অজ্ঞান করা কোনো বিষয় রয়েছে কিনা?
3: না, এটি অত কঠিন কোনো পদ্ধতি নয়, এটি খুবই সহজ একটি পদ্ধতি। উনাকে অজ্ঞান করতে হবে না, অবশ্য করতে হবে না, তবে উনাকে একটু কাউন্সিলিং করতে হবে যে সামান্য একটু ব্যথা হতে পারে, সে ব্যথাটা উনি খুব সহজেই সহ্য করতে পারবেন। কিন্তু কাউন্সিলিং যদি না করা থাকে, উনাকে যদি আগে থেকে এটা না বলা হয়, তাহলে হয়তো উনি ভয় পেতে পারেন। এই জন্য তাকে জাস্ট বলে নিতে হয় যে দেওয়ার সময় একটু আপনি ব্যথা পেতে পারেন,
2: জরায়ুতে তো প্রবেশ করিয়ে দিবেন, তার পার্শ্ব প্রতিক্রিয়া, এরপরে হয়তো তিনি তলপেটে ব্যথা বলতে পারেন, মাসিক হচ্ছে বা অনিয়মিত মাসিক হচ্ছে, নানা অভিযোগ করতে পারেন, এই যে পার্শ্ব প্রতিক্রিয়া, সেগুলো কি রয়েছে?
3: পার্শ্ব প্রতিক্রিয়া যদিও কিছু রয়েছে, কিন্তু সেগুলো খুব বেশি জটিল আকারে হয় না। যদি উনি নিজে ইচ্ছা করে নেন এবং ওনাকে এটার পার্শ্ব প্রতিক্রিয়াগুলো আমরা আগে থেকেই বলে রাখতে পারি, তাহলে এই যে অল্প অল্প সমস্যা তাতে ওনারা ভয় পান না। যেরকম এটি প্রয়োগের সময় একটু ব্যথা হচ্ছে, তারপর প্রয়োগের পরও ধরেন 1-2 মাস একটু চিনচিন ব্যথা তলপেটে হতে পারে, তাছাড়াও মাসিকের সময় একটু ব্যথাটা আবার একটু বেশি হতে পারে। বেশি অর্থাৎ যার হয়তো ব্যথা ছিল না তার ব্যথা হবে, যার একটু একটু ব্যথা ছিল তার একটু বেশি ব্যথা হতে পারে। আর যেটি হয় সেটি হচ্ছে একটু মাসিকের যে অন্য সময় নর্মাল অবস্থায় তার যে ব্লিডিং হতো, প্রথম 3-6 মাস তার মাসিকের পরিমাণটাও একটু বেড়ে যেতে পারে।
2: আইইউডি দিলে সুবিধাটা কি?
3: সুবিধাটা বাচ্চা হবে না প্রথম যেটা উদ্দেশ্য সেটাই, এবং দ্বিতীয় সুবিধা হচ্ছে যে এটি একবার প্রয়োগ করলে 10 বছর পর্যন্ত রাখতে পারছে। উনি যদি অনেক দিন থেকেই বাচ্চা নিতে না চান তাহলে অনেকটা স্থায়ী পদ্ধতির মতো এটি কার্যকর। আর আরও যেটি ভালো কথা সেটি হচ্ছে এটি নন হরমোনাল পদ্ধতি। হরমোন শরীরে আসে কিন্তু এক্সট্রা হরমোন যখন দেয়া হয় কারো শরীরে বাচ্চা বন্ধ করার জন্য, তাতে কিন্তু তার কিছু কিছু শরীরটা হরমোন জনিত কিছু কারণ যেগুলো যে মাথা ঝিমঝিম করা, শরীরটা ম্যাজমেজ করা, এই সমস্যাগুলো হবে।
2: তবে একটি প্রসঙ্গ যে এটা হারিয়ে গেল কোন জরায়ুর ভিতরে বোঝবার উপায় কি?
3: এটি হারিয়ে যাওয়ার কোনো পদ্ধতি নেই। প্রথম কথাই হচ্ছে এটি হারিয়ে যাওয়ার কোনো জিনিস নয়। মানুষের অনেকের ভুল ধারণা আছে, যেরকম বাচ্চা পেটে আসলেও কিন্তু মানুষ বলে আমার বাচ্চা বুকের উপরে উঠে যাচ্ছে, আমার বাচ্চা বোধহয় কোথায় চলে যাচ্ছে। এটি কিন্তু যাওয়ার কোনো জিনিস নয়, এটি আল্লাহ মানুষকে শরীরটা তৈরিই করেছেন ওইভাবে যে বাচ্চা তৈরি করার জায়গাটাই আলাদা, যেখানে বাচ্চা থাকে সেই জায়গাটাতেই আইউডি দেওয়া হয় এবং সেটি একদম শক্ত মাংসপেশি দ্বারা আবৃত থাকে, এটি অন্য কোনোখানে যাবে না। তবে এটি এটি সহজে আসে কি নেই জানার জন্য এর সঙ্গে একটি সুতা থাকে, এই সুতা দিয়ে বোঝা যায় যে এটি যথাস্থানে রয়েছে অথবা নেই। কোনো কারণে এই সুতাটা ওখান থেকে খুলে যেতে পারে, অথবা খুবই কম যদিও পার্সেন্টেজ যেটা হতে পারে যে মাসিকের সঙ্গে সঙ্গে এই কপাটিটা পড়েও যেতে পারে কারো কারো, খুব কম 10,000-20,000 একজনের হয় কি হয় না।
2: শেষে এই কপারটি যেটা দেওয়া হলো বা আইইউডি দেওয়া হলো, এটা তো খুলে ফেলা যায়?
3: অবশ্যই।
2: এটা এত অস্থায়ী
3: কিন্তু নিজে নিজে খোলা যাবে না,
2: তিনি যখন চাইবেন
3: তখন খুলে নিতে বাচ্চা নিতে পারেন,
2: করতে পারেন। কিন্তু এই পদ্ধতির এটাই বিশেষ সুবিধা, তবে 10 বছর রাখা যায়। ডক্টর নূর নাহার, জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি হিসেবে আইইউডি ব্যবহারের সুবিধে, এ নিয়ে অনেক তথ্য জানিয়েছেন, সময় দিয়েছেন, আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ।
3: আপনাকেও ধন্যবাদ।
1: এতক্ষণ শুনলেন জন্ম নিয়ন্ত্রণের পদ্ধতি হিসেবে আইইউডি সম্পর্কিত আলোচনা। কোন দেশের নারী পুরুষ মিলে যে মোট লোক সংখ্যা হয় তাকেই ওই দেশের জনসংখ্যা বলে। তবে এই জনসংখ্যা বেশি হলে দেখা দিতে পারে নানা ধরনের জটিলতা, তাই হতে হবে সচেতন। প্রিয় শ্রোতা, এবারে শুনব একটি জনসংখ্যার গান, শিল্পী ইমামুর রশিদ ও দিনা মাসুদ, গীতিকার মোহাম্মদ আব্দুস সালাম, সুরকার আলী আফতাব লনি।

0: এতক্ষণ শুনলেন জনসংখ্যা বিষয়ক গান। সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার, প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। ডেঙ্গু জ্বর একটি এডিস মশাবাহিত ডেঙ্গু ভাইরাস জনিত একটি রোগ। এডিস মশার কামড়ের মাধ্যমে ভাইরাস সংক্রমণে 3-15 দিনের মধ্যে সাধারণত এই জ্বরের উপসর্গগুলো দেখা দেয়। উপসর্গগুলোর মাঝে রয়েছে জ্বর, মাথা ব্যথা, বমি, পেশিতে ও গাঁটে ব্যথা ইত্যাদি। তাই ডেঙ্গু প্রতিরোধে হতে হবে সচেতন। বাড়ির আশেপাশে ঝোপঝাড় আঙিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। ফুলের টব, ডাবের খোলস, গর্ত, ছাদ ইত্যাদিতে কোথাও যেন 3 দিনের বেশি পানি জমে না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। ঘুমানোর সময় মশারি ব্যবহার করতে হবে। এভাবে এডিস মশা নিয়ন্ত্রণ করতে পারলে ডেঙ্গু প্রতিরোধ করাও সম্ভব। তাই আসুন নিজে সচেতন হই এবং অন্যকেও সচেতন করি।
1: বেলা পার হয়ে যায়, অন্তরে আউনের নাম নাই। আমি একজন পঙ্গু মানুষ, চলতে ফিরতে পারি না, চালাইতাম রিক্সা। এটা কপাল, এই কপালে বুঝি এই লেখা আছিল। একদিন রিক্সা চালাইতেছি, হঠাৎ পেছন দিক থেকে আসমকো একখান ট্রাক এসে মাইরা দিল। ব্যাস, আমি আমার ফা দুইখা নাড়াইলাম, সেই থেকে আমি ঘরে বসা।
2: কার লগে কথা কইতেছেন? ঘরে তো কেউ নাই।
1: আমার নসিবের লগে, দেখাউন দে।
2: খাওন আনতে পারি নাই।
1: খাওন আনতে পারোস নাই মানে?
2: বিপি সাবগো বাড়ির মেহমান আসিল, সব ভাত শেষ হয়ে গেছে।
1: তাহলে এখন খামু কি?
2: আমিও তো খাই নাই।
1: তুই খাস নাই তাতে আমার কি? শীতে আমার ফ্যাট জ্বলতাছে, গ্যাস্ট্রিকের বেদনাটা বুঝি বাড়লো। খাওন কই থেকে আনবে আমি জানি না, আমার খাও নাই না দে। খিদা লাগলে আমার মাথায় আগুন ধরে যায়।
2: আমি এখন কই থেকে খাওন দিমু?
1: খাওন দিতে পারবি না তো ভিক্ষা করতে যাইতে দেস না কেন?
2: না না, আপনি কেন ভিক্ষা করবেন?
1: ভিক্ষা করলে বেগম সাহেবের আত্মসম্মান লাগে। তোর আত্মসম্মানে
2: যদি পোলাপান গুলান মানুষ হইতো তাহলে কি আর এই বুড়া বুড়িরা না খাইয়া থাকতো?
1: একটা না, দুইটা না, ছয় ছয়টা পোলা, ছয়টা জোয়ান পোলা থাকতে আমি ফঙ্গু হইয়া ঘরে না খাইয়া থাকি, আর তুই বান্দিগিরি করস।
2: এই তো আসিল আমগো কপালে,
1: আমি এমন কপালে।

0: হিম ধরেছে, চোখের তারায় রং জমেছে, এখন কোন দুঃখ নেই, নেই কোন ভাবনা, এমনি করে দিন যদি যায় যাক না।
1: আইজো তুমি নেশা করে বাড়ি ফিরছো
2: কি? আমার সোনার চাঁদরে, তোর বাপের টাকায় নেশা করছি নাকি?
1: নাই বাপ, তুই কথা কইবা না, কয়ে দিলাম
2: কি? তুই আমার চোখ রাঙার কথা কস আজকা তোরে।
3: ওই বুঝি বদমাইশটা ফিরছে,
1: ওটারে তো মারতেছে। আমার হয়েছে যত মরণ,
3: তোর মরণের কি হয়েছে? ওরা কি আমাকে খাইতে দেয় না পিনতে দেয়?
1: 10 মাস 10 দিন তো পেটে রাখছিলাম।
2: তোর বাপে বিয়ার সময় নগদ 20,000 টাকা দেবো কইছিল, দেয় নাই।
1: তার অবস্থা তো তুমি দেখতেছো, দেবো কই টাকা?
2: দিতে পারবো না তো কইছিল কে? যা তুই ওর ঘর থেকে বাইর হ। গেলো খারাপ হয়নি কে? বাইর হয়ে গেছে।
1: আমি কই যাবো?
2: কই যাবি তার আমি কি জানি? আমার ঘর থেকে বাইর গেলো, কথা কানে যায় না? আইস তোরে তুমি আবার আইছো
1: কেন? বউ মাটির মধ্যে পড়ে রয়েছে কেন?
2: মনে হয় দাঁত লেগে গেছে।
4: দাঁত লেগে গেছে বউ? ও বউ, বউ গো দাঁত তো লাগে নাই।
2: দাঁত লাগে নাই?
1: এ তুই কি করছস? পাউডারে মাইরা ফালাইলি।
2: মরে গেছে মা? ও মা, বউ মরে গেছে? ও বউ কথা কো, কথা কো, বউ কথা কো। আমি তোর মারতে চাই নাই বউ, জানস না নেশা করলে আমার মাথা ঠিক থাকে না। তুই আমাকে কেন তর্ক করতে গেলে? কথা কো।

0: লয়া গন্ধারবা সাহেব, এমন কুলাঙ্গার ফোলার মুখ দেখতে চাই না। আর আপনি কই, আপনারা যারা খারায় তামসা দেখতেছেন, এই যে আজ আমার ফোলা খুনি, এই দোষ খালি আমার ফোলার না, এই দোষ আমারও। আমি বাপ হইয়া পারি নাই ফোলা গো মানুষ করতে। আমি একজন নিষ্কল হইয়া ছেলেটা ফোলা জন্ম দিছি, সংসারে বলা ঠিক মতো তুই বেলা খাইতে দিতে পারি নাই, আমার নষ্ট হইয়া গেছে। সুর একটা জুয়ারি, একটা নেশা গুর, আপনারা আমার মতো ভুল করেন না গো ভাই। সংসার ছোট রাখেন, ফোলা মান মানুষ করতে পারবেন, আর ফোলা মান মানুষ হলে আমার মতো বুড়া বয়সে বাপ মা গো না খাইয়া থাকতে হইব না, না খাইয়া থাকতে হইব না।
1: প্রিয় শ্রোতা, ঘড়ি কাঁটা বলছে বিদায় নিতে হবে। বিদায় নেবার আগে জানিয়ে দিই, আজকের সুখী সংসার অনুষ্ঠানের গ্রন্থনা উপস্থাপনে ছিলাম আমি শামীমা নাসরিন, সম্পাদনায় মোহাম্মদ কামরুল হাসান, এবং সুখী সংসার অনুষ্ঠানটি প্রযোজনা করলেন
2: শাহিদা মঞ্জুরি।
3: সুখী সংসার অনুষ্ঠানটি শেষ হল, পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও

0: এডিস মশা ডেঙ্গু জ্বরের একমাত্র বাহক। কেবলমাত্র এডিস মশা দমনের মাধ্যমেই ডেঙ্গু জ্বর প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা যায়। আসুন এই বিষয়ে আমরা সচেতন হই। বাসগৃহে ফুলের টব, অব্যবহৃত কৌটা, ড্রাম, নারকেলের মালা, গাড়ির টায়ার, গাছের গিটের গর্ত, এসব স্থানে তিন দিনের বেশি পানি জমতে দেবেন না। নির্মাণ কাজে ব্যবহৃত চৌবাচ্চা, ওয়াশার পানির মিটার এবং অব্যবহৃত বালতি, যেসব স্থানে তিন দিনের বেশি পানি জমে থাকে সেগুলো ভরাট করে ফেলুন অথবা ভেঙে ফেলুন। ফ্রিজের নিচে ট্রেতে জমে থাকা পানি প্রতিদিন পরিষ্কার করুন। মনে রাখবেন, জমে থাকা পরিষ্কার পানিতে এডিস মশা ডিম নেয়।
1: বাংলাদেশ বেতার, একটু পরেই শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। রাত 8:30, বাংলাদেশ বেতার, খবর পড়ছি শাহনাজ পারভীন। শুরুতেই শিরোনাম। দেশ পুনর্গঠন, গণতন্ত্র শক্তিশালীকরণ ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি আবাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি। চট্টগ্রামের হাটহাজারিতে ট্যাঙ্কের গোলা বিস্ফোরণে শহীদ সেনা সদস্যদের পরিবারকে আর্থিক সহায়তা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জুলাই গণ অভ্যুত্থানে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ 7 আসামির মৃত্যুদণ্ড। ভারতের সঙ্গে সম্পর্ক সহজীকরণে শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ সব আসামিকে ফেরত চায় বাংলাদেশ, বললেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা। পুলিশের সক্ষমতা বাড়াতে পূর্ণাঙ্গ সাইবার সিকিউরিটি ইউনিট গঠন করা হবে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। দেশে একদিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে 7 জনের মৃত্যু, হামের উপসর্গে মৃত্যু 6 জনের। হুতিদের লোহিত সাগর উপকূল নিয়ন্ত্রণের প্রেক্ষিতে গুরুত্বপূর্ণ বাণিজ্য পথ বাব আল মানদেব বন্ধ হলে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের। এবং সাব চ্যাম্পিয়নশিপ ফুটবলের আনুষ্ঠানিক সূচি প্রকাশ, আগামী 5-17 নভেম্বর বাংলাদেশে অনুষ্ঠিত হবে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের এই লড়াই। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত খবর। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশ পুনর্গঠন, গণতন্ত্র শক্তিশালীকরণ ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি আবাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানিয়েছেন। তিনি আজ সিলেট নগর ভবন প্রাঙ্গণে সিটি কর্পোরেশন আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে এই আহ্বান জানান। রাষ্ট্রপতি বলেন, নির্বাচনে বিজয়ের মাধ্যমে বর্তমান সরকার গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার সুযোগ পেয়েছে। রাষ্ট্রপতির সফর নিয়ে বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
2: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর একদিনের সফরে সিলেট এসেছেন আজ। রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের পর এটাই তার প্রথম সিলেট সফর। রাষ্ট্রপতির সহধর্মিণী রাহাতারা বেগম এ সফরে তার সাথে ছিলেন। সকালে US বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা থেকে রওনা হয়ে বেলা 11:30 সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে বিমানবন্দর থেকে সিলেট সার্কিট হাউসে আসেন রাষ্ট্রপতি। সেখানে বাংলাদেশ পুলিশের একটি চৌকশ দল তাকে গার্ড অব অনার প্রদান করে। সার্কিট হাউসে স্বল্প বিরতির পর দুপুর 12:30 দিকে নগরীর দরগা গেট এলাকায় অবস্থিত সুফি সাধক হজরত সাজ্জাদ রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করেন। এখানে রাষ্ট্রপতি দেশ ও জনগণের অগ্রগতি ও সমৃদ্ধি কামনায় মোনাজাত করেন। পরে রাষ্ট্রপতি রওনা দেন সিলেটের খাদিমনগরে হজরত শাহপরান রহমতুল্লাহ আলাইহির মাজারের উদ্দেশ্যে। সেখানে তিনি হজরত শাহপরান রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করেন এবং জোহরের নামাজ আদায় করেন। পরে তিনি বিকেল 3:30 সিলেট সিটি কর্পোরেশন আয়োজিত নাগরিক সম্বোধন অনুষ্ঠানে যোগ দেন এবং প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। তিনি বলেন,
3: আমি মনে করি আগামী দিনগুলোতে আমাদের, যেমন আমরা অতীতে লড়াই করেছি গণতন্ত্রের জন্য, সামনের লড়াই হচ্ছে আমাদের দেশকে পুনর্গঠন করবার জন্য, গণতন্ত্রকে শক্তিশালী করবার জন্য এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য, তাদের জন্য একটা সত্যিকার অর্থে একটা বাসযোগ্য আবাসস্থল যেন আমরা নির্মাণ করতে পারি।
2: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার ভাষণে বলেছেন, এদেশের রাষ্ট্র ব্যবস্থায় সরকারি দল থাকবে, বিরোধী দল থাকবে, সবকিছু নিয়েই আমাদেরকে এগোতে হবে। আমাদের বাংলাদেশে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সহ অনেকগুলো জাতি একসাথে বাস করে এবং এটাই বাংলাদেশের সবচেয়ে বড় সৌন্দর্য। সঞ্জয় সরকার, নিউজ ডেস্ক, বাংলাদেশ বেতার, সিলেট।
0: দিনব্যাপী সফরে সিলেটে পৌঁছে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাহে ও হজরত শাহপরান রহমতুল্লাহ আলাহের মাজার জিয়ারত করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি সেখানে জোহরের নামাজ আদায় করেন। এ সময় রাষ্ট্রপতি দেশ ও জনগণের অগ্রগতি ও সমৃদ্ধি কামনায় মোনাজাত করেন। রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের পর এটি তার প্রথম সিলেট সফর। রাষ্ট্রপতির সহধর্মিনী রাহাত আরা বেগম এ সময় সফরে তার সাথে ছিলেন। এর আগে সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান রাষ্ট্রপতি। পরে বিমানবন্দর থেকে সিলেট সার্কিট হাউসে যান রাষ্ট্রপতি। সেখানে পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন চট্টগ্রামের হাটহাজারি ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাঙ্ক ফায়ারিং এর সময় গোলা বিস্ফোরণে শহীদ দুই সেনা পরিবারের সদস্যরা। এ সময় প্রধানমন্ত্রী তাদের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন। পাশাপাশি তিনি শহীদ সেনা সদস্যদের পরিবারের পাশে সরকার ও সেনাবাহিনী সবসময় থাকবে বলেও আশ্বাস দেন। আজ সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় প্রধানমন্ত্রী শহীদ সেনা পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের প্রতি গভীর সমবেদনা জানান। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে তার সহধর্মিনী ডক্টর জুবাইদা রহমান, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ও ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, দেশের জন্য দায়িত্ব পালন করতে গিয়ে সেনা সদস্যরা প্রাণ দিয়েছেন, তারা দেশের জন্য শহীদ হয়েছেন, তাদের এই আত্মত্যাগ জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। সেনাবাহিনীর পক্ষ থেকে শহীদ সেনা সদস্যদের স্থায়ী ঠিকানায় তাদের পরিবারের জন্য একটি করে বাড়ি নির্মাণ করে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে বলে জানানো হয়। একই সঙ্গে তাদের স্ত্রীদের চাকরির ব্যবস্থা এবং সন্তানদের জন্য মাসিক ভাতা দেওয়ার কথাও জানানো হয়। প্রধানমন্ত্রীর সহধর্মিনী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার জুবাইদা রহমান কোমলমতি শিশুদের সুপ্ত প্রতিভা, আকাশচুম্বী আকাঙ্ক্ষা ও সম্ভাবনা বিকশিত করতে তাদের উপযুক্ত শিক্ষা, চিকিৎসা, খেলাধুলা এবং স্বাস্থ্যকর প্রাকৃতিক পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। তিনি আজ রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ বিমান বাহিনী পরিচালিত বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের স্কুল ব্লু স্কাই পরিদর্শনের পর এক সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই আহ্বান জানান। শিশুরাই জাতির ভবিষ্যৎ উল্লেখ করে ডাক্তার জুবাইদা রহমান বলেন, আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার সৈনিক।
4: যে কোনো আকাঙ্ক্ষার জন্য মুক্ত আকাশই শেষ সীমানা, স্কাই ইজ দ্য লিমিট। অর্থাৎ শিশু কিশোররা আকাশচুম্বী আকাঙ্ক্ষা ও সম্ভাবনা নিয়ে এগিয়ে যাবে, কারণ আজকের শিশু আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিক। শিশুরাই জাতির ভবিষ্যৎ।
0: জুলাই গণ অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উবায়দুল কাদের সহ সাত আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুই এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এই রায় দেন। বিস্তারিত প্রতিবেদনে,
5: কোটা সংস্কারের দাবিতে বৈষম্য বৃদ্ধি ছাত্র আন্দোলন চলাকালে 2024 সালের 11 জুলাই বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর হামলা করতে ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেনকে নির্দেশ দিয়েছিলেন। এছাড়া আন্দোলন দমন ও হতাহতের তথ্য গোপন করতে 18 জুলাই রাতে পুরোপুরি ইন্টারনেট বন্ধ ও পরদিন কার্ফিউ জারি করে সরকার। 19 জুলাই গণভবনে 14 দলের বৈঠকে কার্ফিউ চলাকালে দেখা মাত্র গুলি করার সিদ্ধান্তের ঘোষণা দিয়েছিলেন ওবায়দুল কাদের। প্রসিকিউশনের অভিযোগ, আন্দোলনকারীদের দমনে পুলিশের পাশাপাশি সর্বোচ্চ বল প্রয়োগের রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে তখন মাঠে নামে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। আন্দোলনকারীদের হত্যায় সরকার ও দলীয় প্রধানদের নির্দেশ বাস্তবায়নে তখন মূল ভূমিকা রেখেছেন এসব সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ শীর্ষ নেতারা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুই অভিযোগ গঠনের মাধ্যমে এবছরের 22 জানুয়ারি ওবায়দুল কাদের সহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের শীর্ষ 7 নেতার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলার বিচার শুরুর আদেশ দেন। ওবায়দুল কাদের ছাড়া মামলার অন্য আসামিরা হলেন সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, আওয়ামী লীগ নেতা আফহামা বাহাউদ্দিন নাছিম, যুবলীগ নেতা শেখ ফজলে শামস পরশ ও মইনুল হোসেন নিখিল এবং ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনান, যারা সবাই পলাতক। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুই মঙ্গলবার ওবায়দুল কাদের সহ সাত আসামির প্রত্যেককে মৃত্যুদণ্ড দিয়ে রায় দিয়েছেন বলে জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চিফ প্রসিকিউটর এডভোকেট মোহাম্মদ আমিনুল ইসলাম।
6: সাতজন আসামি ছিল, সাতজনকে মৃত্যুদণ্ড দিয়েছে এবং অন্যান্য কাউন্টে প্রত্যেকেরই আমৃত্যু দণ্ডাদেশ দেওয়া হয়েছে এবং তাদের প্রত্যেকের যে স্থাবর এবং অস্থাবর সম্পত্তির 50% বাজেয়াপ্ত করা হয়েছে এবং সেটি বিক্রি করে শহীদ পরিবারের কাছে বা শহীদ পরিবারের মধ্যে সেই বিক্রয়লব্ধ অর্থ বিতরণের আদেশ দেওয়া হয়েছে। আমরা পূর্ণাঙ্গ জাজমেন্ট পেয়ে আপনাদেরকে বিস্তারিত
5: আসামি পক্ষের রাষ্ট্রনিযুক্ত আইনজীবী এম হাসান ইমামের দাবি, তার আসামিরা কেউ সরাসরি কোন হত্যাকাণ্ডে যুক্ত ছিলেন না।
7: এখানে হত্যাকাণ্ড হয়েছে, পুলিশ হত্যাকাণ্ড করেছে, উভয় পক্ষ মারামারি হয়েছে, এটা সত্য, লোকজন মরেছে, কিন্তু তারা তো ঘটনাস্থল উপস্থিত ছিল না, আমার আসামিরা ঘটনাস্থল উপস্থিত ছিল না, সুতরাং ওরা সরাসরি হত্যাকাণ্ডে অংশগ্রহণ করেন নাই।
5: ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বেতার।
0: প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান বলেছেন, দুই দেশের সম্পর্ক সহজীকরণের স্বার্থে ভারতে পলাতক ও দণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনা ও ওবায়দুল কাদের সহ অন্যান্য সব আসামিদের ফেরত দেওয়া গুরুত্বপূর্ণ একটি শর্ত। তিনি আজ সচিবালয়ে তথ্য অধিদপ্তর পিআইডির সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের কাজের অগ্রগতি ও সমসাময়িক বিষয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সরকারের এই অবস্থানের কথা জানান। বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনারের সাথে অনুষ্ঠিত সৌজন্য সাক্ষাতের সময় বিষয়টি গুরুত্বের সাথে উত্থাপন করা হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, শেখ হাসিনা সহ ভারতে পলাতক সব আসামিদের ফিরিয়ে আনার ইস্যুটি সরকার পরিষ্কারভাবে তুলে ধরেছে।
8: শেখ হাসিনা বর্বরতা বহু আগে থেকে চলছে, ওভার দ্য ইয়ার্স চলেছে, নানান ফর্মে নানান মানুষ সেই বর্বরতার সাথে জড়িত ছিলেন এবং সেই বর্বররা গিয়ে যখন একটা দেশের মাটিতে বসে বেশ আরামের জীবন যাপন করেন এবং শুধু সেটা না, নানান বাণী প্রসব করেন, নানান রকম নসিহত করছেন ফেসবুকে, সেটা নিশ্চয়ই দেশের মানুষকে হার্ট করে। আমি আশা করি ভারত সরকার আমাদের এই সেনসিটিভিটিটা বুঝবেন এবং তাদেরকে আমাদের কাছে হস্তান্তর করবেন। আমাদের চেষ্টা আমরা চালিয়ে যাব, না চালিয়ে যাওয়ার কোনো কারণ একটা কথা মনে রাখতে হবে, অনেকে নানান কিছু বলার চেষ্টা করে। আওয়ামী লীগের এই মাফিয়া রেজিমের সবচেয়ে বড় সাফারার দলটা এই মুহূর্তে রাষ্ট্রের দায়িত্বে আছে, এর কাছাকাছিও সাফার কেউ করেনি, অনেকে করেছেন কিন্তু কালেকটিভলি যদি চিন্তা করি এর চেয়ে বেশি সাফার কোনো দল করেনি, সুতরাং এই দল এই বিচার নিশ্চিত করতে চাইবে।
0: স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, সাইবার অপরাধ মোকাবেলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে একটি পূর্ণাঙ্গ ও প্রাতিষ্ঠানিক সাইবার সিকিউরিটি ইউনিট গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আজ রাজধানীর মিরপুরে বাংলাদেশ পুলিশ স্টাফ কলেজের পরিচালনা বোর্ডের 21তম সভায় সভাপতির বক্তব্যে একথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, একজন অ্যাডিশনাল আইজিপির নেতৃত্বে সাইবার সিকিউরিটি ইউনিট প্রতিষ্ঠার পরিকল্পনা চলছে। তিনি বলেন, বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে পুলিশের ক্ষমতা ও মনোবল বৃদ্ধিতে জোর দিচ্ছে সরকার। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী আজ সচিবালয়ে রাজধানী ঢাকার যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা বিষয়ক এক বৈঠক শেষে সাংবাদিকদের জানান, বিভিন্ন মেগা প্রকল্পের নির্মাণ কাজের কারণে উদ্ভূত যানজট স্বাভাবিক রাখার লক্ষ্যে 15 দিন পরপর সমন্বয় সভা অনুষ্ঠিত হবে। তিনি বলেন, রাজধানীর উপর ট্রাফিক চাপ কমাতে গাবতলী, মহাখালী ও ফুলবাড়িয়া বাস স্ট্যান্ড শহরের বাইরে স্থানান্তরের সিদ্ধান্ত চূড়ান্ত পর্যায়ে রয়েছে। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
9: খবরের বাকি অংশ পড়ছে শিউলি রানীবালা। আজ আন্তর্জাতিক গণতন্ত্র দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয় দিবসটি। গণতন্ত্রের নীতি, মূল্যবোধ ও চর্চা সম্পর্কে সচেতনতা বাড়ানো এবং বিশ্বজুড়ে গণতন্ত্রের অগ্রগতি পর্যালোচনার লক্ষ্যে প্রতিবছর এই দিবসটি পালন করা হয়। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
10: গণতন্ত্র কেবল একটি শাসন ব্যবস্থা নয়, এটি সাম্য, মানবিক মর্যাদা ও নাগরিক অধিকারের এক সুদৃঢ় রক্ষা কবচ। মতাদর্শের ভিন্নতা সত্ত্বেও পারস্পরিক শ্রদ্ধাবোধ, জবাবদিহি, আইনের শাসন ও বাকস্বাধীনতার অবাধ চর্চাই হল গণতন্ত্রের মূল মর্মকথা। যখন প্রত্যেকের কণ্ঠস্বর গুরুত্ব পায় তখন গণতন্ত্র সফল হয়। এই দর্শনকে সামনে রেখে 15ই সেপ্টেম্বর বিশ্বজুড়ে পালিত হয় আন্তর্জাতিক গণতন্ত্র দিবস। 2007 সাল থেকে জাতিসংঘের সদস্যভুক্ত দেশগুলোতে প্রাতিষ্ঠানিক গণতন্ত্রের বিকাশ এবং এ সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এই দিবস পালিত হয়ে আসছে। দিবসটি উপলক্ষে বিশেষ বাণী দিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বিশেষ গুরুত্বের সঙ্গে দিনটি উদযাপন করা হয়। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে রাজধানীতে আয়োজিত একটি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহাদী আমিন বলেন,
11: সংসদীয় গণতন্ত্র এসেছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাত ধরে। ফ্যাসিওয়াদের পরে যখন গণতন্ত্র আসলো, সেখানে কিন্তু বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের হাত ধরেই বাংলাদেশ আবার গণতান্ত্রিক কক্ষপথে ফেরত আসলো। তার মানে আমরা ইতিহাসের সে পালা বদলে বাকশালের কথা বলি, ফ্যাসিবাদের কথা বলি, স্বৈর শাসনের কথা বলি, প্রতিটা ক্ষেত্রে একটা কমন এলিমেন্ট হচ্ছে গণতান্ত্রিক বাংলাদেশ কিন্তু বর্তমান যে সরকার বিএনপি সেই রাজনৈতিক হাত ধরে প্রতিষ্ঠিত হয়েছিল।
10: এ বিষয়ে রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক কাজী মাহবুবুর রহমান বলেন,
12: সবকিছু মিলিয়ে বাংলাদেশ কিন্তু টার্নিং পয়েন্ট শেষ করেছে জার্নি, এবং এখন নতুন অভিযাত্রা এসে যাচ্ছে। গণতান্ত্রিক অভিযাত্রা এসে কিন্তু গত দেড় দশক যাবত যে পরিস্থিতি আমাদের ছিল, সেই পরিস্থিতি থেকে কিন্তু আমরা অনেক উত্তরণ ঘটিয়েছি বাংলাদেশ। আমরা এখন গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা খুব অ্যাক্টিভলি এগিয়ে যাচ্ছি।
10: দিবসটির উদ্দেশ্য হল গণতান্ত্রিক আদর্শ ও মূল্যবোধের বিকাশ এবং গণতন্ত্রের চর্চা ও সম্প্রসারণে জনসচেতনতা তৈরি করা। এদিন জাতিসংঘ সদস্য দেশগুলোকে জনগণের মধ্যে গণতন্ত্রের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরার আহ্বান জানায়। আল ইমরান সীমান্ত, বাংলাদেশ বেতার।
9: আজ সকাল 8টা পর্যন্ত পূর্ববর্তী 24 ঘণ্টায় দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে 7 জন মারা গেছেন। স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়। এ সময় ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন 1,593 জন। এদিকে আজ সকাল 8টা পর্যন্ত পূর্ববর্তী 24 ঘণ্টায় হামের উপসর্গে আক্রান্ত হয়ে 6 শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রজনন মৌসুমে ইলিশের নিরাপদ প্রজননের লক্ষ্যে আগামী 8 থেকে 29 অক্টোবর পর্যন্ত মোট 22 দিন সারা দেশে ইলিশ আহরণ নিষিদ্ধ থাকবে। ইলিশ আহরণ বন্ধের সময় নির্ধারণ এবং মা ইলিশ সংরক্ষণ অভিযান বাস্তবায়নের লক্ষ্যে আজ সচিবালয়ে ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত জাতীয় টাস্কফোর্স কমিটির এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। মৎস্য প্রাণী সম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ সভায় সভাপতিত্ব করেন। মন্ত্রী বলেন, ইলিশের টেকসই উৎপাদন নিশ্চিত করতে মা ইলিশ রক্ষায় কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। বরিশাল, চাঁদপুর ও ভোলাসহ ইলিশের প্রধান প্রজনন এলাকাগুলোতে নজরদারি অভিযান আরও জোরদার করা হবে। সভার সিদ্ধান্ত অনুযায়ী ইলিশ আহরণ নিষিদ্ধকালে দেশব্যাপী ইলিশ পরিবহন ও মজুতকরণ, বাজারজাতকরণ, ক্রয় বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ থাকবে। এ সময় ইলিশ আহরণে বিরত থাকা জেলেদের সরকার ভিজিএফ কর্মসূচির মাধ্যমে খাদ্য সহায়তা দেবে। জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগের ধারাবাহিকতায় জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়েছে। বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ কর্পোরেশন পেট্রোবাংলার পরিচালক প্রকৌশলী মোহাম্মদ শোয়েব বাংলাদেশ সংবাদ সংস্থাকে জানান, আজ বিকেল 4টায় জাতীয় গ্রিডে 260.6 কোটি ঘনফুট গ্যাস সরবরাহ করা হয়েছে। তিনি বলেন, পেট্রোবাংলার সমন্বিত ব্যবস্থাপনায় দেশীয় উৎস থেকে প্রাপ্ত গ্যাসের পাশাপাশি আমদানিকৃত তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি সরবরাহ বৃদ্ধির ফলে দেশের গ্যাস সরবরাহ পরিস্থিতি ইতিবাচক অগ্রগতি ঘটেছে।
1: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
13: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
1: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
9: এবারে আন্তর্জাতিক সংবাদ। হরমুজ প্রণালীতে মাসব্যাপী অবরোধ ও লোহিত সাগর উপকূলে সম্প্রতি হুথিদের নিয়ন্ত্রণের প্রেক্ষিতে গুরুত্বপূর্ণ বাবাল মানদেব নৌপথ বন্ধ হয়ে গেলে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি দিয়েছে কাতার। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা ইব্রাহিম আল হাসমি বলেন, হরমুজ প্রণালী বন্ধ থাকায় বিশ্ব এমনিতেই যথেষ্ট দুর্ভোগ পোহাচ্ছে, তাই বাবাল মানদেবে এ ধরনের সমস্যা হলে তা সামাল দেবার সামর্থ্য নেই। দেশ জুড়ে বেশ কয়েক দফা বিমান হামলা চালানোর জন্য ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরবকে অভিযুক্ত করেছে। এর আগে সৌদি নেতৃত্বাধীন জোট ইরান সমর্থিত হুথিদের ক্ষেপণাস্ত্র ড্রোন হামলার কঠোর জবাব দেওয়ার অঙ্গীকার করে। সৌদি আরবের 3টি শহরে ওই হামলায় 13 জন বেসামরিক নাগরিক আহত হয়। সৌদি নেতৃত্বাধীন জোট আজ জানায়, খামিস, মুসাইদ, আভা ও তায়েফে হুথিদের হামলায় 7টি বাড়ি ও 2টি পরিবহন যান ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে সৌদি জ্বালানি অবকাঠামোতে হামলার পর সরবরাহ বিঘ্নিত হওয়ার উদ্বেগে তেলের দাম বেড়েই চলেছে। খেলার খবর ফুটবল। দক্ষিণ এশীয় ফুটবল ফেডারেশন স্টাফ আনুষ্ঠানিকভাবে স্টাফ চ্যাম্পিয়নশিপের সময়সূচি ঘোষণা করেছে। আগামী 5-17 নভেম্বর পর্যন্ত এই অঞ্চলের সেরা ফুটবল টুর্নামেন্টটির আয়োজন করবে বাংলাদেশ। স্বাগতিক বাংলাদেশ ভুটান ও শ্রীলঙ্কার সঙ্গে এ গ্রুপে রয়েছে এবং আগামী 5-ই নভেম্বর ভুটানের বিপক্ষে তাদের প্রথম খেলায় অংশ নেবে। সবশেষে আবহাওয়া। আজ রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ করবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। দেশ পুনর্গঠন, গণতন্ত্র শক্তিশালীকরণ ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি আবাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি। চট্টগ্রামের হাটহাজারিতে ট্যাঙ্কের গোলা বিস্ফোরণে শহীদ সেনা সদস্যদের পরিবারকে আর্থিক সহায়তা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জুলাই গণ অভ্যুত্থানে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ 7 আসামির মৃত্যুদণ্ড। ভারতের সঙ্গে সম্পর্ক সহজীকরণে শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ সব আসামিকে ফেরত চায় বাংলাদেশ, বললেন প্রধানমন্ত্রীর তথ্য সম্প্রচার উপদেষ্টা। পুলিশের সক্ষমতা বাড়াতে পূর্ণাঙ্গ সাইবার সিকিউরিটি ইউনিট গঠন করা হবে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। দেশে একদিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে 7 জনের মৃত্যু, হামের উপসর্গে মৃত্যু 6 জনের। হুথিদের লোহিত সাগর উপকূল নিয়ন্ত্রণের প্রেক্ষিতে গুরুত্বপূর্ণ বাণিজ্য পথ বাব আল মান্দেব বন্ধ হলে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের। এবং সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবলের আনুষ্ঠানিক সূচি প্রকাশ। আগামী 5-17 নভেম্বর বাংলাদেশে অনুষ্ঠিত হবে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের এ লড়াই। খবর শেষ হল।
14: এখন শুনুন সংবাদ পর্যালোচনা। লিখেছেন মাইনুর রহিম, পড়ছি শরীফ উদ্দিন। ডেঙ্গু হল ভাইরাসজনিত সংক্রামক জ্বর, যা মূলত এডিস প্রজাতির মশার কামড়ের মাধ্যমে মানুষের

0: ডেঙ্গু সাধারণ জ্বর নয়। এর সবচেয়ে পরিচিত উপসর্গ হল হঠাৎ উচ্চমাত্রার জ্বর, তীব্র মাথা ব্যথা, চোখের পেছনে ব্যথা, শরীর ও গিঁট ব্যথা, বমিভাব এবং ত্বকে লালচে ফুসকুড়ি। ডেঙ্গু ভাইরাসের চারটি পৃথক ধরন বা সেরোটাইপ রয়েছে, যেগুলো ডেঙ্গু ১, ডেঙ্গু ২, ডেঙ্গু ৩ এবং ডেঙ্গু ৪ নামে পরিচিত। একজন ব্যক্তি জীবনে একাধিকবার ডেঙ্গুতে আক্রান্ত হতে পারেন। ডেঙ্গুর কিছু বিশেষ বৈশিষ্ট্য রয়েছে। প্রথমত, এটি মানুষ থেকে মানুষে সরাসরি ছড়ায় না, একটি বাহক মশার মাধ্যমে ছড়ায়। দ্বিতীয়ত, ডেঙ্গুর বিস্তার পরিবেশ ও পরিচ্ছন্নতার সঙ্গে সরাসরি সম্পর্কিত। সামান্য জমে থাকা পরিষ্কার পানিতেই এডিস মশা ডিম পাড়তে পারে, ফলে একটি বাড়ির অবহেলা পুরো মহল্লার জন্য ঝুঁকি তৈরি করতে পারে। এ কারণে ডেঙ্গু প্রতিরোধে ওষুধের চেয়ে পরিবেশ ব্যবস্থাপনা এবং মশার প্রজননস্থল ধ্বংস করাই সবচেয়ে কার্যকর উপায়। ডেঙ্গু শুধু একটি রোগ নয়, এটি জনস্বাস্থ্য, পরিবেশ ব্যবস্থাপনা এবং নাগরিক সচেতনতার সঙ্গে গভীরভাবে সম্পর্কিত একটি চ্যালেঞ্জ। তাই ডেঙ্গু মোকাবিলায় হাসপাতালের চিকিৎসার পাশাপাশি ঘরবাড়ি, অফিস, শিক্ষা প্রতিষ্ঠান এবং জনপরিসর পরিচ্ছন্ন রাখা সমান গুরুত্বপূর্ণ। আজকের সংবাদ পর্যালোচনার বিষয়বস্তু হয়েছে ডেঙ্গু প্রতিরোধ, পরিচ্ছন্নতা অভিযান এবং এ বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের গুরুত্বপূর্ণ আহ্বান। বর্ষা পরবর্তী সময়ে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পাওয়ায় সরকার দেশব্যাপী জনসচেতনতা ও পরিচ্ছন্নতা কার্যক্রমকে আরও জোরদার করেছে। এই প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী দেশের মানুষ, বিশেষ করে তরুণ সমাজ, শিক্ষার্থী, স্বেচ্ছাসেবক এবং বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যদের ডেঙ্গু প্রতিরোধে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী বলেছেন, ডেঙ্গুর বিরুদ্ধে লড়াই কেবল সরকারের একার দায়িত্ব নয়, একে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে দেশব্যাপী তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান 2026-এর উদ্বোধনকালে প্রধানমন্ত্রী পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। প্রধানমন্ত্রী বিশেষভাবে তরুণদের উদ্দেশ্য করে বলেছেন, প্রত্যেকে যদি সপ্তাহে অন্তত এক ঘণ্টা নিজের বাসা, শিক্ষা প্রতিষ্ঠান কিংবা কর্মস্থলের আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে ব্যয় করে, তাহলে ডেঙ্গুর ঝুঁকি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতার পাশাপাশি প্রধানমন্ত্রী প্রশাসনিক ব্যবস্থাকেও সক্রিয় করার নির্দেশ দিয়েছেন। সচিবালয়ে অনুষ্ঠিত এক সভায় তিনি সংশ্লিষ্ট দপ্তরগুলোকে পরিচ্ছন্নতা কার্যক্রম আরও জোরদার করতে বলেন। একই সঙ্গে দুর্যোগ ব্যবস্থাপনা, স্বেচ্ছাসেবক, বিএনসিসি, রোভার স্কাউট, রেড ক্রিসেন্ট এবং অন্যান্য সামাজিক সংগঠনকে স্থানীয় পর্যায়ে সম্পৃক্ত করার নির্দেশনা দেওয়া হয়েছে। তার মতে, জনগণের সক্রিয় অংশগ্রহণ ছাড়া ডেঙ্গুর বিস্তার রোধ করা কঠিন, তাই স্থানীয় পর্যায়ে সচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্নতা কার্যক্রমকে নিয়মিত কর্মসূচিতে পরিণত করতে হবে। এদিকে ডেঙ্গু প্রতিরোধ ও চলমান পরিস্থিতি মোকাবেলায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বিত অ্যাকশন প্ল্যান করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান। তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক ডেঙ্গু প্রতিরোধে স্থানীয় সরকার ও স্বাস্থ্য মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে সমন্বিতভাবে কাজ করতে হবে। আগস্ট, সেপ্টেম্বর ও অক্টোবর মাস ডেঙ্গুর পিক পিরিয়ড হওয়ায় সামনে পরিস্থিতি আরও খারাপ হওয়ার আগেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ জরুরি। ডেঙ্গু এখন শুধু একটি মৌসুমী স্বাস্থ্য ঝুঁকি নয়, এটি একটি গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্য চ্যালেঞ্জ। এ চ্যালেঞ্জ মোকাবিলায় প্রয়োজন সমন্বিত উদ্যোগ, জনসচেতনতা ও নিয়মিত পরিচ্ছন্নতা। প্রধানমন্ত্রীর আহ্বান সেই জাতীয় প্রচেষ্টাকে আরও শক্তিশালী করেছে। ঘর থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান, কর্মক্ষেত্র এবং জনপরিসর পর্যন্ত সর্বত্র পরিচ্ছন্নতা বজায় রাখতে পারলে ডেঙ্গুর বিস্তার উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব। তাই ডেঙ্গুমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রত্যেক নাগরিকের দায়িত্বশীল ভূমিকা পালন আজ সময়ের দাবি। পরিচ্ছন্ন পরিবেশই হতে পারে সুস্থ ও নিরাপদ জীবনের সবচেয়ে বড় নিশ্চয়তা। সংবাদ পর্যালোচনা শেষ হল, এরপর আমাদের ইংরেজি সংবাদ প্রচারিত হবে রাত 9:30।
1: এই অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও এবং কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
2: বাংলাদেশ বেতার খুলনা, আমাদের অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম বয় 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্জে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। এখন শুনবেন একটি দেশের গান, শিল্পী সালমা জাহান, গীতিকার মুন্সী ওয়াদুদ।

মুন্সী ওয়াদুদের লেখা দেশের গানটি শুনলেন সালমা জাহানের কণ্ঠে। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, এর সাথেই শেষ হল দ্বিতীয় অধিবেশনে আমাদের মিডিয়াম ওয়েবের সকল আয়োজন। বাংলাদেশ বেতার খুলনা, এখন অনুষ্ঠান প্রচারিত হচ্ছে।

মুন্সী ওয়াদুদের লেখা দেশের গানটি শুনলেন সালমা জাহানের কণ্ঠে। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, এর সাথেই শেষ হল দ্বিতীয় অধিবেশনে আমাদের মিডিয়াম ওয়েভের সকল আয়োজন। বাংলাদেশ বেতার খুলনা, এখন অনুষ্ঠান প্রচারিত হচ্ছে।

মুন্সী ওয়াদুদের লেখা দেশের গানটি শুনলেন সালমা জাহানের কণ্ঠে। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, এর সাথেই শেষ হল দ্বিতীয় অধিবেশনে আমাদের মিডিয়াম ওয়েভের সকল আয়োজন। বাংলাদেশ বেতার খুলনা, এখন অনুষ্ঠান প্রচারিত হচ্ছে।

মোহাম্মদ রফিকুল ইসলামের লেখা। দেশের গানটি শুনলেন আবিদা সুলতানার কণ্ঠে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। বাংলাদেশ বেতার খুলনা, আমাদের আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। বেলা দুটো বেজে 50 মিনিটে শুনতে পাবেন হাম প্রতিরোধ বিষয়ক একটি জীবন্তিকা। বেলা 1:05 বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গ। চলো ইংরেজি শিখি, ব্যবহারিক ইংরেজি শিক্ষার অনুষ্ঠান সন্ধে 6:00। সঙ্গীতানুষ্ঠানে দেশাত্মবোধক গান শুনতে পাবেন সকাল 8:15, দুপুর 12:15, বিকেল 4:50, সন্ধে 6:55, রাত 8:55 এবং রাত 9:20। বর্ণালী আধুনিক গানের অনুষ্ঠান সকাল 8:30। এছাড়া আধুনিক গান পরিবেশন করবেন রাহিমা আক্তার শান্তু দুপুর 12:30 এবং জামিউর রহমান লেমন ও রীতা রায়ের কণ্ঠে বেলা 2:30 আধুনিক গান শুনতে পাবেন। উচ্চাঙ্গ সঙ্গীতানুষ্ঠান রাগরং প্রচারিত হবে সকাল 9:45। রবীন্দ্রসঙ্গীত দুপুর 12:20 শিল্পী অশোক সাহা ও ইয়াসমিন আবদুল্লাহ। বিজন দেবনাথ ও তৌহিদা আক্তার রাত্রির কণ্ঠে পল্লীগীতি শুনতে পাবেন দুপুর 12:40।

0: বেলা 2:40 সঞ্জয় কুমার দাস বাউল গান গেয়ে শোনাবেন। ছায়াছবির গানের অনুষ্ঠান রূপালী সকাল 9:05। এছাড়া ছায়াছবির গান শোনা যাবে বিকেল 3:05 ও বিকেল 4:05। পাঁচমিশালি গানের অনুষ্ঠান বিকেল 3:30। আল্লাহবাকের শানে হামদ নাতি রসুল দুপুর 12:50 ও বিকেল 4:40। এছাড়া এফএম ব্যান্ড 88.8 MHz-এ আমাদের নিয়মিত পরিবেশনা এনএসকে জাপানের বাংলা বিভাগের অনুষ্ঠান শুনতে পাবেন রাত 9:00। শুনলেন আমাদের আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। বাংলাদেশ বেতার খুলনা, তেলাওয়াতে কালামে পাক ও বাংলায় তরজমা।
1: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। لقد كان لكم في رسول الله أسوة حسنة

0: صدق الله العظيم.
1: যারা আল্লাহ ও শেষ দিবসের আশা রাখে এবং আল্লাহকে অধিক স্মরণ করে তাদের জন্য আল্লাহ রাসূলের মধ্যে উত্তম নমুনা রয়েছে। যখন মুমিনরা শত্রু বাহিনীকে দেখল তখন বলল, আল্লাহ ও তার রাসূল এরই ওয়াদা আমাদেরকে দিয়েছিলেন এবং আল্লাহ ও তার রাসূল সত্য বলেছেন। এতে তাদের ঈমান ও আত্মসমর্পণ বৃদ্ধি পেল।
2: এই ছিল আমাদের আজকের দিনের সমস্ত আয়োজন। বাংলাদেশ বেতার খুলনা, সুপ্রশ্রোতা, আজকের অনুষ্ঠান ঘোষণায় ছিলেন শেখ আকবর হোসেন, প্রকৌশল দায়িত্বে ছিলেন শেখ আমির হোসেন, প্রকৌশল তত্ত্বাবধানে মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, এবং অনুষ্ঠান ঘোষণায় ও অধিবেশন তত্ত্বাবধানে ছিলাম আমি প্রসূন কুমার রায়। সুপ্রশ্রোতা, আগামীকাল আমাদের প্রথম অধিবেশন শুরু হবে সকাল 7:59। আগামীকালের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে আমাদের আজকের অধিবেশনের সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ।